আকাশবাণী কৈলা শহর, আজ মঙ্গলবার, 26শে জ্যৈষ্ঠ 1948 শতাব্দ, পয়লা আষাঢ় 1433 বঙ্গাব্দ, 16 জুন 2026 খ্রিস্টাব্দ। এখন সময় সকাল 5:58:30। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

0: আকাশবাণী কৈলাসহর অমৃত বাণী।
1: মন কেমন করা একটি অতি চমৎকার অনুভূতি। যারা চিরকাল এক জায়গায় কাটায়, স্বগ্রাম ও তাহার নিকটবর্তী স্থান ছাড়িয়া নড়ে না, তাহারা জানে না ইহার বৈচিত্র্য। দূর প্রবাসে আত্মীয় স্বজন শূন্য স্থানে দীর্ঘদিন যে বাস করিয়াছে, সে জানে বাংলাদেশের জন্য, বাঙালির জন্য, নিজের গ্রামের জন্য, দেশের প্রিয় আত্মীয় স্বজনের জন্য মন কিরকম হু হু করে। অতি তুচ্ছ পুরাতন ঘটনাও তখন অপূর্ব বলিয়া মনে হয়। মনে হয় যাহা হইয়া গিয়াছে জীবনে আর তাহা হইবার নহে। পৃথিবী উদাস হইয়া যায়। বাংলাদেশের প্রত্যেক জিনিসটা অত্যন্ত প্রিয় হইয়া উঠে। শীত গিয়া যখন বসন্ত পড়িয়াছে, তখন আমার এই ভাবটা অত্যন্ত বেশি বাড়িল। সেই অবস্থায় ঘোড়ায় চড়িয়া সরস্বতী কুণ্ডের ওদিকে বেড়াইতে গেলাম। একটা নিচু উপত্যকায় ঘোড়া হইতে নামিয়া চুপ করিয়া দাঁড়াইলাম। আমার চারিদিক ঘিরিয়া উঁচু মাটির পাড়, তাহার উপর দীর্ঘ দীর্ঘ কাশ ও বনঝাউয়ের ঘন জঙ্গল। ঠিক আমার মাথার উপরে খানিকটা নীল আকাশ, একটা কণ্টকময় গাছে বেগুনি রঙের ঝাড় ঝাড় ফুল ফুটিয়াছে, বিলাতি কর্নফ্লাওয়ার ফুলের মতো দেখিতে। একটা ফুলের বিশেষ কোনো শোভা নাই, অজস্র ফুল একত্র দলবদ্ধ হইয়া অনেকটা জায়গা জুড়িয়া দেখাইতেছে ঠিক বেগুনি রঙের একখানি শাড়ির মতো। বর্ণহীন, বৈচিত্র্যহীন, অর্ধ শুষ্ক কাশ জঙ্গলের তলায় ইহারা খানিকটা স্থানে বসন্তোৎসবে মাতিয়াছে। ইহাদের উপরে প্রবীণ বিরাট বনঝাউয়ের স্তব্ধ রুক্ষ অরণ্য এদের ছেলে মানুষীকে নিতান্ত অবজ্ঞা ও উপেক্ষার চোখে দেখিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া প্রবীণতার ধৈর্যে তাহা সহ্য করিতেছে। সেই বেগুনি রঙের জংলি ফুলগুলি আমার কানে শুনাইয়া দিল বসন্তের আগমন বাণী। বাতাবি লেবুর ফুল নয়, ঘিটু ফুল নয়, আম্র মুকুল নয়, কামিনী ফুল নয়, রক্ত পলাশ বা শিমুল নয়, কি একটা নামগোত্রহীন রূপহীন নগণ্য জংলি কাঁটা গাছের ফুল। আমার কাছে কিন্তু তাহাই কানন ভরা বন ভরা বসন্তের কুসুমরাজির

কতক্ষণ সেখানে এক মনে দাঁড়াইয়া রহিলাম, কতকগুলি জংলি কাঁটার ফুল যে ডালে সাজাইয়া বসন্তের মান রাখিয়াছে, এ দৃশ্য আমার কাছে নূতন। কিন্তু কি গম্ভীর শোভা উঁচু ডাঙার উপরকার অরণ্যের!

0: শুষ্ক পুষ্পপত্রহীন বনের নিষ্পৃহ আত্মার সহিত ও নিম্নের এই বন্য বর্বর তরুণদের বসন্তোৎসবের সকল নিরাড়ম্বর প্রচেষ্টার উচ্ছ্বসিত আনন্দের সহিত আমার মন এক হইয়া গেল।
1: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন ভক্তিগীতি শিল্পী মহেশ রঞ্জন সোম।

মহেশ রঞ্জন সোমের কণ্ঠে শুনলেন ভক্তিগীতি। আকাশবাণী কৈলাসহর, এখন বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে মুম্বাই কেন্দ্র থেকে।

বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হল মুম্বাই কেন্দ্র থেকে আকাশবাণী কৈলাসহর। আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সকাল 7টায় সুপ্রভাত। 7:10 ভক্তিসুধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি। 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 ককবরক সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। রবীন্দ্রসঙ্গীত 7:45। সকাল 8টায় হিন্দি এবং 8:15 ইংরেজি প্রভাতী সংবাদ সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে সকাল 8:30। 8:40 আধুনিক গান। 9টায় হিন্দি ও ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। এরপর বিবিধ ভারতী অনুষ্ঠান। 11টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। 12টায় অনুষ্ঠান পরিচিতি। 12:05 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 12:30 নজরুল গীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্রের, 1:05 বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়া গীতি। 1:30 সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 1:40

শুনবেন আধুনিক গান। দুটোই ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। লোকগীতি 2:15, দুটো 30 মিনিটে বিবিধ ভারতীয় অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। সন্ধে 6টায় ঘর গৃহস্থী, 7টায় ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় বাংলা সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে, 7:35 এবং রাত 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, 8:10 ছাত্রছাত্রীদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, ভয়েসমেল অনুষ্ঠান গীতবাহার 8:30, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের, গজল শুনবেন 9:15, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, রাত 10:10 লঘু সুরে যন্ত্রসঙ্গীত, 10:20 বিশ্ববার্তা দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, রাত 10:30 আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর, নমস্কার। সুপ্রভাত শ্রোতা বন্ধু, শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। প্রথমে আজকের দিনটি। কিংবদন্তী সঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1920 খ্রিস্টাব্দের 16 জুন। অসংখ্য পুরস্কার সম্মান তিনি পেয়েছেন, এখনও তার গান অত্যন্ত জনপ্রিয়। 1931 আজকের দিনে জন্ম জোছন দস্তিদারের। তিনি ছিলেন নাট্যকার, অভিনেতা, সমাজকর্মী, গান রচনা, টেলিসিরিয়াল পরিচালনা, প্রযোজনা ইত্যাদি ক্ষেত্রে তিনি এক পরিচিত নাম। মৃগয়া ছবিতে আত্মপ্রকাশের পর আমরা জানলাম এক বিশিষ্ট অভিনেতাকে। গৌরাঙ্গ চক্রবর্তী হয়ে গেলেন মিঠুন চক্রবর্তী। ঝুলিতে বহু পুরস্কার অভিনয়ের জন্য, 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 4টি ফিল্মফেয়ার পুরস্কার, পদ্মভূষণ, ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হন। আজ তার শুভ জন্মদিন। 1950 আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। স্বাধীনতা সংগ্রামী, আইনজীবী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মৃত্যুবরণ করেন 1925 খ্রিস্টাব্দের আজকের দিনে। রসায়ন বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জীবনাবসান 1944 খ্রিস্টাব্দের আজকের দিনে। অভিনেত্রী স্বাতী লেখা সেনগুপ্ত প্রয়াত হন 2021 16 জুন। সত্যজিৎ রায়ের ছবি ঘরে বাইরের মুখ্য নারী চরিত্রে অভিনয় করেন তিনি। শুনলেন আজকের দিনটি।

বিভিন্ন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। আগরতলা থেকে প্রকাশিত জাগরণ পত্রিকার সংবাদ শিরোনাম, হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের সঙ্গে সমঝোতা চুক্তির ঘোষণা ট্রাম্পের, জিরানিয়া রেল স্টেশনে যাত্রী বিক্ষোভ অবরোধে আটকে গিয়েছিল দুই ট্রেন, বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি দ্রুত সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর, চাকরির নামে প্রতারণা সতর্ক থাকার পরামর্শ, ওমানে উদ্ধার হওয়া একটি এমটি জল ভিড়ের 20 ভারতীয় নাবিকের সঙ্গে সাক্ষাৎ ভারতীয় রাষ্ট্রদূতের, শীঘ্রই দেশে ফিরছেন তারা। আত্মনির্ভর ও উন্নত ভারত গড়ার লক্ষ্যে দেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে বলেছেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। মহিলা ক্রিকেট, কসমোপলিটনকে হারিয়ে এগিয়ে চলো সেমিফাইনালে, স্বামী বিবেকানন্দ ক্লাবের জয় অব্যাহত, প্রথম জয়ের স্বাদ ভারতরত্ন সংঘের। কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার সংবাদ শিরোনাম, ভারতের বেকারত্ব 11 মাসে সর্বাধিক, মে মাসে ভারতের বেকারত্বের হার 5.5% বেড়ে গেছে, সার্ভার ডাউন, এডমিট কার্ড ডাউনলোড করতে চরম সমস্যায় পড়েছে রিনিট পরীক্ষার্থীরা। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম পাহাড় সফর, কার্শিয়াংয়ে জনকল্যাণ শিবিরে অংশ নেবেন তিনি। ফিফা বিশ্বকাপ 2026, মিশরের আত্মঘাতী গোলে শেষরক্ষা বেলজিয়ামের, জ্যাজ শহরে মেসি জ্বর, কাল ভোরে অভিযান আর্জেন্টিনার, বড় ব্যবধানে জিতল সুইডেন, সুইডেন 5 তিউনিশিয়া 1। কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার সংবাদ শিরোনাম, কলকাতা পুরসভার ভোটের ঘণ্টা বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, 7 ডিসেম্বরের মধ্যে নবনির্বাচিত বোর্ড গঠন করে ফেলার ঘোষণা। অস্ট্রেলিয়ার পথে হাঁটল ব্রিটেন, বিশ্বের চতুর্থ দেশ হিসেবে 16 বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ সমাজ মাধ্যম। শুনলেন বিভিন্ন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। এবারে আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ। আগামীকাল সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া প্রধানত মেঘলা এবং 1-2 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 থেকে 33 এবং 23 থেকে 24 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 6 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 95% হতে পারে। সবজির জমিতে জল দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাটির অতিরিক্ত তর শিকড়ের পুষ্টি এবং জল শোষণ ক্ষমতাও হ্রাস করতে পারে। পুষ্টির অভাবে লক্ষণ দেখা দিলে জমিতে খানিকটা সার প্রয়োগ করুন। স্যাঁতসেঁতে জমিতে আগাছার উপদ্রব বাড়তে পারে। আগাছার সমস্যা দূর করতে আপাতত হাত দিয়ে অথবা উইডার ব্যবহার করে আগাছা পরিষ্কার করুন। বজ্রপাত গবাদি প্রাণী এবং মাঠে কর্মরত কৃষকদের জন্য মারাত্মক হতে পারে। বজ্রপাতের সময় পশু চড়ানো বা মাঠে কাজ করা এড়িয়ে চলুন। কাটা ফসল খোলা এবং অনাবৃত জমিতে রাখবেন না। নিচু এলাকার ধান ক্ষেত ও সবজির নার্সারিতে জল নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সদ্য রোপণ করা ফলের বাগান থেকে অতিরিক্ত জল সরিয়ে ফেলতে হবে এবং কলা ও পেঁপে গাছের জন্য বাঁশের শক্ত খুঁটি বা ঠেসের ব্যবস্থা করতে হবে। একবারে বেশি পরিমাণে সার প্রয়োগ না করে বৃষ্টির সাথে সামঞ্জস্য

রেখে কয়েক ধাপে সার প্রয়োগ করুন। গবাদি পশুকে শুকনো ও পর্যাপ্ত বাতাস চলাচলের সুবিধাযুক্ত ঘরে নিরাপদে রাখতে হবে। খোলা মাঠে কিংবা উঁচু ও বিচ্ছিন্ন কোনো গাছের নিচে গবাদি পশু বেঁধে রাখা বা চড়ানো থেকে বিরত থাকুন, কারণ এসব স্থানে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকে। লাউ, কুমড়ো, টমেটো, বেগুন ইত্যাদি ফসল দমকা বাতাসে ভেঙে পড়া থেকে রক্ষা করতে বাঁশের খুঁটি বা ঠেসের ব্যবস্থা করতে হবে। বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ বন্ধ করে নিরাপদ ও আবদ্ধ কোনো আশ্রয়ে আশ্রয় নিতে হবে। ধান লাগানোর কাজ প্রায় শেষ এবং কিছু কিছু জায়গায় পাশকাঠি বেরোবার অবস্থায় রয়েছে। খেতে 2-3 সেন্টিমিটার জল ধরে রাখার ব্যবস্থা করতে হবে। চারার বয়স 30 দিনের বেশি হয়ে গেলে 2-5 সেন্টিমিটার পর্যন্ত জল ধরে রাখার ব্যবস্থা করতে হবে। জমির নালা পরিষ্কার রাখুন, যাতে করে বৃষ্টির জল সহজেই বেরিয়ে যেতে পারে। জমির অধিক তসের ফলে কন্দ পচা রোগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই রোগ নিয়ন্ত্রণে বৃষ্টির পরপরই যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। পরজীবী আক্রমণ থেকে বাছুরকে রক্ষা করতে প্রতি কেজি দৈহিক ওজন পিছু 4 মিলি পেপারিজাইন, তারপরে 15 দিন এবং তারপরে প্রতি মাসে একবার করে 3 মাস বয়স পর্যন্ত এবং তারপরে 3 মাসে একবার করে 1 বছর পর্যন্ত দিতে হবে। তবে নিকটবর্তী পশু হাসপাতালে প্রাণীর দৈহিক পরীক্ষার পর বিশেষজ্ঞের পরামর্শে ওষুধ দেওয়া উচিত। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ। শ্রোতা বন্ধু, আজ যাদের জন্মদিন বা বিশেষ দিন তাদের জন্য বিশেষ শুভেচ্ছা। শুভেচ্ছা সব শ্রোতা বন্ধুদের জন্যে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। সুপ্রভাত আবার আগামীকাল সকাল 7টায়। আকাশবাণী কৈলাসহর ভক্তি সুধা অনুষ্ঠানে এখন শুনুন ভক্তিগীতি শিল্পী বাণী জয়রাম।

বাণী জয়রামের কণ্ঠে শুনলেন ভক্তিগীতি ভক্তিসুধা অনুষ্ঠানে আকাশবাণী কৈলাসহর। এখন সময় সকাল 7:24:45। সম্প্রচারিত হচ্ছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এভিয়ায় পৌঁছবেন। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে, স্বাক্ষর করেছে 11টি চুক্তিতেও। প্রায় 4 মাসের সংঘাত অবসানের লক্ষ্যে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক নতুন দিল্লিতে আজ বিকশিত ভারত যুব সংসদের আয়োজন করছে। ইউপিএসসি এবছরের সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ জির ম্যাচে ইরান ও নিউজিল্যান্ড মুখোমুখি, সৌদি আরব উরুগুয়ে, বেলজিয়াম মিশর ও স্পেন কাবুভার্দের ম্যাচ অমীমাংসিত। আসছে বিস্তারিত খবরে, 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাগত জানান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লিয়েন, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্তোনিয়া কোস্তা সহ G7 দেশগুলির নেতৃবৃন্দকে। এই উপলক্ষে ফরাসি রাষ্ট্রপতি প্রধান প্রধান আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করা এই বিষয় বস্তুর ওপর নৈশ ভোজেও আপ্যায়িত করেন। 3 দিনের সম্মেলনে G7 নেতৃবৃন্দ বিশ্বব্যাপী বৈষম্য হ্রাস, প্রধান ভূ রাজনৈতিক সংকট মোকাবিলায় পদক্ষেপ, সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই জোরদার করা, শিশুদের বিভিন্ন সমস্যার মোকাবিলা এবং বেআইনি অর্থ আদান প্রদান নিরসনের লক্ষ্যে আলোচনা।

0: কাটিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনে অংশ নিতে আজ এভিওয় পৌঁছবেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানাবেন। সম্মেলনের বিষয়বস্তু নতুন অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক সংহতির পুনর্গঠন করা। দুদের সফরের তৃতীয় পর্যায়ে সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ও সংযুক্ত আরব আমিরশাহ প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। পরে তিনি ফরাসি রাষ্ট্রপতির দেওয়া এক নৈশ ভোজসভাতেও যোগ দেবেন। উল্লেখ্য, এ নিয়ে টানা ১৩ বার ভারত G7 শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টানা ৭ বার যোগ দিচ্ছেন সম্মেলনে। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। এই সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রী এজন্য স্লোভাক রাষ্ট্রপতি, তাঁর সরকার এবং স্লোভাকিয়ার জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁর এই সম্মান ভারতের ১৪০ কোটি মানুষের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং ভারত ও স্লোভাকিয়ার বন্ধুত্বের নিদর্শন বলেও শ্রী মোদী উল্লেখ করেন। এই পুরস্কারকে তিনি আস্থা, বিশ্বাস, উষ্ণতা ও ভালোবাসার প্রতীক হিসেবেও বর্ণনা করেছেন। এর আগে স্লোভাকিয়ার রাষ্ট্রপতির সঙ্গে ব্রাতিস্লাভায় তাঁর প্রাসাদে প্রধানমন্ত্রী মোদী সাক্ষাৎ করেন। উভয় নেতা প্রাসাদ প্রাঙ্গণে বিশেষ যোগাভ্যাস প্রত্যক্ষ করেন। উল্লেখ্য, ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। এর মধ্যে আছে শ্রমিকদের অভিবাসন, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, উচ্চশিক্ষা, AI চেয়ার স্থাপন, দুদেশের পড়ুয়াদের আদান প্রদান কর্মসূচি এবং পর্যটন বিকাশের মতো ক্ষেত্র। ব্রাতিস্লাভায় গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমি এবং স্লোভাক বিজ্ঞান একাডেমির মধ্যে সহযোগিতার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশ সন্ত্রাসবাদ মোকাবিলা ও কূটনৈতিক স্তরে আলাপ আলোচনার জন্য একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠনেও সম্মত হয়েছে। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ভারত EU মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। সর্বাত্মক অংশীদারিত্ব আস্থা, বিশ্বাস, অগ্রাধিকার ও ভবিষ্যৎ রূপরেখার প্রতীক। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এই সম্পর্ককে এক নতুন দিশায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি আলাপ আলোচনা করেছেন বলেও শ্রী মোদী জানান।
1: I congratulate you to the results.
2: हमने अपने संबंधों को कॉम्प्रिहेंसिव पार्टनरशिप का दर्जा देने का निर्णय लिया है। यह हमारे साझा विश्वास, साझा प्राथमिकताओं और साझा भविष्य का प्रतीक है। आज प्रधानमंत्री जी और मैंने हमारे सहयोग को नई दिशा और नई ऊर्जा देने पर विस्तृत रूप से चर्चा की। ऑटोमोबाइल, रेलवे, एडवांस मैन्युफैक्चरिंग और ग्रीन टेक्नोलॉजीज, इन सभी विषयों में आज हमने दोनों देशों के लोगों की भलाई के लिए कई महत्वपूर्ण निर्णय लिए।
0: দুদেশের অংশীদারিত্বে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করে শ্রী মোদী বলেন, ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যতে দুদেশের সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে। সাংবাদিক বৈঠকে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
1: I congratulate you to the results in all areas which you have achieved. It's the field of digitalization and the use of artificial intelligence. You've come so far that you're ahead of many other advanced countries in different parts of the world. I would like to congratulate you to economic growth, which is amazing.
0: সবথেকে দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রী পদে থাকার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দিত করেন তিনি। প্রায় ৪ মাসের সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান একটি চুক্তির রূপরেখা ঘোষণা করায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমিত হতে চলেছে। ইতিমধ্যে এ ব্যাপারে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনিভায় আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হবে। এর ফলে সামুদ্রিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার পথ প্রশস্ত হল। একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচিও সমাধান না হওয়া অন্য বিষয়গুলি নিয়ে ৭ দিনে

আলোচনা শুরু হবে বলে জানা গেছে। ভারত, পশ্চিম এশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে চুক্তি চূড়ান্ত হওয়ায় স্বাগত জানিয়েছে। এদিকে পশ্চিম এশিয়ার সংঘাতের অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি ঘোষিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, সীমান্ত এলাকা থেকে তাদের সেনা সরিয়ে নেওয়া হবে না। কেন্দ্রীয় এনডিএ সরকারের ১২ বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা। শিল্প, সংস্কৃতি, ভাষা ও ভারতীয় ঐতিহ্যের প্রসারে কেন্দ্র, পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসির অধিকর্তা আশিস কুমার গিরি এবং গৌড়ীয় নৃত্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মহুয়া মুখার্জির সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ অনুষ্ঠানটি শোনা যাবে রাত ১০টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়ে, পশ্চিমবঙ্গে কোথায় গেলে পাবেন আয়ুর্বেদ চিকিৎসা? আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। অনুষ্ঠানটি শোনা যাবে রাত ৮টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক নতুন দিল্লিতে আজ বিকশিত ভারত যুব সংসদের আয়োজন করতে চলেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জাতীয় স্তরে এই যুব সংসদের উদ্বোধন করবেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুব সমাজের অংশগ্রহণ, প্রশাসন নীতি নির্ধারণ ও সংসদীয় কাজকর্মে তরুণদের সক্রিয়ভাবে জড়িত করাই এই যুব সংসদ আয়োজনের লক্ষ্য। ক্যালিফোর্নিয়ার দক্ষিণ মজাবে মরু অঞ্চলে একটি B-52 বোমারু বিমান আকাশে ওড়ার পরপরই ভেঙে পড়লে ৮ জন আরোহীর সকলেই প্রাণ হারিয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর পক্ষে সামাজিক মাধ্যমে এক বার্তায় একথা জানানো হয়েছে। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি ATF এর রপ্তানির ওপর বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। এর ফলে ডিজেলের লিটার পিছু রপ্তানি শুল্ক ১৩.৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৪ টাকা। অন্যদিকে ATF এর রপ্তানি মূল্য প্রতি লিটারে ৯.৫ টাকা বৃদ্ধি পেয়ে ১২.৫ টাকা হয়েছে। সংঘ লোকসেবা আয়োগ UPSC এবছরের সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এবছর ১০০০এরও বেশি শূন্য পদের জন্য মোট ১৩,০০০এর বেশি পরীক্ষার্থী সিভিল সার্ভিসেস মেইন পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে লস এঞ্জেলেসে গ্রুপ জির ম্যাচে শেষ পাওয়া খবরে নিউজিল্যান্ড ও ইরানের মধ্যে প্রথমার্ধের খেলা ১-১ গোলে অমীমাংসিত। ম্যাচের ৭ মিনিটে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন এলিজা জাস্ট। ৩২ মিনিটে ইরানের হয়ে সমতা ফেরান ডিফেন্ডার রামিন রেজাইয়েন। এর আগে গ্রুপ এইচের ম্যাচে সৌদি আরব উরুগুয়ে ১-১ গোলে ড্র হয়। গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম ও মিশরের মধ্যে ম্যাচটিও ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। গ্রুপ এইচে গতরাতে স্পেন ও কাবোভার্দের ম্যাচটিও গোলশূন্যভাবে ড্র হয়েছে। খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর এক্ষুনি স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল সচিবালয়ে আয়োজিত টাস্ক মনিটরিং সিস্টেমের এক সভার পৌরোহিত্য করেন। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়। সভায় মুখ্যমন্ত্রী বিভিন্ন দপ্তরে আধিকারিকদের জনসেবামূলক কাজ আরও দ্রুত স্বচ্ছভাবে দায়িত্ব নিয়ে করার জন্য নির্দেশ দেন। নেশা অপরাধের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে অভিযান পরিচালনার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি বলেন, প্রতিটি জেলায় মোবাইল পেট্রোলিং ব্যবস্থা সর্বদা সক্রিয় রাখতে হবে এবং শিশুদের পার্ক বা জনসমাগম হয় এমন জায়গাগুলিতে সুস্থ পরিবেশ বজায় রাখতে সতর্ক থাকতে হবে। এই বিষয়ে পুলিশ প্রশাসনকে আরও তৎপর ও সক্রিয় ভূমিকা গ্রহণের নির্দেশ দেন তিনি। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক বরিষ্ঠ শিল্পীদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পে আবেদনপত্র আহ্বান করেছে। রাজ্য বা কেন্দ্রীয় সরকারের পুরস্কারপ্রাপ্ত কিংবা আকাশবাণী দূরদর্শনের স্বীকৃত শিল্পী এই আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সময় তাদের বয়স হতে হবে কমপক্ষে 60 বছর এবং তাদের ব্যক্তিগত মাসিক আয় 6,000 টাকার বেশি হতে পারবে না। তবে তারা যদি কোনো সরকারি সংস্থা থেকে ইতিমধ্যে কোনো ভাতা পেয়ে থাকেন তা আয়ের মধ্যে গণ্য হবে না। সংস্কৃতি মন্ত্রকের ওয়েবসাইট www.indiaculture.gov.in mock schemes অ্যাপ্লিকেশনে গিয়ে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে।

0: নির্দিষ্ট ফরম্যাটে সেই আবেদনপত্র সংশ্লিষ্ট রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের কিংবা সংশ্লিষ্ট জোনাল কালচারাল সেন্টারের মাধ্যমে জমা দিতে হবে এবং সেই রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, জোনাল কালচারাল সেন্টারের সুপারিশ ছাড়া মন্ত্রক আবেদনপত্র অনুমোদনের জন্য বিবেচনা করবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়া প্রতিপক্ষ রবার্ট ফিকোর সঙ্গে গতকাল ব্রাতিস্লাভায় দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এ উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে শ্রী ফিকো ভারতের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করে বলেন, উভয় দেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, এই সফর ভারতীয় স্লোভাকিয়া সম্পর্ককে আরও গভীর করবে এবং দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে। আলোচনার পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, ডিজিটাল প্রযুক্তি নিয়ে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন পথ খুলে দেবে।
1: টেকনোলজি হামারি ভাবি সাঝেদারি কা মহত্বপূর্ণ স্তম্ভ হ্যায়। ডিজিটাল টেকনোলজি পর আজ কিয়ে গয়ে এমওইউ ইসে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার মে সহযোগ কি নই সম্ভাবনায় বনেগি।

0: সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, ডিজিটাল প্রযুক্তি নিয়ে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন পথ খুলে দেবে।
1: টেকনোলজি হামারি ভাবি সাঝেদারি কা মহত্বপূর্ণ স্তম্ভ হ্যায়। ডিজিটাল টেকনোলজি পর আজ কিয়ে গয়ে এমওইউ ইসে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার মে সহযোগ কি নই সম্ভাবনায় বনেগি। মুঝে খুশি হ্যায় কি স্লোভাকিয়া কি এক ইউনিভার্সিটি মে এআই কে বিষয় পর ইন্ডিয়া চেয়ার স্থাপিত কি যা রহি হ্যায়।
0: এডিসির আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানির দিন ধার্য রয়েছে। এদিকে ভিলেজ কমিটি নির্বাচনের জন্য গতকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ব্লকের রিটার্নিং অফিসারগণ স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে চূড়ান্ত ভোটার তালিকার কপি তুলে দেন। ধলাই জেলার জেলাশাসক কার্যালয়ে গতকাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন অ্যান্ড মনিটরিং কমিটি তথা দিশার সভা অনুষ্ঠিত হয়। সাংসদ কৃতি দেবী দেববর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দিশা সভায় জেলার বিভিন্ন দপ্তরের অধীনে পরিচালিত জনকল্যাণমূলক প্রকল্পগুলির অগ্রগতি বিস্তারিতভাবে তুলে ধরা হয়। সাংসদ কৃতি দেবী দেববর্মন জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উন্নয়নের ধারাকে আরও গতিশীল ও জনমুখী করে তুলতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে গতকাল মাতাবাড়ির ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে এবং তেপানিয়া ব্লক অফিসে আয়োজিত জনকল্যাণ শিবিরের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, তিন দিনব্যাপী শিবিরে বিভিন্ন সরকারি স্টলের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের নানা প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা হবে, বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এদিকে গতকাল সাতচাঁদ কমিউনিটি হলে ব্লক ভিত্তিক জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে বিভিন্ন দপ্তর থেকে সুবিধাভোগীদের সাহায্য করা হয়। 2026 ফুটবল বিশ্বকাপে আন্ডারডগ কেপ ভারতের কাছে হোঁচট খেল বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেন। দুর্দান্ত রক্ষণাত্মক ফুটবল খেলে স্প্যানিশদের গোলশূন্য ড্রয়ে আটকে দেয় আফ্রিকার দলটি। অন্যদিকে বেলজিয়াম ও মিশরের ম্যাচ এক এক গোলে শেষ হয়েছে। এছাড়া সৌদি আরব ও উরুগুয়েবের মধ্যে লড়াইটিও এক এক গোলে ড্র হয়েছে। ভারতীয় সময় অনুযায়ী আজ সকাল 6:30 শুরু হয়েছে ইরান বনাম নিউজিল্যান্ডের ম্যাচ। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় সিপাহীজলা জেলা ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

0: আকাশবাণী আগরতলা ককটমা পরিব সমীর দেববর্মা মন্ত্রীবক্ষক নরেন্দ্র মোদী তাই স্লোভাকিয়ানী মন্ত্রীবক্ষক রবার্ট ফিকো মিয়া ব্লাতি ব্রাতিস্লাভাও বাবাইনি কগনাম পান্ডা কাইসা খাইখা আবনারগৈ কগনার্থনি মসং ফিকো ভারত হাক্তরনি রং পুইসা বাংরেবি মানমানো বলাই সাকা হাক্তর কাইনি বিশিং বেলাই হালক কাহাম দো মন্ত্রীবক্ষক মসং মোদী সাকা ও বেড়াইমুঙ ভারত স্লোভাকিয়ানি বিশিং হালকটাইব কাহাম মানো তাই হাকতর কাহিনী বিশিং চুবালাইমুঙ কটাল্লাম ফিওক জাগান।
1: টেকনোলজি হামারি ভাবি সাজেদারি কা মহত্বপূর্ণ স্তম্ভ হ্যায়। ডিজিটাল টেকনোলজি পর আজ কিয়ে গয়ে এমওইউ ইসে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার মে সহযোগ কি নয়ী সম্ভাবনায় বনেগি। মুঝে খুশি হ্যায় কি স্লোভাকিয়া কি এক ইউনিভার্সিটি মে এআই কে বিষয় পর ইন্ডিয়া চেয়ার স্থাপিত কি যা রহি হ্যায়।
0: মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী তৈদুর মুম্বাই থাই বিশি সিনেও সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস তাই সবকা প্রয়াস নাহার মুম্বাই ভারত খরচাজাকাই হামক্রাইনি লামো বসকাঙ্গি দো গরিজা হুক বা খাইনের বরৈ তাই শিকলা হদানী হামক্রাইও গবং লোক হামক্রাই রেজাক টং বটং মুখ থাঙ্গ চাসারেখা টং বেখ্রেব বাবায়ও হাফাংনি বাইমু খক নই চিনি পয়েন্ট নই রাশাই রেজাক রাঙ্গ সবৈখা মেট্রো রেল নেটওয়ার্ক বাগ বাহাই তাই বসংলাহার নেটওয়ার্ক সা পয়েন্ট ব্রী দক রাশাই কিলোমিটার গবং ফলক জাকা ভারতের রেলওয়ে বাজেট চুবা চুবাই বাক চুকু হাই বাংখা তাই তাবু কাই সারা দক চিনি বন্দে ভারত ট্রেন সেপ চল খাইজাক দো আবুবাই থাংলাইসু সেপ লাইটে সাংখা অ চাসমু নই সাই ব্রীচি সিনি বিশি

0: bisini bising hamsajak bharat sanamti sana thongkrak khlaima hnoi khursa jakha montrokar professor dr manik shah nitoijol mungbai miya haste tangno kotoro task monitoring system ni koglam panda kaisa songsa jakha haste ni kerong raja ni halok sakham ni sepsap tangbekrem ni hamkrai tai luku hamkrai rukjak dal bidal koglam salaikha pandao montrokra juda juda naikhungni officer rokno luku hamari ni samungo taibo doi sap sutra tai barjati tangnani dagikha phekjangnai tai chaya samungno kebangai thansa ka samung naikolna ni saka phanboksi ni bosaka joto hangkoro mobile patrolling system choyawi tonna nangnai tai chrai rokni beraikhiri thai tai borok kothumjak thairogo kaham tongkhor mathangnani hojak tongna nangnai o kokrokno tui police naikol phangroknobo taibo karak samung tangnani dagikha montrokra ADC ni baskang village committee chongbari ni bagi miya paithak voter list kari jakha juda juda block ni returning officer rok rajnoitik bodol ni adong rok ni yago paithak voter list ni copy yafar jakha yang village committee ni chongbari ni tui tini supreme court ok khnaro mung ongana bharat hapang ni hukumu kok songlai nok sakra rasa mung kring rok no rangchu ba surmani tang batango koiblai rena kobokha haste eba kendro hapang ni sokat manjak eba akashbani tai durdarshan ni gosimung manjak artist rok o rangchu ba chuni bagi koiblai rewi mannai কইমুংনি বাকি উমর উংনা নাঙ্গানো বিশি দক সিমি তাই বরকনি আজিমুং তালো খক দক সাইনি কবাং ইমান গলাক তামুখে তুমুংন বরক হাপাংনি জেসাবু মথাতেই বাতারক মানি টংখে বরকনি আজিমুং খবজা গলাক হুকুমু ককচংলাই নকনি ওয়েবসাইট www.indiaculture.gov.in MOC স্কিম থাঙ্গেই অনলাইনতেই কইবলাই রে ইমান নাই তামুখে ও সনামজাক ফরমেটো ও কইবলাই রক হাস্তে এবার কেন্দ্র ওই নাইকলজাক আমসাইনি এবার জোনাল কালচারেল সেন্টারনি বিশিংতে ইয়াফারইয়া নাঙানো বরনি ইয়াকতে রহরজাক একে ককসংলাইন কইবলাইন চেয়ারগ্লাগ প্রদেশ যুব কংগ্রেস নিপক্ষাতে মিয়া আগরতলা আউলিও খালদম হিম্বতকারী রাখা আউলিনি জুতা জুতা লামাতেই আর এম এস লামপ্রাও সগিখে পুলিশ ও হিম্বতকন কাশুকা আর খাদমা ফুলুথানি প্রদেশ যুব কংগ্রেস নি কাশকু নীলকমল সাহাতাই বদলনি খাফর জাগনাই রকমান জাখা প্রদেশ যুব কংগ্রেস নি কাশকু সাকা নিট ইউজি আমযুগমুংনি সুমুংবলাই সেকাংবারিয়া নংখর থানি করংজাক টংনাই রগ্ন রমনানি তাই সিএনজি পিএনজি এলপিজি পেট্রোল ডিজেল খবৈ সালব্রুম নাংমানি মানি মরগমানো চাজাগিয়া অঙ্গৈ মিয়ানি অ খাদুমা সাউং বতাং পালাই যাক্ষা দলাই হাঙ্করনি হাঙ্কর নাইকল ফাংনি হাবানগো মিয়া ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন এন্ড মনিটরিং কমিটি এবার দিশানি কগলাম পান্ডা অংখা সাংসদ কৃতি দেবী দেববর্মানি তুই ফাংবাই সংসাজক ও দিশা পান্ডাও জুদা জুদা নাইখুঙ তাংজাগি টংমানি লোক হামক্রাই সাউংবতাং রক সেকাঙ্গি টংমানি তুই সালাই যাক্ষা সাংসদ কৃতি দেবী দেববর্মা হাঙ্করনি বেবাক বাবাই হামক্রাইনি বাকি জুদা জুদা নাইখুংনি অফিসারক লোক তৈফাং আদং রকবাই কথাওই সামুং তাংনানি কবখা বসাকা হাপাংনি সামুংতাই লোক অজারক বাই কথালাই চাইটকুনি বিশিংতুইন হামক্রাইনি সামনতাই বদই লোকনি কাহাম খ্রাইয়া নাঙানো নৈসাই নৈশিদক ফুটবল ওয়ার্ল্ড কাপ আন্ডার ডগ কেপ বার্ড বাই খা মিথিং রাজাখা স্পেন বেলাই নাইথক ফুটবল থানি বিশিংতে স্পেনিশ রকন গোল রিয়াবই দ্র খাইখা কচারখা খাই কচারখা আফ্রিকা বদল তাই বাবৈসা বখাক বেলজিয়াম তাই মিশর বাতাইমুঙ সা সা গোল বাই থমুং পাইখা আবো কারিব সৌদি আরব তাই উরুগুয়েনি বাতাইমুঙ ব সা সা গোল বাই দ্র অংখা ভারতনি জরা রগই তিনি ফুনি দামদক সরি থামসিও সিয়ানখা নিউজিল্যান্ড নি বাতাইমং তাবুক নবটিবানি কক্তমা বসকাং দামনি সিব্রিও সিপাই জলা তাই সালগ্রা হাঙ্কর ফেরাং কগৈ কসু কবাংখা ওয়াতি ওয়াবন হনই নবটিবার নাইখং হজাগ রেখা তিনি সালনি তুংমারি সাকাব থামসি ব্রী ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙ্গি মানো আগর তলাব তিনি আইসুকনি তুংমারি খামাব নৈশিবা দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস কক্টমা পরিবং তাবনি বাকি অরণ্য পাইখা উনি কক্টমা আওয়াইঙানো তিনি হর দামসিনী সতী বৃষি বাব
1: কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

হিমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হচ্ছে হিন্দি ও ইংরেজি প্রভাতী সংবাদ। এরপর উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে শিলং কেন্দ্র থেকে।

0: geographical indication or GI tags. The products include Ba Silpa, Assamese bamboo craft, Karbi Angrong handloom, Bihu Pepa, and Diori handloom products. In a social media post, Union Minister for Development of Northeastern Region, Jyotiraditya Chindia, termed it as another proud milestone, as the rich traditions of Akhtalakshmi states have received the recognition. Young Mizo Association, the largest philanthropic and most powerful civil society organization in Mizoram, yesterday celebrated its 91st Raising Day across the state. The organization branches across the state organized their own programs, during which members undertook their priorities, as in some places cleaning their locality, villages and streets, and even reached out to orphanage homes, rehabilitation centers and poor people with relief aid and money. Greeting the people on the occasion, Mizoram Governor V.K. Singh commended the organization for its continued efforts in assisting the needy, preserving the and promoting Mizo culture, tradition and heritage, and supporting the government in implementing various public welfare initiatives across the state. He also appealed to the people to foster unity among different sections of society, show respect for elders and remain connected to their rich cultural heritage. And with that, we end the Northeast News Bulletin from Akashvani Shillong. Have a nice day.
1: দিল্লি ও শিলং কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। আজ কিংবদন্তি সঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন। 1920 খ্রিস্টাব্দের 16 জুন তিনি জন্মগ্রহণ করেন। তার জীবনাবসান ঘটে 1989 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর। তিনি হিন্দি সঙ্গীত জগতে হেমন্ত কুমার নামে পরিচিত। বাংলা, হিন্দি এবং অন্যান্য ভারতীয় বিভিন্ন ভাষায় তিনি গান গেয়েছেন। রবীন্দ্রসঙ্গীতেরও তিনি এক অনন্য শিল্পী। পেয়েছেন জাতীয় পুরস্কার এবং আরও অনেক পুরস্কার সম্মান। শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন বারাণসী শহরে। তার পরিবার কলকাতায় আসেন দ্বিতীয় শতকের প্রথমার্ধে। কলকাতায় এসে তার পরিচয় ঘটে সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে, যিনি বাংলার একজন স্বনামধন্য কবি। পরিচয় ঘটে বিশিষ্ট লেখক সন্তোষ কুমার ঘোষের কণ্ঠে, ঘোষের সঙ্গে। মজার ব্যাপার হলো, ওই সময়ে হেমন্ত লিখতেন ছোট গল্প, সন্তোষ কুমার লিখতেন কবিতা, আর সুভাষ মুখোপাধ্যায় গান গাইতেন। তিনি সংবাদপত্রেও কাজ করেছেন। তারপর 1937 খ্রিস্টাব্দে তিনি সম্পূর্ণরূপে সঙ্গীত জগতে প্রবেশ করেন। আসুন শোনা যাক তার কিছু বাংলা আধুনিক গান।

1935 খ্রিস্টাব্দে হেমন্ত তার বন্ধু সুভাষ মুখোপাধ্যায়ের প্রভাবে আকাশবাণীতে তার গান রেকর্ডিং করেন। গানের প্রথম লাইন ছিল, আমার গানেতে এলে নবরূপী চিরন্তনী। হেমন্ত তার প্রারম্ভিক সঙ্গীত কর্মজীবনে পরামর্শদাতা হিসেবে পেয়েছিলেন বাংলা সঙ্গীতজ্ঞ শৈলেশ দত্তগুপ্তকে। তিনি প্রথম জীবনে বাংলার প্রখ্যাত গায়ক পঙ্কজ কুমার মল্লিককে অনুসরণ করতেন, এজন্য তাকে ছোট পঙ্কজ বলেও ডাকা হতো। আসুন শোনা যাক তার আরও একটি আধুনিক গান।

0: নমস্কার শ্রোতা বন্ধু, সুরের ভেলায় আপনাদের অনেক অনেক স্বাগত। সুরের ভেলায় আমরা গান শোনাই, আর পাশাপাশি শুনি আপনাদের কিছু গল্প, কিছু কথা। আর আজকের গল্প একজন বিশেষ শিল্পীকে নিয়ে। আপনারা অনেকেই হয়তো জানেন, আজ 16 জুন আমাদের খুব প্রিয় বাংলা সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন। তো আজকের এই শুভ দিনে আমরা অবশ্যই ওনাকে নিয়ে একটু চর্চা করব, জানব। আর হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে বলার আমার এতটা কিছু নেই, কারণ সবার চেনা, সবার জানা। বাঙালি কণ্ঠশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক হিসাবে তার অনেক খ্যাতি ছিল। তো শ্রোতা বন্ধু, ফোনও এসে গেছে, আপনাদের কাছ থেকেই না হয় বাকিটুকু জানব, শুনব। দেখি ফোনে কে আছেন। হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো।
0: হ্যালো,
1: নমস্কার দিবেন।
0: হ্যাঁ নমস্কার
1: দিদিভাই। আজকে মানে কোনো বিষয় রেখেছেন আপনি? আমি তো এত শুনছি।
0: হ্যাঁ, মানে মোটামুটি তো একটা বিষয় থাকেই।
1: বলুন তো বিষয়টা প্রথমে।
0: হ্যাঁ, আপনি আজকে ফোন মানে রেডিও শুনেননি তাই তো?
1: না, আজকে আমি এই মুহূর্তে সত্যি কথা বলতে গেলে আমি একটু বাইরে আছি, আমি যাচ্ছি এখন এফআর কে, মানে এফআর মাধ্যমে শুনছি।
0: আচ্ছা ঠিক আছে, এপি শোনা যাচ্ছে তো? এপি শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমি আজ সবারই জানা আজ হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন। বেশিরভাগ শ্রোতা বন্ধু আমাদের অনুষ্ঠানের প্রথম দিকটা শুনেন না, তাই বারবার করে বলতে হয়। তো আজকে হেমন্ত মুখোপাধ্যায়,
1: আমি কথা বলছি এখন, এখন কিন্তু রিং পাচ্ছি এর মধ্যে, অনেক পিছিয়ে থাকে।
0: আচ্ছা, একটু দূরে পড়ে থাকে।
1: প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীগঞ্জ জেলা থেকে।
0: আচ্ছা,
1: বিশেষ করে আজকে সত্যি কথা বলতে গেলে কি বিষয় রেখেছেন সেটা ঠিক বলতে পারছি না, তবে মানে আজকে আমরা জানি যে মানে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন উত্তরপ্রদেশের বেনারসে, মানে সঙ্গীত পরিচালক শিল্পী মানে আমাদের মানে
0: হেমন্ত মুখোপাধ্যায়। হ্যাঁ, আমাদের সবার প্রিয়,
1: আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই এই অনুষ্ঠানের মাধ্যমে।
0: হ্যাঁ, আর আমিও সেই তালেই হাঁটছিলাম আপনাদেরকে নিয়ে, ভাবছিলাম যে আজ যেহেতু আমাদের এত প্রিয় একজন বাঙালি শিল্পী, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতে তো ওনার জুড়ি মেলা ভার।
1: কিংবদন্তি মানে সত্যি, ওনার গান, ওনার তাল, আর সত্যি ওনার বিষয় নিয়ে আপনাকে কি বলবো, আমার কি আপনি বিষয়ে বেশি জানেন। তিনি পাঞ্জাবি ধুতি এগুলো শীতের সময় তিনি শার্ট লাগিয়ে গিয়ে করতেন, ঠিক না?
0: আমি এই গানটার টিউনই বাজিয়েছিলাম প্রথমে, তো ঠিক আছে গানটাই শুনিয়ে দিচ্ছি। হ্যাঁ, না আমি টিউনটা

0: বাজিয়েছিলাম আমাদের অনুষ্ঠানের প্রথমেই। আমি ভেবেছিলাম হয়তো শ্রোতা বন্ধুরা তাই বলতে পারবেন। তো ঠিক আছে
1: আচ্ছা ঠিক আছে
0: ঠিক আছে, আমি হ্যাঁ আমি আমি আমায় প্রশ্ন করে এটাই শোনাচ্ছি আপনাকে।
1: আচ্ছা আর একটা কথা বলি, আজকে মানে মনে করুন আজ 16 জুন, আজকের দিনে আমরা সবাই জানি যে আমাদের সিনেমা জগতের অভিনেতা মিঠুন চক্রবর্তী যে তিনি জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনে 16 জুন 1985 ইংরেজিতে, সত্যি তিনি তো অসংখ্য ছবি করেছিলেন অভিনয়ে, বাংলা ছবি হিন্দি ছবি। তাই আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তীকে আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং মিঠুন চক্রবর্তীর সুস্বাস্থ্য কামনা করছি, ঈশ্বরের কাছে দীর্ঘায়ু কামনা করি। তিনি তো এখন মানে সিনেমা জগৎ থেকে এখন রাজনৈতিক জগতে কিন্তু পা রেখেছেন। যাই হোক, ভালো লাগে ওনার ছবিগুলো সত্যি।
0: ঠিক আছে, ছবি কথা শুনে ভালো লাগলো,
1: সুস্থ থাকবেন। আর এমনি সবাইকে নিয়ে শুনবো অনুপদার, আশুতোষ দাস, জহরদা, লালন গোরানি, তারপর রয়েছেন বাদল কুটিয়া, সঙ্গীতা দেবনাথ, সুতো ভট্টাচার্য, আর নিতিন চক্রবর্তী, আর এই মুহূর্তে যারা শুনছেন অভিষেক পাল। ঠিক আছে,
0: সাব্বার জানি পাঠিয়ে দিলাম হিমন্ত মুখোপাধ্যায়ের এই গানখানি। ভালো থাকুন।
2: আমাদের অনুষ্ঠানের প্রথমেই আমি ভেবেছিলাম

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি বাদল খটিয়াল বলছি, পশ্চিমবঙ্গ হাওড়া জেলা উলুবেড়িয়া থেকে।
0: হ্যাঁ বলুন।
1: আজ তো দিদি হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন।
0: তাই তো আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের গানই শোনাতে চাইছি।
1: হ্যাঁ দিদি, ওনার গান তো ছোটবেলা থেকেই শুনে আসছি। বাংলা জগতের একজন কিংবদন্তি শিল্পী।
0: হ্যাঁ,
1: আর উনি একজন আবার মিউজিক ডাইরেক্টরও ছিলেন। আর উনি আমাদের হিন্দি গান করেছেন, হিন্দি জগতে ওনার নাম হচ্ছে হেমন্ত কুমার। তিনি মুম্বাইয়ে অনেক হিন্দি গান করেছেন এবং ওনার হচ্ছে এক ছেলে এক মেয়ে। আমাদের মেয়ে হচ্ছে রানু মুখোপাধ্যায়, উনি

0: গানের জগতে আছে, ছেলে হচ্ছে জয়ন্ত মুখোপাধ্যায়, উনি গানের জগতে নেই। সেই জন্য আমরা ছোটবেলা থেকে যত ওনার গান শুনি মন প্রাণ আমাদের ভরে যায়, সব কালোজয়ী গান।
1: তো কি গুলো শোনাবো আজ আমি?
0: দিদি ওনার কণ্ঠে আমি গান শুনবো ফুলেশ্বরী ছবি থেকে, টাপুর টুপুর বৃষ্টি ঝরে কোন সে আকাশ থেকে, এই গানটা দিদি হবে?
1: দেখছি আমি, টাপুর টুপুর বৃষ্টি ঝরে
0: কোন সে আকাশ থেকে, ফুলেশ্বরী ছবির গান।
1: হ্যাঁ হ্যাঁ।
0: আর দিদি এই গানটা যাদেরকে নিয়ে শুনবো, আমাদের দিদি আছে সঙ্গীতা দেবনাথ, কণিকা দেবনাথ, দাদা আশুতোষ দেবনাথ, প্রেমজিৎ চক্রবর্তী, বুল্টি দাস, দেবজিৎ দাস, লালনী ঘরামি, সেই সঙ্গে আমার দাদা খুবই সুন্দর কথাবার্তা বলেন অনুপ কুমার ভট্টাচার্য, আর সেই সঙ্গে দিদি আপনিও শুনবেন।
1: অবশ্যই আপনার পছন্দের গান।
0: নমস্কার,
1: ভালো থাকবেন। আপনিও আপনার পছন্দের গান সবার জন্য পাঠালাম।

0: হ্যালো, সুরের ভেলা। হ্যালো, সুরের ভেলা থেকে বলছি।
1: হ্যালো,
0: হ্যালো হ্যালো, কে বলছিলেন, নামটা বলুন। হ্যাঁ, কে গান শোনাবো আজ? আমরা কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের গান শোনাচ্ছি। হ্যাঁ, হেমন্ত মুখোপাধ্যায়ের কোনো গান পছন্দ করুন? কোন গান? এটা কি হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছিলেন?
1: হবে তো মেয়েটা।

আমরা কিন্তু আজকে হেমন্ত মুখোপাধ্যায়ের গান শোনাচ্ছি, আজকে ওনার জন্মদিন। আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের গান শোনাচ্ছি আজকে। আপনি হেমন্ত মুখোপাধ্যায়ের কোনো গান পছন্দ করুন। হ্যাঁ বলুন, কোন গান শোনাবো হেমন্ত মুখোপাধ্যায়ের? সাদের লাউ হেমন্ত মুখোপাধ্যায় গান নেই, ঠিক আছে? ঠিক আছে, আমি হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানখানি পাঠাচ্ছি।

0: Gioco.
1: হ্যালো, সুরের ভেলা।
2: হ্যাঁ, নমস্কার দিদি ভাই,
1: হ্যাঁ নমস্কার।
2: আমি কুমারঘাট থেকে বুলটি দাস।
1: অনেকদিন পর।
2: হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ, আজকে তো হেমন্ত দাস জন্মদিন, তাই হেমন্ত দাস এর কণ্ঠে একটি গান শুনবো আপনার পছন্দ মতো।
1: আমার পছন্দ মতো
2: হ্যাঁ হ্যাঁ,
1: হেমন্ত মুখোপাধ্যায়ের আমার পছন্দের। আসলে তো হেমন্ত মুখোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত খুব ভালো গাইতেন। হ্যাঁ, আর আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের কিন্তু রবীন্দ্রসঙ্গীতের শ্রেষ্ঠ শিল্পী হিসাবেই মনে করি। তো হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে যদি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাই কেমন হবে? ঠিক আছে, তাহলে অবশ্যই পাঠিয়ে দিচ্ছি আমার পছন্দের এই গানখানি সব শ্রোতা বন্ধুদের জন্য এবং আপনাদের জন্য। ভালো থাকবেন।
2: হ্যাঁ দিদি ভাই, আপনিও ভালো থাকবেন। নমস্কার
1: নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো, নমস্কার দিদি, আমি রাবেন তো চাকমা।
0: হ্যাঁ বলুন।
1: আজকে হলো হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন।
1: নানা বাংলার গান তার কোথা তার নাম শুনিলে তার মনে উঠে যায় আর কি। আজকে হেমন্ত মুখোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত আপনার কথা মতো না দিয়ে আর কি।
0: হেমন্ত মুখোপাধ্যায়ের রবীন্দ্রসঙ্গীত?
1: হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত না দিলেন আপনার পছন্দ মতন। এটা তো বাংলা গান হিন্দি গান গেয়েছিল, তো তার নাম জন্য এটা মনে উঠে যায় আর কি। সবচেয়ে ভালো লাগে রবীন্দ্রসঙ্গীতটা।
0: রবীন্দ্রসঙ্গীত সবচেয়ে ভালো লাগে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে? আচ্ছা ঠিক আছে, তাহলে রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। ঠিক আছে, সবার জন্য পাঠিয়ে দিলাম এই গানখানি। ভালো থাকবেন,
1: নমস্কার।

0: সুরের ভেলা।
1: হ্যালো।
0: হ্যালো
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
1: আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
0: ভালো তো অবশ্যই আছেন।
1: হ্যাঁ, ভালো আছি। আর অবশ্যই ফোনটা পেয়ে আরো ভালো হয়ে গেছি। কেননা হয়তোবা এখন ফোন লাগাতে গিয়ে অনেকটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। কোনো সময় বলছে, কিচ্ছু বলছে না, কোনো সময় আবার বিজি বলছে, কোনো সময় এরকম করতে করতে কালকে একেবারে শেষের বেলায় ওটা পেয়েছিলাম।
0: সেই তো পেলেন তো, এমনটাই তো, এমনটা হওয়াটাই স্বাভাবিক।
1: মধ্যভাগে ফোনটা পেয়ে গেলাম,
0: তো কি গান শোনাবো আজ?
1: সোমাদেবীর সাথে কথা বলা হচ্ছে, তাই না?
0: হ্যাঁ হ্যাঁ।
1: তো আজকের, যদিও খারাপ পাবেন না, আমি আনএভয়েডেবল সার্কামস্ট্যান্স, অনেকটা কি বলবো, প্রথম থেকে শুনতে পারি না, কারণ আমি দুটো মোবাইলই ট্রাই করি, একটা আমার সহধর্মিনীর মোবাইল আর আমার সিও মোবাইল, এই দুটো মোবাইলে ট্রাই করি কোনটাতে লাগবে, কোন কোনটাতে লাগবে না।
0: যখন আপনি আমাদের অনুষ্ঠানে চেষ্টা করে যাবেন, তখন সহধর্মিনীকে অবশ্যই সঙ্গে রাখবেন, ওনাকে বলবেন রেডিওটা শুনে নিতে। হ্যাঁ, অনুষ্ঠান কি দিয়ে শুরু হচ্ছে?
1: তখন দিনে ওই গৃহস্থালির কাজে একেবারে এমন মন,
0: আমাদেরকে বেশি করে ভালোবাসলে 2 মিনিট সময় অনুষ্ঠানের প্রথমে ওনাকে দিয়ে শুনিয়ে নেবেন। তো ঠিক আছে, হেমন্ত মুখোপাধ্যায়ের আজকে জন্মদিন, হেমন্ত মুখোপাধ্যায়ের গান শোনাচ্ছি, আপনার পছন্দের হেমন্ত মুখোপাধ্যায়ের কোনো গান শুনতে পারেন।
1: আমি তো আজকে একটা গান মনস্থ করেছিলাম যে বাসি শুনে কাজ নাই, এরকম একটা, যাই হোক, মানে এটা কোনো

0: পারে না, হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন বলে কথা, তো সেখানে একটা গান, জানি না এটা বেজেছে না বাজেনি আমি বুঝতে পারছি না,
1: সেই জন্যই অনুষ্ঠান শোনা প্রয়োজন।
0: রানার রানার ছুটেছে রানার, এটা বাজানো হয়েছে?
1: না,
0: রানার রানার ছুটেছে রানার, হেমন্ত মুখোপাধ্যায় হেমন্ত বাবুর গলায় এই গানটা। আর খুব ভালো লাগছে যে আজকের মানে আলোচ্য বিষয়টা ঠিক সেরকম করেননি, আর যার ফলে সুয়াস্তি, নতুবা অনেকটা বিড়ম্বনায় পড়তে হতো, কারণ বারবার আপনারা আপনি বলে দেন, অ্যানাউন্স করেন যে শোনার জন্য। সত্যি সত্যি রে ভাই, মানে শুনতে পারি না, কি যে একটা অদ্ভুত কারণে শোনা হয় না। আর আরেকটা কথা বলি, রেডিওতে তো আসছে না, আগে তো রেডিওতে আসতো, আমার পত্নী বা সহধর্মী যাই বলুন তিনি শুনতেন সেখানে রেডিও চালিয়ে। আমার
1: আচ্ছা, গানটা তো এরকম, রানার ছুটেছে তাই ঝুমঝুম, এটাই তো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম সেই গানটি।
1: ঠিক আছে, রেডিওতে আসছে না, বুঝতে পাচ্ছি না। আচ্ছা, আমি দেখব।
0: হ্যাঁ
1: ঠিক আছে, দেখে দেখে নেব, আমাদের কারিগরি সহায়তায় যারা আছেন ওনাদেরকে জিজ্ঞেস করে নেব।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এমনিতে একটু শোনা যাচ্ছে, তো যাই হোক, আর যাদের নিয়ে আজকে এই গানটা শোনার পালা, বিশেষ করে আমার দেবজিৎ ভাই, তারপর সজল বাবু, সজল মালাকার, কার্তিক মালাকার, তারপর আমাদের বিশ্বজিৎ বিশ্বজিৎ পাল আছেন, তারপরে আমাদের আমার প্রেমজিৎ বাবু খুব ভালো শ্রোতা, আর মিঠুন চক্রবর্তী ফ্রম বেঙ্গালোর, আমার সহধর্মী সুতপা ভট্টাচার্য, ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আর এ মুহূর্তে যারা রেডিওর পাশে আছেন সবার আর আপনি
1: অবশ্যই শুনবো। আপনার পছন্দের গান যাচ্ছে, শুনতে থাকুন, ভালো থাকবেন।

জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা খুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে, ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যাঁ, সুরের ভেলা থেকে বলছি।
1: হ্যাঁ নমস্কার দিদি, আমি হাওড়া গোবিন্দপুর পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: হ্যাঁ, ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি দিদি, আপনি ভালো আছেন তো?
0: ভালো আছি।
1: আদিল ভাই, আজকে তো কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন,
0: হ্যাঁ,
1: কণ্ঠশিল্পী প্রযোজক এবং পরিচালক
0: পরিচালক, হ্যাঁ।
1: হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন, আর ওনার কণ্ঠে একটা গান শুনে অনুরোধ করবো।
0: বলুন কোন গান?
1: ছবির নাম হচ্ছে স্ত্রী ছবি থেকে খিড়কি থেকে সিংহদুয়ার।
0: খিড়কি থেকে সিংহদুয়ার
1: এই গানটা হবে তো দিদি ভাই?
0: দেখছি। পাওয়ার তো কথা। হ্যাঁ, খিড়কি থেকে সিংহদুয়ার, হ্যাঁ, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: এই গানটা যাদেরকে নিয়ে শুনবো,
0: বলুন।
1: বাদল খটিয়াল, রবীন মান্না, দেবজিৎ দাস, শ্রীমজিৎ চক্রবর্তী, বুল্টি দিদি ভাই, এবং এর মধ্যে যারা শুনছেন সকল বন্ধুদেরকে নিয়ে।
0: ঠিক আছে, সবার জন্যই আপনার পছন্দের গান পাঠালাম। ভালো থাকবেন
1: আপনি।
0: অবশ্যই।

0: হ্যালো, সুরের ভেলা।
1: নমস্কার নেবেন দিদি।
0: নমস্কার,
1: আমি আশুতোষ দেবনাথ কৈলাস শহর চণ্ডীপুর থেকে বলছি।
0: হ্যাঁ, ভালো আছেন?
1: হ্যাঁ, ভালো আছি দিদি। আর আজকে তো বিশেষ একটা দিন, মহান শিল্পী, মহান সুরকার হেমন্ত দাদার জন্মদিবস, তাই না?
0: হ্যাঁ।
1: আরেকজন আমাদের বলিউডের সুপারস্টার মিঠুন দাদারও কিন্তু আজকে জন্মদিবস। তো মিঠুন দাদাকে আমি জন্মদিবসের শুভেচ্ছা

0: তাই না?
1: হ্যাঁ,
0: আরেকজন আমাদের বলিউডের সুপারস্টার মিঠুন দাদারও কিন্তু আজকে জন্মদিবস। তো মিঠুন দাদাকে আমি জন্মদিবসে শুভেচ্ছা জানাচ্ছি, আর হেমন্ত দাদার সুর দেওয়া উনার কণ্ঠে একখানি গান শুনিয়ে আমি উনাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি।
1: অবশ্যই।
0: তো 1968 সালে একখানা ছবি রিলিজ হয়েছিল, ছবিটার নাম অদিত্যা, আর গানটা হচ্ছে চঞ্চল মন আনমনা হয়, আর গানটি গেয়েছেন লতাজি, হেমন্ত দাদা, আর গানটির রূপ দিয়েছেন মুকুল দত্ত।
1: চঞ্চল মন আনমনা হয়।
0: আর লতাজির সঙ্গীতের কেরিয়ার মাত্র শুরু, তখন লতাজি বেড়াতে গেছেন হেমন্ত দাদার বাড়িতে, রাত্রের বেলা ওখানেই ছিলেন হেমন্ত দার বাড়িতে, আর সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন দাদার সঙ্গে লতাদি। আর শোনা যাচ্ছে প্রায় বাড়িতেই গান শোনা যাচ্ছে, হেমন্ত দাদার গান চলছে।
1: আচ্ছা,
0: তখন তো গ্রামোফোন রেকর্ড ছিল তখন।
1: হ্যাঁ হ্যাঁ।
0: তখন লতাজি হেমন্ত দাদাকে বলছেন, দাদা যেদিকেই গান শোনা যায় আপনার গান বাজছে, আমার গান কি কখনো মানুষ শুনবে? তখন হেমন্ত দা লতাজিকে বললেন, তোমার গান মানুষ আরো আরো বেশি শুনবে। আর বাস্তবে তো আমরা তাই দেখছি, তাই না?
1: হ্যাঁ অবশ্যই।
0: তো আজকে আমি যাদেরকে নিয়ে গানটা শুনবো, বাদল খুটিয়াল ভাই, প্রেমজিৎ দাদা, জহর দাদা, বুলটি ভুন, নিরঞ্জন গোস্বামী মহাশয়, পিন্টু ভাই, আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা আকাশবাণী শুনছেন সবাইকে নিয়ে শুনবো, আপনিও শুনবেন, আমার ছোট ভাই অবিনাশ তেল।
1: ঠিক আছে, সবার জন্যই আপনার পছন্দের গান পাঠালাম, শুনতে থাকুন।
0: নমস্কার।
1: নমস্কার।

0: বাবা,
1: হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন?
0: আছি কোনো রকম, আছি শরীরটায়, আছি
1: ভালো থাকবেন।
0: ভালোটায় আছি, হাঁটাহুটিতে আছি।
1: আচ্ছা আচ্ছা,
0: তো আজ একটা মীরার প্রয়োজন আমাকে শোনাবার।
1: আচ্ছা, হ্যাঁ।
0: এটা হলো অনুরাগে বিরহিণী রাজে।
1: কিন্তু আমরা আজকে, আচ্ছা, আমরা কিন্তু আজকে হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে হেমন্ত মুখোপাধ্যায়েরই গান শোনাচ্ছি।
0: আচ্ছা আচ্ছা, তাহলে তোমার আপনার ইচ্ছা মতো, আপনার ইচ্ছা মতো একটা হেমন্ত মুখোপাধ্যায়ের
1: হেমন্ত মুখোপাধ্যায়ের আমার ইচ্ছে মতো গান, ঠিক আছে,
0: তো
1: আমি
0: আমার
1: পাঠিয়ে দেবো।
0: আপনার আপনার পছন্দ মতো, আপনার পছন্দ মতো।
1: ঠিক আছে, দেখছি। হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে বলার কিছু নেই, আর কি গান শোনাবো আমি
0: না
1: খুঁজে পাই না শ্রোতা
0: এটা তো
1: বন্ধুদের।
0: সুর সম্রাট, গান সম্রাট, সুর সম্রাট,
1: সেই
0: এটা তো
1: জন্যই এত গানের এত বিশাল ভাণ্ডার, সে গান সেই জায়গা থেকে কি গান শোনাবো আমি খুঁজে পাই না। তো শ্রোতা বন্ধুরা যদি বলে ফেলেন তাহলে আমার দিক থেকে সুবিধে হয়। ঠিক আছে,
0: ঠিক আছে, আপনার পছন্দ মতোই আপনি শুনান।
1: হ্যাঁ ঠিক
0: আপনার
1: আছে, আমি
0: পছন্দ
1: পাঠিয়ে দিচ্ছি।
0: আপনার পছন্দের কম হবে না, অনেক উন্নত মানের হবে।
1: না, সেটা উন্নত উন্নত হবার কথা সেটা নয়, পছন্দ তো সবার আলাদা হতে পারে, আপনাদের পছন্দও কিন্তু ভীষণ ভালো,
0: হইল বাবা,
1: ভীষণ ভালো।
0: আপনারা
1: ঠিক আছে, তাও আমি শোনাচ্ছি আপনার আপনাকে এই
0: আপনারা
1: গান।
0: গানের সমুদ্রের মধ্যে আছেন, আপনাদের পছন্দ, আপনাদের পছন্দ অনেক উন্নতই হয়, কিন্তু আমরা তো এটা একটা অনুরাগে আমরা
1: সেই অনুরাগে যে পছন্দগুলো আপনারা করেন না, সেগুলো আমরা মাথা পেতে নেই, এত ভালো পছন্দ থাকে আমরাও শুনতে পারি, ভালো লাগে। তো ঠিক আছে, আমি আমার পছন্দেই আপনার জন্যে, এবং জানি না অন্য শ্রোতা বন্ধুদের পছন্দ হবে কিনা, পাঠাচ্ছি হেমন্ত মুখোপাধ্যায়ের এ গান, শুনে বলবেন কেমন লাগলো।
2: বলো কোথায় তোমার
1: নমস্কার।
2: দেশ।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো,
1: আমি রাকেশ বলছি, সিমলা, হিমাচল প্রদেশ।
0: বলুন, কেমন আছেন?
1: বহুত আছি হ্যাঁ, গান হ্যাঁ, আন্দোলনী গান, হেমন্ত কুমার।
0: হেমন্ত কুমারের হ্যাঁ, কোন গান?
1: কই ভি গান, আন্দোলনী গান, কই ভি দাদু,
0: যে কোনো একটা গান দিলে পছন্দ হবে?
1: হ্যাঁ জি জি জি, বিলকুল আসবে আবে।
0: ঠিক আছে, দেখছি, পাঠিয়ে দিচ্ছি এই গানখানি, শুনে বলবেন কেমন লাগলো।
1: জি জি, ধন্যবাদ।

0: হ্যালো, সুরের ভেলা। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
1: আমি কলকাতা জেলা থেকে জওহরলাল বর্মন।
0: হ্যাঁ, ভালো আছেন?
1: হ্যাঁ ম্যাডাম, ভালো আছি। আর অনেক চেষ্টা করেছি কিন্তু আর লাইনটা পেতে অনেক দেরি হয়ে গেল।
0: হ্যাঁ, তো কি গান
1: তো
0: শোনাই বলুন।
1: হ্যাঁ, আজকে তো আমাদের সঙ্গীত জগতের একটি বিশেষ একটি স্মরণীয় দিন।
0: হ্যাঁ হ্যাঁ, তাঁরই গান
1: কালজয়ী
0: শোনাচ্ছি,
1: কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের আজ জন্মদিন।
0: ওনারই
1: তো
0: গান শোনাচ্ছি আমরা আজ।
1: হ্যাঁ হ্যাঁ, ওনারই প্রতি আমি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। আর ওনারই কণ্ঠে একটি গান শুনতে যাচ্ছি।
0: হ্যাঁ বলুন।
1: যাবার আগে কিছু বলে গেলে না, নীরবে শুধু রইলেছি, কিছু কি বলার ছিল না। গানটি লিখেছি মহান গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, আর মধুর সুর দিয়ে সাজিয়েছেন সঙ্গীত জগতেরই মহান সুরকার আমাদের হেমন্ত দা। তো সেই গানটি ওনার কণ্ঠে শুনিয়ে নিন। আর ওনার তো অনেক কথা বলা রয়েছে
0: অনেক
1: কিন্তু
0: কথা, অনেক
1: হ্যাঁ
0: কথা।

0: অল্প সময়ের মধ্যে ওনার
1: হ্যাঁ
0: কথাগুলি আর বলতে পারছি না। উনি উনি অনেক গীতিনাট্য কণ্ঠ দিয়েছেন, আবার অনেক যাত্রাপালায় অনেক গানের সুর সৃষ্টি করেছেন।
1: হ্যাঁ, আর ওনার ঝুলিতে তো অসংখ্য পুরস্কারও ছিল।
0: হ্যাঁ হ্যাঁ, অনেক পুরস্কারই পেয়েছেন। আর গান গাওয়ার পাশাপাশি তিনি অনেক ছবি প্রযোজনা করেছেন,
1: পরিচালনাও করেছেন।
0: পরিচালনা করেছেন, ওনার প্রথম ছবি হিন্দি ছবি ছিল আনন্দমোর, যা 1952 সালে মুক্তি পেয়েছিল। লতা মঙ্গেশকরের সাথে হেমন্ত বাবু হিন্দি আনারকলি ছবিতে গান গেয়ে সেরা জুটির আবির্ভাব ঘটে। ঠিক আছে ম্যাডাম, সেই গানটি শুনিয়ে দিন, আর আপনারা সবাই ভালো থাকুন।
1: ভালো থাকবেন, আপনিও পছন্দের গান চলে গেছে।
0: হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে, নমস্কার।

যাবার আগে কিছু কথা বলে না গেলে একেবারেই চলে না। তো আজ আমি বলবো হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনে পাওয়া কিছু পুরস্কার নিয়ে কথা। আর উনি তো জন্মেছিলেন 16 জুন 1920 ইংরেজিতে, প্রয়াণ 26 সেপ্টেম্বর 1989। তো উনি ওনার জীবনে, কর্মজীবনে অনেক অনেক কিছুই অর্জন করেছিলেন। তার মধ্যে থেকে যেমন কিছু পুরস্কার, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট প্লেব্যাক সিঙ্গার পেয়েছিলেন 1956 খ্রিস্টাব্দে। 1971 পেয়েছিলেন ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট প্লেব্যাক সিঙ্গার। 1983 খ্রিস্টাব্দে শোনে নয়ে মে পেয়েছিলেন বৈতানিকের তরফ থেকে রবীন্দ্রসঙ্গীতে সঙ্গীতাচার্য উপাধি, যেটা প্রদান করেছিলেন শৈলজারঞ্জন মজুমদার। তারপরও আরও অনেক অনেক পুরস্কার রয়েছে, যেগুলো বলতে গেলে আমাদের অনুষ্ঠানের অনেকটাই সময় তো চলেই গেছে, আরও সময় নিতে লাগবে। তারপরও বলে দিচ্ছি দু একটা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক সাম্মানিক ডি.লিট 1985 শোনে, 1986 সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, 1989 মাইকেল মধুসূদন পুরস্কার, তাছাড়া 2012 সালে বাংলাদেশের স্বাধীনতা মৈত্রী পুরস্কারও কিন্তু মরণোত্তর পেয়েছিলেন উনি। 1971 সালে প্রথম ভারতীয় গায়ক হিসাবে বলিউডের সিনেমার নেপথ্য কণ্ঠদান ও আমেরিকা সরকার

সরকার কর্তৃক বাল্টিমোরের নাগরিকত্ব কিন্তু উনি অর্জন করেছিলেন। তো হিমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে বলতে গেলে অনেকটাই সময় আমাদের অনুষ্ঠান থেকে সরে যেতে হবে। তো আজ আর কথা নয়, শ্রোতা বন্ধু আপনাদের কাছ থেকেও শুনলাম শিল্পী সম্পর্কে অনেক কথা। সুরের ভেলা আজ এ পর্যন্তই, আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 রবীন্দ্রসঙ্গীত, 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনতে পাবেন নজরুল গীতি। একটাই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, 1:05 বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়া গীতি, 1:30 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 1:40 আধুনিক গান, 2:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে লোকগীতি, 2:15, 2:30 আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 3:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, 3:05 ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। তার ঠিক পরে বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। বিকেল 4:20 নিয়োগ সংক্রান্ত সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। তার ঠিক পরেই বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থির আসর, 6:30 কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী, 7:00 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:35 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 7:45 এবং 7:55 যথাক্রমে ককবরুক এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:10 শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, ভয়েস মিল অনুষ্ঠান গীত বাহার 8:30, 9:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 9:15 শুনতে পাবেন গজল, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 9:30, 10:00 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 শুনতে পাবেন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে ইংরেজিতে বিশ্ব সংবাদ 10:20, 10:30 আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি, 10:35 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি, আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলাসহর। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

সুমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আকাশ পানি কৈলাসহর এবারেই শুনবেন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী ইন্দ্রাণী সেন।

গানখানি শিল্পী ছিলেন জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, এবারের শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। আরো দুটি

0: সুরের ওপর
1: বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন নজরুলগীতি। নজরুলগীতির অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আকাশবাণী কৈলাসহর।

শুনলেন পাড়ি ছবির গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনছেন বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। ছায়াগীতিতে এবারের ছবি বাঘিনী, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন বিভিন্ন ছবি থেকে নেয়া বাংলা ছবির গান ছায়াগীতি অনুষ্ঠানে আকাশবাণী কৈলাসহর। স্টুডিওর ঘড়িতে একটা বেজে 50 সেকেন্ড হয়ে 29 মিনিট হয়ে 53 সেকেন্ড। এবারে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের অ্যাভিয়ন পৌঁছবেন। ওমান উপকূলে মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরে এসেছেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ অস্থায়ী সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হবে বলে জানিয়েছে ভারত। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি ATF এর রপ্তানির ওপরে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক বৃদ্ধি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। আসছি বিস্তারিত খবরে। G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের অ্যাভিয়ন পৌঁছবেন। G7 শিখর সম্মেলন গতকালই শুরু হয়েছে। প্রধানমন্ত্রী স্লোভাকিয়া সফর শেষে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এটি তাঁর টানা সপ্তমবারের জন্য সম্মেলনে অংশগ্রহণ। ভারতের কাছে এবারের শিখর সম্মেলন কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী এবারের বিশ্বমঞ্চে উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর এবং উদ্বেগ তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ সন্ধ্যে আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদীকে

0: স্বাগত জানাবেন। এবারের অধিবেশনে G7 গোষ্ঠী ভুক্ত দেশগুলি ছাড়াও অন্যান্য সহযোগী দেশের নেতৃবৃন্দ, বিশ্বব্যাংক, আফ্রিকীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরাও অংশ নেবেন। শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রীর কর্মসূচিতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তার মধ্যে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্ক, সৌদি আরবের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পর্ক জোরদার করতে মতবিনিময় করবেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোভাকিয়া সফর সে দেশের সঙ্গে ভারতের অংশীদারিত্বে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরকালে স্বাক্ষরিত হওয়া মৌ চুক্তিগুলি প্রতিরক্ষা উৎপাদন, বিশেষজ্ঞ বিনিময়, বাণিজ্য ও বিনিয়োগ সহ বহু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে। তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা বাড়াতে দুই দেশ যৌথ কার্যনির্বাহী গোষ্ঠী গড়ে তুলতে সহমত হয়েছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধিত্বের জন্য স্লোভাকিয়া সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে বলে তিনি উল্লেখ করেন। ওমান উপকূলে ঘটা মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর MT সেপ্তেবেলো জাহাজে 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরে এসেছেন। ওমানের মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস আজ জানিয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের সঙ্গে দেশে ফেরার আগে রাষ্ট্রদূত তাদের সঙ্গে কথা বলেন ও তাদের শুভেচ্ছা জানান। এই কঠিন পরিস্থিতির মধ্যেও ভারতীয় নাবিকদের মানসিক শক্তির প্রশংসা করা হয়েছে। উল্লেখ্য, পালাউর কাছে পতাকাবাহী জাহাজ MT সেপ্তেবেলো ওমানের শোহর উপকূল থেকে প্রায় 30 নটিক্যাল মাইল দূরে থাকার সময় আক্রান্ত হয়। এই মর্মান্তিক ঘটনায় 3 নাবিক প্রাণ হারান। ভারত সতর্ক করে দিয়ে বলেছে, নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ অস্থায়ী সদস্যপদের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পর্বতানেনি নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ক আন্তঃসরকারি আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টি সদস্য দেশের সিদ্ধান্ত গ্রহণের পরিকাঠামোয় পরিবর্তন জরুরি। নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ পদ্ধতি শুধুমাত্র অস্থায়ী সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকলে পরিস্থিতির বিশেষ কোনো পরিবর্তন হবে না। হরিশ পর্বতানেনি বলেন, ভারত বরাবরই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদের পরিবর্তন আনার কথা বলেছে। ভেটো ক্ষমতা কেবলমাত্র 5টি স্থায়ী সদস্য চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে সীমাবদ্ধ থাকলে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে অর্থবহ হয়ে উঠবে না।
1: Reflecting expansion of the category of two-year term non-permanent category as a convergence portrays only a part of the picture. Groups and member states add qualifiers and attach other interlinked parameters as they endorse expansion in the non-permanent category. UNSC reform would be grossly inadequate, bordering on failure, if expansion is limited only to the non-permanent category, as it would fundamentally not change the decision-making power structure of the P5. Groups and member states have waited this long for real and meaningful reforms.
0: ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, নিট ইউজির আসন্ন পুনরায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোডের সুবিধা চালু হওয়ার 24 ঘন্টার মধ্যেই 10 লক্ষেরও বেশি পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। সংস্থাটি জানিয়েছে, পরীক্ষার্থীদের প্রবেশে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য তারা লাগাতার সার্ভারের ওপর তীক্ষ্ণ নজর রাখছে। সংস্থাটি নিশ্চিত করে জানিয়েছে, পরীক্ষার আগেই সকল পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ভারতের কনসুলেট জেনারেল কার্যালয়ে স্বামী বিবেকানন্দের পূর্ণাঙ্গ মূর্তি উন্মোচন করেছেন ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, স্বামী বিবেকানন্দের সেবা ও সম্প্রীতির বার্তা আজও সমান প্রাসঙ্গিক। 1893 সালে শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণ তাকে আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ পরিচিতি এনে দেয়। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, পশ্চিমবঙ্গে কোথায় গেলে পাবেন আয়ুর্বেদ চিকিৎসা? আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগের এই অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8:30 গীতাঞ্জলি, DTH বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সরকার ডিজেল ও বিমানের চালানি ATF এর রপ্তানি

উপর বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক এসএইডি বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। এর ফলে ডিজেলের লিটার পিছু রপ্তানি শুল্ক 13.05 টাকা থেকে বেড়ে হয়েছে 14 টাকা। অন্যদিকে এটিএফ এর রপ্তানি মূল্য প্রতি লিটারে 9.05 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 12.05 টাকা হয়েছে। পেট্রোলের ক্ষেত্রে অবশ্য রপ্তানি শুল্ক লিটার পিছু 1.05 টাকায় অপরিবর্তিত থাকছে। উল্লেখ্য, পশ্চিম এশিয়া চলতি সংকটের প্রেক্ষিতে কেন্দ্র দেশে পেট্রোপণ্যের পর্যাপ্ত যোগান সুনিশ্চিত রাখতে ক্রমাগত বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই মধ্যে এই রপ্তানি শুল্ক বৃদ্ধি করা হল। E20 জ্বালানি নিয়ে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংবাদ পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট নাকচ করে দিয়েছে। সংবাদে দাবি করা হয়েছিল E20 জ্বালানি ব্যবহারের ফলে গাড়ির বিমার দাবি বাতিল হতে পারে। প্রেস ইনফরমেশন ব্যুরো এই দাবিটি মিথ্যে বলে জানিয়েছে। E20 জ্বালানি ব্যবহার করলেও গাড়ির বিমা পলিসি বৈধ থাকবে। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতো বলেছেন, প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত করার সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রায় 2000 জনকে ক্ষতিপূরণ দেওয়া হবে। বিচার বিভাগীয় ব্যবস্থার বাইরে সেদেশে এই ধরনের পদক্ষেপেই প্রথম। মোট 1.50 কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়া হবে। উল্লেখ্য, পূর্ব আফ্রিকার এই দেশে কর বৃদ্ধির বিরুদ্ধে সরকার বিরোধী প্রতিবাদ আন্দোলনের সময় 100 মানুষ হতাহত হয়েছেন। ব্যবসায়িক ক্ষতির পরিমাণও অনেকটাই। অযোধ্যার রাম মন্দিরে অনুদান ও মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করেছে রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল সিট। লখনৌয়ের ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পন্থের নেতৃত্বে গঠিত এই দলে রয়েছেন আইজি কিরণ এস এবং অর্থ দপ্তরের বিশেষ সচিব নীলরতন। তদন্তকারী দল অযোধ্যায় পৌঁছে কাজ শুরু করেছে। 7 দিনের মধ্যে প্রাথমিক এবং 15 দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে। এবার বিশ্বকাপের খবর।

0: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। একই গ্রুপে বোস্টন স্টেডিয়ামে ভোর রাত 3:30 নরওয়ের বিরুদ্ধে খেলবে ইরাক। এদিকে ফিফা ফুটবল বিশ্বকাপে লস অ্যাঞ্জেলসে গ্রুপ জির ম্যাচে নিউজিল্যান্ড আজ ইরানের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে। 16 বছর পর বিশ্বকাপে ফেরা ম্যাচে 2 দফায় এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড, দুবারই সমতা ফিরিয়েছে ইরান। আজ ভোর রাতে মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব উরুগুয়ের ম্যাচ 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। সিয়াটল স্টেডিয়ামে গতরাতে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের মধ্যে ম্যাচটিও 1-1 গোলে ড্র হয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত মহিলাদের FIH হকি নেশনস কাপে ভারত সেমিফাইনালে উঠেছে। পুল এতে ভারত জাপানকে 2-1 গোলে পরাজিত করে। অন্যদিকে পুরুষদের হকিতে ভারত জার্মানির মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিও পৌঁছবেন। ওমান উপকূলে মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরে এসেছেন। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন আধুনিক গান শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

সত্যরঞ্জন মণ্ডলের কণ্ঠে শুনলেন লোকগীতি। লোকগীতির অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশবাণী কৈলাসহর, এবারে বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের সান্ধ্য অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থিতে শুনবেন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার। 6:30 কিষাণ বাণীতে শুনবেন কৃষি আলোচনা, বিষয় গ্রিন ম্যানিউরিং বা জৈব সারের ব্যবহারে রাসায়নিক সারের সাথে ব্যবহারে সামঞ্জস্য বিধান বা অধিক ব্যবহারের উপরে গুরুত্ব, এই নিয়ে আলোচনা। 7টায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুরুক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 8:10 শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, 8:30 ভয়েসমেল অনুষ্ঠান গীতবাহার, 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন গজল বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে পুরিয়ার আগে সেতার বাদন শুনবেন শিল্পী ইমদাদ খান এবং ইশরাত খান, 10টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, এতে শুনবেন ইলেকট্রিক হাওয়াইন গিটারে লঘু সুর শিল্পী ভ্যালেন্টাইন শিপলি, শুনি 10:20 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের অধিবেশনের সান্ধ্য অনুষ্ঠান সূচি।

0: নমস্কার দিদি।
1: নমস্কার দিদি,
0: আপনার নামটা কইবা?
1: আমার নাম ঝর্ণা রানী গোস্বামী।
0: ঝর্ণা রানী গোস্বামী, তো আপনার এখন বর্তমান বয়স কত হইছে?
1: বয়স 66।
0: তো আমার আজকে খুব ভাল লাগে দীক্ষা, যে 66 বছরে আপনি একবারে ছেলেরার মতো সমান তালে মাঠ কাজ কররা, এটা আমরার মহিলারা লিগা অনেক গর্বের বিষয়। আমরা কিন্তু বহুত সবজি খেত, আলু হইন, ভেন্ডি ফারা হইন, সপ্তাহের মধ্যে মহিলারা কিন্তু ফারইন, আলু লু তুলা ইতা করইন, কিন্তু আমরার মহিলারা কিন্তু মাত্তা ফারইন না। মাত্তর সময় কিন্তু তারা কইবা না আমি পারি না। কিন্তু আমার আশ্চর্য খুশি লাগে যে এই বয়সে আপনি আমার সঙ্গে কথা কইতে রাজি হইছেন। আপনি কৈলাসর গেছেন নি কোনোদিন?
1: গেছি একবার।
0: গেছেন? আকাশবাণী দেখছেন নি? রেডিও সেন্টারটা দেখছেন নি? বর্ষাকালীন সবজি লাগাইছেন?
1: ওই তো জিঙ্গা, লাউ, কুমড়, বারো মাইয়া, মরিচ।
0: লাউ যেটা পানি লাউ? পানি লাউ। আচ্ছা আচ্ছা,
1: মিষ্টি লাউ লাগাইছি বাড়ি, এটা বড় লাগাইছি
0: বর্ষার।
1: বর্ষার?
0: আচ্ছা আচ্ছা,
1: এটা ছালের আছে।
0: মাটিরে তৈরি হনমু?
1: প্রথম তো গাঁথা কুদলাম, এরপরে দিমু গোবর।
0: গাঁথা?
1: গাঁথা দিয়া, গোবরটা দিয়া মাটি দিয়ে তিলাইলাম। মাটি আর কয়েকদিন পরে আর কি রইমু, মাটি আর গুফে এখানে লগি কয়েকদিন পরে আমরা রইমু তো।
0: আচ্ছা, এই যে গাঁথাটা করবা, গাঁথাটার গভীরতা কতটুকু?
1: না না, বেশি নাই, ধরো আধা হলো
0: আধা। আর এমনে ইয়টা ফাঁস কত খান হইব?
1: ফাঁস ধরো এক হাত দিলাম।
0: আচ্ছা,
1: ঠিলা বাড়ি তো বেশি গভীর করা লাগে না।
0: আচ্ছা, এর বাদে এটার মাঝে গোবর দিলাম?
1: দিয়া এরপর তো মাটি লইলাম, ধরো 7-10 দিন গেল মাঠ, ও মাটি আর গোবর তো মিশি গেল, সে খুঁড়িয়া আরো তো বীজটা লইলাম।
0: আচ্ছা, তো বীজ যে পানি লাউয়ের ক্ষেত্রে আপনার গরুর নি বীজ না কিনা বীজ?
1: উখিনিয়াও আনি, আর এক সময় গরুর থাকে।
0: গরুর থাকে? আচ্ছা, গরু আমরা মহিলারা সেমনে গরু আমরা বীজ রাখতাম পারি, এটা হইন চাই নাকি?
1: ওই তো লাউটা থাকি গেল গিয়া, তুমি মুখ কাটে লিবা।
0: আচ্ছা,
1: কলা কাটি লিলা, খাটিয়া গোফর বেরি তৈরি আবাই, গোফর বেরি তৈরি
0: খালি মুখো
1: মুখো মুখো বেরি রাখি দিলে আগলো সোশিয়াল আমি যাইব।
0: আচ্ছা,
1: নিচে দি বিষটা ভালো হয়ে যাবো, এসে এই বিষ বার করিয়া ধরো এক সপ্তাহ পরে বিষ বার করলে ব্যবহার করিয়া দই আর দিয়া শুকাইয়া খাসর বুঝা মতো হইলে বালা বিষটা থাকে।
0: আচ্ছা, মানে হলুদ মুখা যখন হয়ে যাব লাউটা, যেদিন নামাই ওদিনও করা যাইব,
1: ওইটা করা যাইব, ভাগ না হইলে লত মরিয়ালে গাছটা কাটি লিবে।
0: আচ্ছা,
1: লাউটা কাটি লিবে আর কি, গাছটা বিষটা পুক্ত হয়ে গেছে।
0: আচ্ছা,
1: আর তো গোবর গোলা কাটিয়া গোবর তো ঢুকাই দিলাই না, এক সপ্তাহ বাদে দেখবা সব লাউতে নরমেটা পচি গেল, আর লাউরে বিচিরে লইয়া আর বালাটিকে দইয়া শুকাইয়া খাসর বুয়ে মরা কেলিয়া, আর ওরও আর দিনও রইলাই, তুমি আবার বর্ষার দিনও রইলাই।
0: এটা মানে লাউটা ধরতে ধরতেও আশ্বিন হাট থেকে গিয়ে ধরবো,
1: এতে তুমি রইতে হইব অগ্রহণ মাসও।
0: আর তখন যেটা রুইছেন যেটা এটা ফলন কবে দিব?
1: ওখন ওখন আর রুইছি না, ও আগরটাও রুই খালি।
0: আচ্ছা,
1: অগ্রাণ মাসও রইলাম আর ওখন পর্যন্ত লাউ ধরে,
0: ওখনো ধরে
1: ধরে ধরে আমার মেয়ের বাড়ি তো ওখনো ধরে লাউ।
0: এটা যে লাউ যে ধরে তো গাছরে যত্ন করা লাগে,
1: যত্ন সার দিবায় এরপরে গাছ টাছ বাঁচিয়া দিবায় ধরবো।

0: জলও দেওয়া লাগে, পানি লাগে জল চাই বেশি।
1: আচ্ছা
0: জল যত দিবা তো লাউ ধরব বেশি।
1: অগ্রায়ণে লাগাইছ ধরুন, অগ্রায়ণ এটা গত বারের অগ্রায়ণ না নি, অগ্রায়ণ গিয়া ফোস গেল মাঘ গেল, তা তো দুই মাস থেকে আবার ধরা আরম্ভ করে,
0: আবার নতুন ডাল ফালও দিব আবার ধরব।
1: ও কোথায় কইরাম
0: যত করলে ফল হইব,
1: ও গাছ দিয়ে ওখানে চলে
0: খাইলে আমার মাইয়া কইছে তো ফানি লাউ ধরছে মা বলে, এটা কোন দিনের বে বলে অগ্রায়ণ মাসর বলে, ওখানে বলে ওখানে ধরে যত্ন রূপে সব মানুষ বয়স্ক মানুষরা যাচ্ছে না নি যত্ন করলে মাসি আরো পাঁচ বছর বলন বাঁচে, আর যত্ন করো না ঔষধ খাবারও না এক বছর বাঁচে না।
1: এটা ঠিক কথা,
0: এই মুহূর্তে ও যে শাক সবজি লাগান এইভাবে যত্ন করা লাগে।
1: ওই যে মরিচর কথা যে কইছেন আপনি, মরিচটা কি আমরা বারো মাসি নি?
0: আমার এক না আমার বারো মাসি, এটা বাড়িতে লই আর একটা আছে ছয় মাসি,
1: এটা জমিন,
0: এটা জমিন।
1: আচ্ছা এই মরিচ যে আপনি রুইন যে এটার লিগে জমি কিরকম ভাবে, এটা তো ট্রাক্টর পাওয়ার ট্রাক্টর না দিলে হইতো না, ট্রাক্টর দিয়া
0: না আমরা বাড়ি যেটা লাগাইছি ও দেখুন না, এটা ট্রাক্টর লাগে না, আমি তো গাত খুঁদি আর গোবর তো আর তো ফসাইয়া আর সেরা করিলেন, আগে সেরা করলেন, সেরাটা যত বারো মাসে সেরা ফুকতে হইব তখন কাজটা মরে না, আর যত নরম থাকে এতে মরি যাইয়া।
1: তো কতদিনের সারারে আপনি সরাইয়া লাগাইবা?
0: আমি তিন চার মাসের, তিন চার মাসের সেরারে কি পচে না মরে না কিবা নষ্ট হইত না, যত এক মাস পরেও রোয়া যায় ওই যে নষ্ট হয়ে যায়।
1: আচ্ছা তো ওখান যে সারা করিয়াও তো লাইন দেখলাম আমি, লাইনে বাঁকাবো
0: ছাগল কত ডাকাই মুগুরা
1: খাসা গোবর যে গুলিয়া দিন কোন ক্ষতি করেন না
0: গাছর না
1: ইটা তো আমার মনে হয় ফুকায় ধরত
0: না
1: এই বুদ্ধিটা তো মানে বহুত বালা, জমিরও উপকার হইল,
0: ঔষধও লাগে না,
1: ঔষধও লাগে না, ফুকেও ধরেন না, আবার গরু ছাগলও খাইল না,
0: খাইল না,
1: খাইল না। তো ইটার সারাটার দুই মাস বয়স,
0: এটা তিন মাস
1: তিন মাসে নিয়ে লাগাই দিছেন, তো একটার থেকে আর একটার দূরত্ব কতটুক দিছেন?
0: কতটুক দিছি
1: এক বিঘা হইব
0: না, দুই আর দূর দূর দিছি নাকি দুই তিন আর
1: দূর,
0: এর মাঝে হচ্ছে বড় হইব যে মরিচ গাছ, এতে আমি কুটি গাড়ি গাড়ি দিয়া কুটির মাঝে মরিচ গাছ বান্তাম হইব না, তো উচাই যাব
1: বাঙ্গি
0: আছে মাসি,
1: এটা তো বারো মাসি মরিচ,
0: বারো মাস
1: এটা কিতা ওই যে খালা মুখা যে ওটা নিনা সবুজ মুখাটাও,
0: একটা আছে খালা মুখা উপরে দি
1: উপরে দিয়া
0: আর একটা আছে সাদা সাতলা খান, এটা খুব জাল, আর একটা আছে খালা খালা দানু মরিচ হয়ে যায়, এটাও আছে
1: তিনোটাই মিলানি,
0: তিনোটা আমার বাড়িতে আছে আর এটু ওই আর
1: ওই কোথায় মানে তিনোটাও তিনোটাও আছে
0: বসি বাড়ি আর এখন কত কিনিয়া খাইতা আর ফুলা মানে
1: জাগাটারে তো আপনি অনাবাদি রাখলা না আবাদর, তারপরে কিন্না যে খাইলে আপনার পয়সা খরচ হইল নে, আপনার জাগা রইছে অল্প লাগাইরা শ্রম দিরা বিনিময়ে আপনি কিতা কররা, আপনি তো গরুইটা খাওনটা বিনা পয়সায় খুঁজতে গেলে ফারা বা একসময় অভাব হইলে গ্রামের কানো আপনি গাছ তুললা লগা লগা আন্যা দিতা ফেললা, কিন্তু এটা তো না লাগাইলে আপনার সম্ভব হইল না, বাজারের দিকে চাইয়া বুইয়া
0: বাজার থেকে আইলে খাইতাই, বাড়িতে রইলে তুমি মানুষে কয় ফর রইলে খায় আর নিজের রইলে চাই না, ফর রইলে চাই আর নিজের রইলে খায়, ফরর বাড়ি গেলে একদিন গেলে দিব দুদিন একদিন কইব না আগো
1: মরিচের যে বীজটা কিরকম ভাবে রাখবা?
0: ওই তো মরিচ বালাটিকে শুকাই দিলাম, শুকাইয়া বিছি লই নিলাম,
1: আচ্ছা
0: বিছি লইয়া বালাটিকে শুকাইয়া তো খাসর খাসর জিনিসের ভিতরে রাখলে বিষটা বালা
1: বালা থাকে,
0: বালা থাকে আর আস্তে আস্তে শুকাইয়া তুলেও থাকে,

0: মালা থাকে, আমি শুকাইয়া বিছিলাইয়া শুকাইলি বুঝছেন কেন। আর এরও তো ভিজাই আগের দিন ভিজাইয়া তুললাম, দুই দিন ভিজাই থাকবো, তিন দিনের দিন তুলিয়া আর গাঞ্চার মাঝে গাইট বান্ধিয়া আর তৈরি রাখলাম।
1: আচ্ছা
0: একটা বাড়ি জিনিস দিয়া হেঙাই বয়স তো জাগারে খুঁড়িয়া আর ছিটাইলেন, ছিটাইলে গাছ
1: সারা হয়ে গেল,
0: সারা হয়ে গেল আমার।
1: এর বাদে নিয়ে তুলিয়া লাগাই,
0: এর বাদে নিয়ে তুলিয়া লাগাই।
1: আচ্ছা এই যে মরিচ গাছও এমনিতে তো আচ্ছা আপনি তো ওই গোবর জল দিন গতিকে এইটার মধ্যে ফুকে ধরেন না, কিন্তু মরিচ গাছও তো রূপ ফুকার আক্রমণ হয়, একটু কিরম কিরকম হয় একটু কইবানি।
0: ওই তো কুকুরিও যে বুগিয়া কুকুরিও আর ফরে, আমরা আর একটা আগতে তো আগরকালি মানুষ আমরা আর একটা ফোর দুটি জানি।
1: আচ্ছা
0: ওই যে শীতল বাজার থেকে আনো নানি, শীতল তো ধরলে ফলে জল থাকে নানি, ও জলটা গাছে ছিটাই দিলে ও যায় গিয়ে আর তো দেখি কুকুরে কুকুরে হয়েছে, আমরা তো ছুলার যে ছালি ছালিরে ছাই নিয়া আর ছিটাই লইলে সব ফুকা যাই।
1: শীতলের জলে ফুকা যায় গিয়া
0: না কুকুরিটা যে
1: আমার দোয়া জলটাও গেল আর আমার পাতাও বালা হয়ে গেল,
0: বালা হইলো আর নজর উজর লাগতো না,
1: এটা তো অনেক বালা। আচ্ছা একটা গাছ টিকা বারো মাসই যেহেতু আর এটা তো চলবো আপনি কইছেন বহুত দিন, একটা গাছ থেকা কিরকম পরিমাণ মরিচ ধরতে পারে?
0: একটা গাছ আড়াইশো তো ধরবো, ধরবো গাছ, গাছের বরে গাছ ভাঙি যায় তো ফলের বরে মরচার বরে গাছ
2: ভাঙে।
0: সাদা মরিচটা ইটা বেশি ধরে ফুলের লাখান সাদা দেখছো না নি, ভাঙি যায় আর খালাটা হইলো বড় বড় বুঝছো নানি মাসে। আরেক কথা কই এই খালা মরিচটা খানি কিলা জানো নি, বড় বড় খালা
1: মরিচ
0: তুমি বড় বড় নিলাই বাড়িত নিয়া কিনিয়া খালি জিরা ছিল নি, খালি জিরারে বাজি ভাই।
1: আচ্ছা
0: বাজার ও তো বেলেগ দিয়া খাটি নিলাম
1: ফেট
0: তার বিচিটা বার করে দিলাম, বার করার পরে ও যে খালি জিরাটা ঢুকাই দিলাম মরিচের ভিতরে আর যে ফিটালি দি গুড়ি দি হইলে বালা বই গুড়ি দি মাখাইয়া আর তেল ভাজা করিয়া ডালির মাঝে খাইয়া দেখবো খুব স্বাদ।
1: আচ্ছা এইখানে তো আমরা এই পয়লা শুনলাম যে মরিচ যদি গড় ওই রকম হয় তো এটারও কিরকম ভাবে খাওয়ান যায়?
0: খাওয়ানটা খুব একদিন খাইলে কইবা আরেকদিন খাইতা, জাল হইলে লাগতো না এটা মানুষ তো, আর বিশির মাঝে তো জাল বিশিটা তো খুঁজিয়া লাগলাম জাল করতে লাগতো
1: একদম। আচ্ছা আগে একটা মরিচ পাওয়া যাইত গুল গুল মুখা একটু ঘি গন্ধ করত,
0: ঘি মরিচ ওটা নাই গো মাসে,
1: ও বিষটা এখন বড় দুর্মূল্য হয়ে গেছে, এখানে পাওয়াও যায় না,
0: গুলো গুলো উপরে দিত
1: জুটা জুটা মতো থাকতো
0: বাক্কা
1: বাক্কা এটা ইয়ে করা যায়। তো আপনার এইখানে বাড়ির মধ্যে সবজি বাজারের মধ্যে সবজি করার মধ্যে মরিচ করলা, লাউ করলা, মিঠা লাউও করলা,
0: মিঠা লাউ এরপরে কৈশাকও করি,
2: আমরা
0: যে অবস্থায় আছি বুঝছেন জানি দৌড়াইয়া বড় তুলে বান্দরে বেটি ধরে তো ডরাই না, বাত রান দিয়া দরজা লাগাইয়া তো লাগে না বাত খাই দিয়া ছাড়া, আর এটা বেরিলাই
1: একটারে কুদানি দিলে হাজার টাই ফরে
0: কেক কইলে দশটাই যায়
1: বিশেষ করা যায় না কারণ হচ্ছে বান্দরের
0: যন্ত্র, আগে আসিল না বান্দর না ওখানে বান্দরে খুব উপদ্রব আই যাইছিল না খুব বুগার তো
2: বেতালা।
1: আপনি যে মহিলা হইয়া এই যে সবজি টাইন করেন এটার মানসিক বল আপনি কই থেকে পাইন? আমরা যেমন একটা ইচ্ছা শক্তির দরকার আছে তো আপনার বয়সে মানুষ কি তা করে খালি আরাম করবো বুয়া বুয়া সবজি একটু বানাইলে বানাইয়া দিল
0: আমি কাম করি, ও যে দুই বউ দেখছো তার বয়স সম তো আমি সমান তালে কাম করি বুঝছো নি,
1: ওই কথাই
0: ও যে ফুলাইনে আমি আলাদা করে দিছি বুঝছো না নি
1: না আমি কোনটা কইছি এই বয়সের মানুষে খুব আমি কোন রকম সবজি খাইটা দেই আর খাইলে খাইলা
0: সবার মতো আমি নাই তো নিলে আমি নাই, আমার ফুড়ি কিতা আর বউ কিতা ও ফুড়িয়েও আমার বউয়ের মুখো বানিয়ে

0: বিছনা পুড়িয়ে ফুনলে নাই তো
1: একদম।
0: হ্যাঁ তখন আমার পুড়িয়ে দোষ করছে না, পুড়িয়ে দোষী কেন মেসেজ কইতাম নাই আমার পুড়ি। আর এগু আর এক বেটির পুড়িয়ে আনছি সিগুর একটু করলে তিনটু আমি কইতাম ফোনে আইতা মানুষের কইও লাভ পিতাম
1: না।
0: এটা কইলে একটা দুর্বলতা নিজের হয়ে যায়।
1: এই যে আপনার যে ঘরে যত সবজি লাগান সব আপনার ঘরের বীজ থেকে ওই
0: ঘরের বীজ থেকে আমার আমার কিনা কিনি নাই। নালি শাক লাগাইছি, বউ ভাগলি লাগাইছি,
1: বউ ভাগলি গীতা
0: আরো জাত নালি শাক এগুলার মাস পর্যন্ত খাইব
1: ওইটা মরত নাই
0: না খালি ডাল দিব আর ওই তো কাঠের বেশি দিয়া আর ওই তো নালি শাক রসুন দিয়া খাবনি।
1: তো এই যে নালি শাকটা এটা তো বহুদিন পর্যন্ত চলবো,
0: এইটা বেশি চলতো না দুই তিন মাস পরে তো নালি শাকটা শেষ। বৌভাগলি অগ্রার মাস
1: ও কোথায় কইরাম বৌভাগলি যেটা ওটাও তো নালি,
0: ওটাও নালি এটা বড় বড় গাছ
1: এটা মানে তিতা নাই
0: না না।
1: আচ্ছা
0: এটা তো বেদিনে বাই যায়
1: আমি তো বাজারও এরকম মানে বেদিনে দেখি দেখলে কিতা করি আমি কইতা মনে এখন নতুন ফলাইন মানুষে তাহলে তো বুধ ওটা
0: ওটা
1: ও গাছের সবজি
0: ইটা দিয়ে শুকু তো খাওয়া যায়।
1: আচ্ছা
0: আলু দিয়া
1: গিট্ট
0: বজার জুলোর ভাতা দিয়া গিট্ট দিয়া খাইনি ওলাও খাওয়া যায়।
1: তো মাসি ঠাকুরের কাছে কই তুমি এরকম সুস্থ থাকো আরেকবার আইয়া যাতে তোমার কাছে আমি কথা শুনতাম পারি, তোমারে অনেক অনেক ধন্যবাদ।
2: আগামী 17 জুন সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া প্রধানত মেঘলা এবং 2-1 জায়গায় হালকা তাকিয়া মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 32-33 ডিগ্রি এবং 23-24 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 6 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 55% থাকতে পারে। এই সময়ে সবজির জমিতে জল যাতে না দাঁড়ায় এই ব্যবস্থা আমরা কর্তব্য। বৃষ্টিপাত হইছে জল দাঁড়াইয়া থাকার সম্ভাবনা অনেক বেশি। মাটির অতিরিক্ত তস শিকড়ের পুষ্টি এবং জল শোষণের ক্ষমতা কমাই দেয়। পুষ্টির অভাবের লক্ষণ দেখা দিলে জমিতে খানিকটা সার প্রয়োগ করতে হইব। স্যাঁতস্যাঁতে জমিতে আগাছার উপদ্রব বাড়তে পারে, আগাছার সমস্যা দূর করার লাগিয়া আপাতত হাত দিয়া অথবা উইডার ব্যবহার করিয়া আগাছা পরিষ্কার করিয়া দিন। বজ্রপাত গবাদি পশু এবং মানুষের অনেক অসুবিধার সম্মুখীন করতে পারে। বজ্রপাতের সময় পশু চড়ানো বা মাঠে কাজ করা এড়াইয়া চলেন। কাটা ফসল খোলা বা অনাবৃত জমিতে না রাখার লাগিয়া অনুরোধ করা ওর। নিচু এলাকায় ধান ক্ষেত এবং সবজির নার্সারিতে জল নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হইব। সদ্য রোপণ করা ফলের বাগান তাকিয়া অতিরিক্ত জল সরাইয়া দিতে লাগব। কলা এবং পেঁপে গাছের জন্য বাঁশের শক্ত খুঁটি বা ঠেসের ব্যবস্থা করতে হইব। একবারে বেশি পরিমাণে সার প্রয়োগ না করিয়া বৃষ্টির সাথে সামঞ্জস্য রাখিয়া কয়েকটা ধাপে ধাপে সার প্রয়োগ করুন। গবাদি পশুরে শুকনা এবং পর্যাপ্ত বাতাস চলাচলে সুবিধাযুক্ত ঘরে নিরাপদে রাখুন। খোলা মাঠে অথবা উঁচু এবং বিচ্ছিন্ন কোনো গাছের নিচে গবাদি পশুরে বান্ধিয়া রাখা চোরানোর তাকিয়া বিরত থাকুন, কারণ এই সমস্ত স্থানে বজ্রপাতের ঝুঁকি অনেক বেশি। লাউ কুমড়া টমেটো বেগুন গাছে যদি ফল থাকিয়া থাকে বা এই সমস্ত গাছ কিন্তু ভাঙিয়া পড়ার অনেকটাই সম্ভাবনা দমকা হওয়ায় এর লাগিয়া আপনারা বাঁশের খুঁটি বা ঠেসের ব্যবস্থা করিয়া দিবা। বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ করা তাকিয়া নিরাপদ এবং আবদ্ধ কোনো স্থানে আশ্রয় নিবা। ধান লাগানির কাজ শেষ হয়ে গেলে গিয়া কিছু কিছু জায়গায় আমরা দেখি আর পাশ কাটি বাইরনির যদি অবস্থা ইয়ে থাকে তাইলে ক্ষেতে 2 থেকে 3 সেন্টিমিটার জল ধরিয়া রাখার

ব্যবস্থা করতে দিব। চারার বয়স 30 দিনের বেশি হয়ে গেলে গিয়া 2 থেকে 5 সেন্টিমিটার মতো জল ধরিয়া রাখার ব্যবস্থা করতে হইব। জমিন নালা পরিষ্কার রাখতে হইব, বৃষ্টির জল সহজেই যাতে বাইরিয়া যায় গিয়া। জমির অধিক তষের ফলে কন্দ পচা রোগের যথেষ্ট সম্ভাবনা। এই রোগ নিয়ন্ত্রণে বৃষ্টির পরপরই জমিতে ম্যাংকোজেব 75% WP 2 গ্রাম অথবা মেটালাক্সিল 8% WP বা ম্যাংকোজেব 64% WP এই দুইটার মিশ্রণ, অর্থাৎ মেটালাক্সিল এবং ম্যাংকোজেবের মিশ্রণ আপনারা 1 গ্রাম প্রতি লিটার জলে 10 থেকে 15 দিন ব্যবধানে স্প্রে করতে পারেন। পরজীবীর আক্রমণ থাকিয়া বাছুরের রক্ষার লাগিয়া আপনারা ওজন পিছু 4 মিলিলিটার পেপারাজাইন প্রথমে আপনারা দিবা, তারপরে 15 দিন অন্তর, তারপরে প্রতি মাসে একবার করিয়া 3 বছর বয়স পর্যন্ত আপনারা একবার একবার করিয়া এটারে দিতে পারেন। তবে এই সমস্ত প্রয়োগের ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দাদাবাবু তারার সঙ্গে পরামর্শ মানিয়া চলবা। সপ্তাহিয়া বড় ব্যাপার হইল কৃষিক্ষেত্রে ওষুধ বিষুধ ছড়ানির আগে আপনারা জৈব পদ্ধতি অবলম্বন করুন। জৈব পদ্ধতি অবলম্বন করার কথা কিন্তু বারে বারে খাওয়াওয়ার কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের দাদাবাবু বা কৃষি বিজ্ঞান কেন্দ্রের দাদাবাবু দিদিমণি তারা কিন্তু এই সমস্ত বিষয়ে আমরা সুপরামর্শ দিলা। আশা করি রেডিওর অনুষ্ঠান শুনিয়ে আপনারা অনেকেই এটা প্রয়োগ করা। আপনার বাড়িতে গরু থাকলে গরুর চেনা সঠিক পরিমাণ জলে মিশাইয়াও কিন্তু আপনি স্প্রে করতে পারেন। মাঞ্জিরা রোগের আক্রমণ প্রতিরোধে আপনারা কাছ থেকে আমরা শিখছি কাঁচা গোবর, সদ্য গরম গোবর জলের সঙ্গে মিশাইয়া আপনারা দিন, মাঞ্জিরা ফুক যাইব গিয়া। জৈব ওষুধ ঘন ঘন প্রয়োগ করতে হইব, কারণ অনেক সময় বৃষ্টিপাতের ফলে সেই ওষুধ দিয়া যায় গিয়া, কিন্তু এটা আপনার নালাতে বা পুকুরে গিয়া যদি পড়ে মাছের কোনো ক্ষতি হইত না। যদি বা আপনি রাসায়নিক বিষ প্রয়োগ করুন, তবে কিন্তু সেই ওষুধ বৃষ্টির জলে ধুইয়া ফললে পরে এটার মধ্যে মারাত্মক ক্ষতির আশঙ্কা, যার কারণে বর্তমান সময়ে কিন্তু আমরা প্রাকৃতিক মাছ পাইয়ান না। এই দিকটা আপনারা একটু ভালোভাবে চিন্তা করিয়া দেখবা।

এতক্ষণ খড়গৃহস্থিতে শুনলেন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার আকাশবাণী কৈলাস শহর। এখন শুনুন কৃষি আলোচনাতে, কিষাণবাণীতে কৃষি আলোচনা।

0: শুরু হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রযোজিত অনুষ্ঠান কিষাণ বাণী।
1: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আসর শুরু করি। আর আসরে আজ আমরা আমন্ত্রণ জানাইছি একজন দিদিমণিরে। দিদিমণি নমস্কার। তো আপনার পরিচয় খান দিলাউকা।
2: কৃষি বিশেষজ্ঞ, আর আমার কৃষি বিজ্ঞান কেন্দ্র হচ্ছে কৃষি বিজ্ঞান কেন্দ্র পানিসাগর নর্থ ত্রিপুরা।
1: আচ্ছা, আজ কিতা লইয়া আলোচনা করতা দিদিমণি?
2: আজকে মেইনলি হচ্ছে গিয়ে আমাদের ভারত সরকার এখন গ্রিন ম্যানিউরিং এর উপর খুব জোর দিচ্ছে। তার কারণ হচ্ছে গিয়ে কি, ফার্টিলাইজার বা সার ওষুধ যেটা আমরা প্রয়োগ করি, এটা যাতে

0: আমরা মানে রাসায়নিক সারটাকে কমিয়ে জৈব সারের দিকে আমরা যেতে পারি, ওইটার উপর ভারত সরকার জোর দিচ্ছে। তো এটাকে ব্যালেন্স ইউজ অফ ফার্টিলাইজার যেটা বলা হয়, ওই ক্যাম্পেইনটা শুরু হয়েছে, গত 1-2 মাস যাবতই চলছে। তো ওটা নিয়েই আমরা আজকে আলোচনা করব, কিভাবে আমরা ফার্টিলাইজারের ব্যালেন্স ইউজ করতে পারি।
1: আচ্ছা, তো খুব সুন্দর আলোচনা কৃষক বাইরারে কইরাম, আপনারা দিদিমণির আলোচনা মনোযোগ দিয়া শুনুন।
0: আচ্ছা, তো ব্যালেন্স ইউজ অফ ফার্টিলাইজার মানে আমরা যাতে সার ওষুধ, যেটা সারটা স্পেশালি, যাতে আমরা অতিরিক্ত পরিমাণে ইউজ না করি, আবার যাতে এটা মানে মাটির যতটুক প্রয়োজন ততটুকুই যাতে ইউজ করি সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। এখন কি হচ্ছে গিয়ে কি, অতিরিক্ত পরিমাণ রাসায়নিক সার যদি আমরা মাটিতে প্রয়োগ করি, এতে দেখা যায় যে উদ্ভিদ যতটা ওর খাদ্য হিসেবে প্রয়োজন ঠিক ততটাই নেয়, কিন্তু অতিরিক্ত যেটা এক্সেস আমরা প্রয়োগ করব সেটা জলের সাথে ধুয়ে হয়তো বা মাটিতে মাটিকে দূষণ করছে বা জলকে দূষণ করছে, পরিবেশ দূষণ করছে। তো আমরা এখন ওই যে অতিরিক্ত প্রয়োগটা, ওইটা আমরা কিভাবে কমাবো? হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে রিকমেন্ডেড ডোজ তো অবশ্যই আছে প্রত্যেক ফসলের জন্য। তাছাড়া আমরা যে NPK মানে নাইট্রোজেন, পটাশ আর ফসফরাস ইউজ করি, তো ওই সারগুলো, ওই সমস্ত যে রাসায়নিক সারগুলো, ওইগুলো কিছু কিছু ফসল আছে যেটা দিয়ে আমরা রিপ্লেস করতে পারি। তো ওই ফসলগুলো কি, ওইগুলোকে বলা হয় গ্রিন ম্যানিউরিং ক্রপ বা সবুজ সার, হ্যাঁ সবুজ সারের ফসল, বা গ্রিন লিফ ম্যানিউরিং ক্রপ আরেকটা হচ্ছে, যেটা পাতাটাকে আমরা সার হিসেবে ব্যবহার করতে পারি। তো গ্রিন ম্যানিউরিং এর ক্রপের মধ্যে কি কি আছে, যেরকম আমি একটা কমন যেটা আমরা সাধারণত মানে কৃষকরা লাগিয়ে থাকে, সেটা একটা হচ্ছে গিয়ে কাউপি বা রামাইস, যেটা আমরা লোকাল ভাষায় বলি। হ্যাঁ, ওইটাকে আমরা গ্রিন ম্যানিউরিং ক্রপ হিসেবে ব্যবহার করতে পারি। তো রামাইস যদি আমরা চাষ করি, হ্যাঁ কাউপি, তাহলে ওই কাউপিটা আমরা ফসল হিসেবে পেয়ে যাচ্ছি কিছুটা। তো ফসলটা আমরা বিক্রি করে সেখান থেকে আয় হবে, পাশাপাশি ফসল তোলার পর যেই সবুজ পাতা বা গাছ যেটা রয়ে গেছে সেটা আমরা মাটির সাথে মিশিয়ে ইনকর্পোরেশন করে সয়েলে, ওইটাকে আমরা সার হিসেবে ব্যবহার করতে পারবো। ওইটা যখন মাটির সাথে মিশে যাবে তখন ওই যে কাউপিটা, ওইটা মাটির নাইট্রোজেন পাশাপাশি ফসফরাস ওইটারও যোগান দেবে মাটিতে। তো কাউপি দেখা যাচ্ছে যে ফসলও পাচ্ছি, পাশাপাশি যে গাছ যেটা রয়ে গেছে ফসল তোলার পর সেটাও আমরা মানে সার হিসেবে একসঙ্গে ব্যবহার করতে পারছি। এতে দেখা যাচ্ছে যে অনেকটাই আমরা ফার্টিলাইজারকে রিপ্লেস করতে পারবো। হ্যাঁ, তো তাছাড়া রয়েছে ধৈঞ্চা। ধৈঞ্চা একটা, এটা আর একটা গ্রিন ম্যানিউরিং ক্রপ, ওটা আমরা চাষের জন্য সেরকম কিছু বিশেষ কোনো পরিচর্যার দরকার হয় না। তো ওইটা আমরা ব্রডকাস্ট বা ছিটিয়ে মাটিতে ফেলতে পারি। ধান এখন সামনে আষাঢ় মাসে আমরা আমন ধান অনেকেই লাগাবে, কৃষকরা লাগাবে, এর আগে আমরা যদি এখন মাটিতে যেই জমিগুলো খালি রয়েছে মোটামুটি একটা চাষ দিয়ে আমরা ধৈঞ্চার বীজ ছড়িয়ে দিই, এটাতে কোনো এক্সট্রা মানে সেরকম পরিচর্যার প্রয়োজন হয় না। ছিটিয়ে দিলে পরে ওইটা যখন গাছটা বড় হবে প্রায় 45 দিনের মাথায়, হ্যাঁ যখন এটা মোটামুটি ফ্লাওয়ারিং স্টেজে আসবে গাছটা, তখন আমরা ওই গাছটাকে কি করব, তুলে বলতে হাত দিয়ে তুলতে হবে না, মাটিটাকে নাঙ্গল দিয়ে বা ট্রাক্টর দিয়ে যখন মাটি তৈরি করব ধান চাষের জন্য, তখন ওই যে ধৈঞ্চার যে গাছগুলো ওগুলো মাটিতে মিশিয়ে দেব আমরা। হ্যাঁ, চাষের সাথে তো মাটিতে মিশিয়ে দিলে তাতে কি করে হবে, ওইগুলো মানে ধরেন না যে যখন আমরা চাষ দেব তার 10-15 দিন পরে আমাদের মানে চারা রোপণ করব ধানের, ট্রান্সপ্লান্টিং যেটা নার্সারি বেড থেকে,
1: ও গাছ গুণ ফসে যাইব নি
0: একদম। হ্যাঁ, একদম মাটির সাথে মিশে খুব ভালো সারের, ধৈঞ্চা হচ্ছে মানে সবচেয়ে ভালো সবুজ সার সত্যি কথা। তো এটা হচ্ছে গিয়ে গ্রিন ম্যানিউরিং ক্রপ। এখন গ্রিন লিফ ম্যানিউরিং কি, লিফটা হচ্ছে গিয়ে মানে লিফ ম্যানিউরিং ক্রপ, যেমন একটা গ্লাইডিসিডিয়া আছে, এটা আমরা সাধারণত দেখে থাকি গ্রামে প্রচুর আছে, আমাদের এখানে কৈলাসরও কৃষকদের খেতে বা রাস্তার পাশে গাছ দেখা যায়, গাছটা অনেকটাই বড় হয়। তো ওই যে গ্লাইডিসিডিয়া গাছটা, ওই গাছের পাতাগুলো আমরা সার হিসেবে কিন্তু ব্যবহার করতে পারি। তো কিভাবে করব, ওইগুলো পাতাগুলো গাছ থেকে ছিঁড়ে এনে ওইগুলো আমরা ওই খেতে ছড়িয়ে দেব, তারপর 10-15 দিন পরে পচে যাবে মাটির সাথে, আমরা এটা লাঙ্গলের সাথে মিশিয়ে দেব। তো ওইটা হচ্ছে লিফ ম্যানিউর যেটা। হ্যাঁ, তো গ্রিন

0: ম্যানিউর, গ্রিন লিফ ম্যানিউর, তাছাড়া আমরা সার আর কি দিয়ে রিপ্লেস করতে পারি, যেরকম ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, ওইটাও আমরা কিন্তু একটা ভালো জৈব সার যেটা মানে রাসায়নিক সারকে রিপ্লেস করতে পারে। তো এই সারগুলো প্রয়োগ করার ফলে কৃষকের যেমন খরচ, জমিতে যে খরচ, চাষযোগ্য খরচ যেটা কমবে,
1: অনেকটা কমবে
0: চাষযোগ্য খরচ। তো পাশাপাশি
1: মাঝে দিয়ে আরেক কথা কইরাম যে অত অত রাসায়নিক সার কৃষক ভাইরা খেতে ব্যবহার করুন, ওটার সমসাময়িক কিতা হয়ে যাব গিয়ে আপনার ঔ যে সারের কথা যে কইরা, ও পাতা পচা সার বা গাছ যেটা দৈঞ্চা যে কইরা, এটা হয়ে যাব গিয়া
0: হ্যাঁ অনেকটাই রিপ্লেস করবে, অনেকটা প্রচুর পরিমাণে, মানে কি বলবো, নাইট্রোজেনের সারের প্রায় 50% মানে এটা রিপ্লেস করবে, 50% প্রয়োগ কম করা যাবে যদি আমরা এই সারটা, মানে সবুজ সার যেটা বলি সেটা আমরা ব্যবহার করতে পারি। তো এটা মানে কি বলবো, প্রচন্ড পরিবেশ বান্ধব, ঠিক আছে, পরিবেশ বান্ধব, পাশাপাশি আমাদের খাবারের খাদ্য গুণাগুণ বজায় থাকবে ভালো, পাশাপাশি কৃষকের খরচ কম হবে, আয় যেটাই হোক মানে মানে প্রফিটটা অনেকটাই বেড়ে যাবে। আজকাল কিন্তু মানে আমাদের কৃষকের দেখা যাচ্ছে যে চাষের খরচ এত বেড়ে গেছে, হ্যাঁ, কৃষকরা এখন কৃষিকাজে আগ্রহী নয়, ঠিক আছে। তো সবুজ সারে যদি আমরা ইউজ করি বা গ্রিন ম্যানিউর, এটার পরিচর্যাটাও কম হবে, আমার মাটিটাও রক্ষা পাবে। তো আমি কৃষক ভাইদের বলবো যথাসম্ভব আমরা যদি, আমরা অবশ্য কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে এখন বিভিন্ন জায়গায় ধৈঞ্চার সিড দিয়ে কৃষকদের মানে কিভাবে গ্রিন ম্যানিউরিং ক্রপ চাষ করবে, হ্যাঁ, সবুজ সারের ফসল চাষ করবে, সেগুলোর উপর আমরা প্রদর্শনী মূলক চাষও আমরা এখন শুরু করেছি আস্তে আস্তে।
1: আচ্ছা, তো এতে তো কৃষক ভাইরা খুবই উপকৃত হইবা। তো এটার লগে কিটা আবার রাসায়নিক সার কিটা দিতা নিতুরা না?
0: হ্যাঁ হ্যাঁ দিতে পারে, রাসায়নিক সার কিছুটা দিতে পারে, কিন্তু আমরা যেরকম রাসায়নিক সারটা সাপোজ প্রথমে আমরা চাষের আগে একবার দেই, হ্যাঁ, তারপরে মানে চাষের আগে নয়, মানে যখন আমরা চারা রোপণ করি, চারা রোপণের সময় দিই, তারপরে চারা রোপণের 15-20 দিন পরে, তারপর যখন ফ্লাওয়ারিং স্টেজ আছে, আমরা অ্যাকচুয়ালি ইউরিয়াটা তিনটা ধাপে ধাপে তিনটা স্টেজে দিতে পারি, কিন্তু যদি আমরা ওই মানে গ্রিন ম্যানিউরিং ক্রপ যেটা সবুজ সার সেটা যদি ইউজ করি, তাহলে আমাদের প্রথমে হয়তো সার সেরকম লাগবে না, তারপরে আমরা যখন কিছুদিন পরে যেটা স্প্লিটে দিতে পারি, তখন স্প্লিটে অল্প অল্প আমরা সার প্রয়োগ করব। কিন্তু প্রথমে চাষের সাথে যেটা দেব সেটা কিন্তু ফার্স্ট স্টেজে যেটা আমরা ইউরিয়া সার প্রয়োগ করব, এটাকে আমরা রিপ্লেস করতে পারবো ওটা না দিয়ে, ঠিক আছে। চাপান সার হিসেবে যেটা দেবো সেটা আমরা পরবর্তী সময়ে ইউরিয়া দিতে পারি চাপান সার হিসেবে, তখন কমে যাবে টোটাল যে সারের এক্সপেন্ডিচার সেটা অনেকটাই কমে যাবে 50%।
1: ওটা শুধু ধান খেতে না, এটা সবজি খেতেও,
0: হ্যাঁ একদম, হ্যাঁ বাস্তু খেতেও হতে পারে, সবজি খেতেও হতে পারে, যেকোনো ফসলের ক্ষেত্রেই গ্রিন লিফ ম্যানিউর বা গ্রিন ম্যানিউরটা অনেকটাই উপকারী।
1: এর লগে যদি ভার্মি কম্পোস্ট, রাসায়নিক সার এখানে ইয়ে না করিয়া, ইউজ না করিয়া যদি ভার্মি কম্পোস্ট কোনো কৃষক ভাইয়া করেন, তো খুবই ভালো কথা, মাটির গুণাগুণ ফিরিয়ে আইব এবং বজায় থাকবে।
0: একদম, ভার্মি কম্পোস্টটা মেইনলি আমরা জমিতে যখন সবজি চাষ করব, সবজি চাষের ক্ষেত্রে ভার্মি কম্পোস্টটা সবচেয়ে বেশি মানে আমাদের ভালো উপকারী। তো ভার্মি কম্পোস্টটা আমরা যেরকম নার্সারি বেডে ইউজ করতে পারি চারা তোলার জন্য, বীজ থেকে নতুন চারা উৎপাদনের জন্য, পাশাপাশি সবজির মধ্যে, তো খাদ্য গুণাগুণ অনেকটাই বাড়ে, পাশাপাশি জল ধারণ ক্ষমতা যে মাটির, হ্যাঁ অনেকটা বেড়ে যায় মাটির জল ধারণ ক্ষমতা, মাটিটাকে উর্বর করে তোলে। তো আমরা কি হবে, রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ইউজ করতে করতে দেখা যাবে যে একটা সময় পরে মাটির উর্বরতা এতটাই বেড়ে গেছে, আমরা যে মানে রাসায়নিক সারের প্রয়োগ আস্তে আস্তে আমরা পুরোপুরি কমিয়ে দিতে পারবো, জৈব সারটা অনেকটাই রিপ্লেস করে এবং মাটির জল ধারণ ক্ষমতা, পাশাপাশি মাটির যে হিউমাস এটাকে অনেকটাই বাড়িয়ে দেয়, যেটা আমরা বাইরে থেকে এনে হিউমিক অ্যাসিড অনেক সময় গাছে প্রয়োগ করি আমরা গাছের শক্তির জন্য। তো ওভারঅল মানে জৈব সারের পরিবর্তে, সরি, রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারটা খুবই ভালো, খুবই ভালো,
1: এতে ফসলও ভালো হইব আর ধান ফসলটাও ভালো হইব।

0: মানে উৎপাদন অনেকটাই ভালো হবে
1: এবং খাইয়া মানে আপনারও কিচ্ছুই তো না, কৃষক বাইরারও কিচ্ছুই তো না,
0: একদম। আমরা যেরকম সুস্থ থাকবো আমাদের শরীর ইয়ে থাকবে, পাশাপাশি আমাদের পরিবেশটাও রক্ষা পাবে রাসায়নিক সারের প্রকোপ থেকে। হ্যাঁ, খরচ কম হবে, কারণ আমাদের এখন ভারত সরকার চাইছে প্রাকৃতিক খেতির দিকে নিয়ে যেতে কৃষকদের, ঠিক আছে। আগে এক সময় হতো প্রাকৃতিক খেতি, এখন মাঝখানে মানে রাসায়নিক সারের প্রয়োগ বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেছে, এখন যতই আমরা প্রয়োগ করি রাসায়নিক সার মাটির উর্বরতা কিন্তু আর বাড়ছে না, মাটিটা কিন্তু আমাদের দিন দিন নষ্ট হচ্ছে। এখন ভারত সরকার নতুন একটা মানে মুভমেন্ট শুরু করেছে, ক্ষেত বাঁচাও অভিযান, তো ওইটা কিন্তু আমাদের এই প্রাকৃতিক খেতিতে যাতে আমরা সবাই প্রাকৃতিক খেতির দিকে যাই রাসায়নিক না করে সেটা, কিন্তু হয়তোবা মানে ইমিডিয়েট সম্ভব হবে না রাসায়নিক জমিকে প্রাকৃতিক খেতিতে পরিণত করতে, কিন্তু আস্তে আস্তে আস্তে, হ্যাঁ, এটা একটা টাইম কনজিউম, এটা সময় সাপেক্ষ কাজ,
1: উদ্যোগ নেওয়াটা দরকার
0: একদম প্রত্যেকেই।
1: কারণ রাসায়নিক সারে ক্ষেতের মাটি একেবারে জার গিয়া, একেবারে জার গিয়া, কৃষক ভাইরা বুঝরা হয়তো কেউ বুঝরা না, তাই চাষবাস কররা অত অত রাসায়নিক সার দিয়া যায়, বেশ বেশা ফসল তো আমি ফাইরা, ফসল তো আর একদিন খাইলে ওই তো নাই, তোমার বাঁচিয়া থাকতে লাগবো বা তো খাওয়ান লাগবো, কিন্তু কোনো কোনো কৃষক ভাই ওটা বুঝেন না। তো সরকারের এই উদ্যোগে খুব সাধুবাদ জানাই আর, বা আমরা কৃষক ভাইরাও শুনিয়া নিশ্চয়ই উপকৃত হইবা। আর কিটা ব্যাপার রয়েছে?
0: আচ্ছা, এখন হচ্ছে গিয়ে যেটা আমরা বলছি সবুজ সার, পাশাপাশি আমরা পোকামাকড় দমনের জন্য কিন্তু রাসায়নিক কীটনাশকের পরিবর্তে মানে কেমিক্যাল, যেটা কেমিক্যালের পরিবর্তে আমরা জৈব কীটনাশকও ইউজ করতে পারি। এখন জৈব কীটনাশক কি কি হতে পারে? হ্যাঁ, এগুলো প্রাকৃতিক খেতিতে আমরা বিভিন্ন কৃষকদের বিভিন্ন জমিতে প্রদর্শনী করাচ্ছি এবং ওদেরকে কৃষকদের কিভাবে বানাতে হবে ওই প্রস্তুত প্রণালীগুলো দেখাচ্ছি। তো এগুলোর মধ্যে কি কি হতে পারে, যেমন জীবামৃত, বীজামৃত, ঘন জীবামৃত, হ্যাঁ, তো ওইগুলো কি দিয়ে বানায় এখন? হ্যাঁ, তো জীবামৃত, বীজামৃত, এগুলো হচ্ছে গিয়ে কি, যেরকম আমরা বীজামৃত যেটা, এটা আমরা জমিতে বীজ বপন করার আগে আমরা বীজ শোধন করে থাকি রাসায়নিক, যেরকম বেবিস্টিন, ক্যাপটান ওগুলো দিয়ে। তো ওই জীবামৃতটা হচ্ছে যেটা রাসায়নিক যে ক্যাপটান বেবিস্টিন ওইগুলোকে রিপ্লেস করবে। তো ওইটার জন্য কি কি লাগবে? আমাদের গরুর গোবর, হ্যাঁ, গোচানা, তারপরে নিম পাতা, হ্যাঁ, গুড়, বেসন, ওই সমস্ত বিভিন্ন উপকরণ আছে, ওই উপকরণগুলোকে মিশ্রিত করে ভিজিয়ে ওইগুলোকে চার পাঁচ দিনের জন্য রেখে পচিয়ে এটাকে ফার্মেন্টেড করে, হ্যাঁ, ফার্মেন্টেড করে তারপরে ওইটাকে আমরা জীবামৃত, ঘন জীবামৃত, হ্যাঁ, জীবামৃতটা যেটা, এটা মানে এটা যেরকম গাছের পাতার মধ্যে দিতে পারি, ঠিক তেমনি আমরা মাটিতেও প্রয়োগ করতে পারি।
1: আচ্ছা,
0: এটা মাটির যেরকম উর্বরতা বাড়াবে, পাশাপাশি গাছের যে পোকামাকড় ওগুলোকে দূর করবে। তো মানে প্রাকৃতিক খেতির মানে পুরোপুরি প্রাকৃতিক খেতি জিনিসটা এটাই, প্রাকৃতিকভাবে যেরকম রোগ পোকা দমন, ঠিক তেমনি আমরা প্রাকৃতিকভাবে চাষও করব, ঠিক আছে। তো আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্টে, মানে যদিও আমরা আমাদের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যগুলিতে আমরা রাসায়নিক সারের প্রয়োগ খুবই কম করি, কিন্তু তারপরেও মানে যেটাই আমরা করে থাকি এটাকেও আমরা আস্তে আস্তে ধীরে ধীরে অনেকটাই কমাতে হবে। তো ওইগুলো যেরকম বীজামৃত বলছি, ওইটাতে বীজামৃত বানানোর পর ওই যে চারা বলুন বা ধানের বীজ বলুন, ওইটাকে যখন আমরা ধানের বীজ ভিজিয়ে ওইটার যখন শিকড় আসার পরে আমরা মাটিতে চারা রোপণের জন্য যাব, এর আগে জীবামৃত দিয়ে বীজামৃত দিয়ে আমরা মানে এটাকে শোধন করে নেব, তাতে কি হবে আমাদের মানে যে রোগ পোকা আসার সম্ভাবনা ওগুলো থাকবে না, পাশাপাশি আমাদের রাসায়নিকের ব্যবহারও মানে কৃষকের খরচও কমে যাবে। এই যে উপাদানগুলো, এগুলো কৃষকদের বাড়িঘরে আছে আছে, শুধু আমরা প্রয়োগটা জানি না, এটা আমাদের শিখতে হবে,
1: ওটাও কথা। তো দিদিমণি, আলোচনা আজ এখানে শেষ করলাম, আলোচনা শেষ করিয়ার গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মোর, শুনো শুনো চাষি ভাই,

0: আকাশবাণী আগরতলা যতন সংজাকা হামিয়া ফারুই তাবুক চিংজাগো দিনী সানজা চরানী ককবরক পান্ডা তিনি ক্রাক সাল পুইলান খানাবায়ন কগ্রবাইনী পান্ডা কগ্রবাইনী পান্ডাব খানাবায়ন সাকবাইথাই সৈজাক গতমা বসা অবন সাই খানারিবান অশোক দেববর্মা
1: বন মাফাসং বেলাই ন হামজাগিয়া নুখুঙ্গ কেসা কেরিং বিচিংতি নী নুখুঙ্গ মাফাতাই খরক নই ফায়ুংব দঙ্গ ফায়ুং খরক নই আসাইমানী ইয়াগুল বড়ী নুখুঙ্গ তাইব মাসাইয়া মানাইয়ানি বিয়াল ওংখা খরক নি আজি মাবাই খরক বা সাউই দংনানী নুখুঙ্গ বেলাই ন বিয়াল জঞ্জাল নুকজাখা সারিকটি মাফাসং আয়াং উয়াং মূসা বিয়াল ওংখে ন সারিকটি কপালন থুকসা মাজরা বেরো আয়াং উয়াং মূসা সামুং মাইয়া খেব সারিকটি কপালন মাজরা মানো সারিকটি ওয়ানসুখা সং খরক থামন লেখাপড়া খালাই মাফাসং তিসাই তুবুনা বেলাইন জঞ্জাল কলাইনাই আবন বাকেন সারিকটি লেখাপড়া ইয়াকি মা সঙ্গে বাকসা সামুঙ্গ ইয়াক ফেহেলখা হাকেমাং সামুং তাংতে তাংতে বিশি কলকমা লাই থাঙ্গো তাবুক লেলাটি সিকলি সখা সিকলি সংমা ইয়াগুলব সারিকটি তাইবসে কপাল হামিয়া অঙ্গই বাসা শিও বুফাসং সামুগ থাংতানী দা কেপেলেউই বুফানী ইয়াকুঙ্গ দা চলজা খা আমন বাকি বুফা হিমুবি মাইয়া অঙ্গই থাঙ্গা সারিকটি কপাল নুখুনি পজাসে তাবুকাই রোজনানি নাংসিও ফায়ং খরংনি ন জরান মা নাসিংনাই জরান মা রথারনাই ফিয়াবা সং বাকসা বরক রক জরানো মাজরা বেরো জরা হামিয়া জরা গতগিয়া হানাই ইয়াং উয়াং সামুং চাইয়াকেব জরানের লগি কপালব মাজরা মানো আনি ককে হাইসে গনাং কৈ বাহাইকে ওংখানা সৈনাই সৈরহর খা মানদানাই বা মানজাখা সাববা মাজরা বেরনাই অমাহাইন আনি কাইসা হাতাই কতনি কাইসা কথমা পিলান্দা বসা জলা খরনৈ নগক কালাঙ্গি বিহিক বাই হাতাই কতর বলঙ্গ থাঙ্গি মৈখৈতং খলনানি থাঙ্গো গানে গিনি হাতি গরৈ মখৈতং খলিলে বিয়াঙ্গ ফালনাই অ হাতাই কতরনি লামাও বাসাই বাসাউই মখৈতং মা ফালনাই আবব মালখুং বাথা খাইসে মালখুং নাসিং নাসিংগৈসে অ মখৈতের অনব ফালনানি জরা জর ফালিব মানো জরা জর ফালিব মাইয়া আঙ্গ ফালি মাইয়াকে মখৈতং সগৈ থাংবায়ো গানা গিনি সাবরুন মখৈতং খলজমাবাই গানা গিনুকে মখৈতংস মানথগলিয়া ও হাফুং সাবব আবাগিন পিলান্দা সালসা বলং কথুগ মখৈতং খলনা হই থাঙ্খা বলং কথুক থাঙ্গে মখৈতংব গবাংমা মানখা লাঙ্গা কপুলংকে হরে কিপিলি ফাইবুরখাই মায়ু কথংবাই মানজাগৈ চপ্রজাগৈ বিনি লাংমা সনানিব নাঙ্খা পিলান্দা থৈমানী ইয়াগুল বিনি নুখুঙ্গ তাইব মাসাইয়া মানুঙানি জঞ্জালে বিয়াল ওংখা সালো ফাটিসা সালনি ফাটিসা চাউই পিলান্দানি বিহিক সাইসুং বলঙ্গ থাঙ্গৈ মৈখুতং খলৈ ফালনানি লামাও মানঘরখা হাইকেন বসাজলা খরনৈ তাবুক উমর জিথাম জিসা অঙ্গৈ বাসাখা সারসা পিলান্দানি বিহিক হাতাই কুসুগ থাঙ্গৈ মুখৈতং খলনা হই থাঙ্খা আ হাতাই কতর থাঙ্গৈ ব মুখৈতং গবামা নগৈ বখাও বেলাই ন তংথকজাখা ব ওয়ানসুকা তিনিলে গবাংমা খেন লাঙ্গা কবুলংখাই মুখৈতং খলসেনাই হই মুয়া খল থালিমুকুমু খল অরাই কলৈ খল গবাংমা তৈ কলমালিয়া আ জর আয়ং ত্রক ত্রক নখা সমজাউই ফাইমন ব খেল খাই মালিয়া ব মুখৈতং ন খল মুখৈতং ন খল যে জরাও বিনে মুখৈতং খলবাইয়ৈ লাঙ্গা কুপুলং ওংখা আপ্রুখাই নখা সমজাউই ওয়াতিবে নবার শিবজাউই ফাইকা আ জরাও বিনি মুংসা পাল কৈ মুখৈতং খিবি কাইফাইনব বিনি খাওয়া মুসংজাগলিয়া ইয়াং মাইখবসা চানা বাকি আ মুখৈতং ফালকাইসে ইয়াং মাই জানানিবা রাং খকসা খংরৈ রাঙ্গাজিনাম ফাইমাবা অ মুখৈতং খিবি ব ফাইলিয়া ওয়াটি ফাইয়ৈ হাপুং কুসু হাকসা গ্রিমি বেলাইন ব হাপুং হালাপতৈ হিমৈ থাম্পুরো ফাত জাকাই ইয়াকুং ক্যাসলেউই হারুং দঙ্গর কলাইয়ৈ আরো বিনি লাংমা চখা নুখুঙ্গ যে আজি সার নাইসে খরনৈন গরীক্ষা তাবুক নুখুংনি পজা চাকতেরিনি খরগন অপজা কলাইসিও

tam khe sanai tam khe ajinai bo mungsa palmalia buma bo phak thimani yaglo bu phain khorok jana tuyei bo salsa bolongo ta kongsa tui nokori thangkha nokori thangai lamo lamo khai bo naitugu nekha tamotong tamukri balangsi nosi barmani joraba thalimi kumu thaita manai balangsi nosi kongni kongtham tanai phale jaka hongota bo heu bui hekeno omukhi tongno phalnamukei borok lamo basa phaikya lamo basa phaimini yagulo porni omukhi tung tai nosib no kebakhon painai kirikha sal thangrerek yakung roirek yakung belrerek sarik salteng tui yokhai khoroksa borok bini gana phaikya apuru bongni o mukhi tungno paiyei bongno rang kalangi bo thangka o kisimisa rang mama baino borok sersa mairum pai nogo tabu hapai laikha saktre okraba tai kisa wansungma bo kobang ayang bufayung sompre hengke ba mai khopsa sakhaino muktri thangka yang buta khaiba muktri thangya khana borom mannai tini phek sakha khana ke borom mannai yang yang thui muktri thangya aichuk tokla pungslap maliya mairang lota hubai saktre mamui songbai bufayung no haina hai bolongo talangi thangla jauka buile bolong kutuk thangai kobangma kobangma mukhi tung kholi tu ubayu borokle saraiba kobu kiri jago abon bagai boro gana ginino jama mani abono borok mukhi tung kholi tu jao yang yang mai khai balangsi nosip bubar barma joraba amono mantok nei abono nosip kaisa kainai manai jatkhino borok tubui phailaikha tubui phai salsake borok lamo basomang basomang borni o mukhi tung no kebo phono paine be korikha tangi himale মালখুং স্কট গানি বগৈ ও মালখুং রো বাথাকি মাইয়া কিসা মিসা মালখুং রক দেরা খাইছে মালখুং বো বাথাকানি সাল বসলে মালখুং দেরা নাই আমন বগিনো বংনি মালখুং পাইনা বগৈ বরক বো ও লামব বাথাক মাইয়া ইয়াং উয়াং মুখৈতং পাইরেরক পাইরেরক বরক হাইনো কামিনি বরক রগো মুখৈতং খলো আ বগিনো গানাগিনি মুখৈতং মানথকলিয়া মানা থাঙ্কাই বলং কুথুকসে মা থাংসিনাই বরলেস রাইবা কুবকিরি জাগো বলং কুথুকবো থাঙ্গ্রাগিয়া সাকরে হওয়া যাখা ও থেন্ত্রি বুফাঙ্গ সালসা বরক লেংলামানি থাঙ্কা থাঙ্গি কাইসা থেন্ত্রি বুফাং কটর মাবা বরক বুফাং তলাব বাথাকা ও জারব মান্দার খরকচা বিনি সামু সাউই তম্পুর ইয়াকনি কেপলে জাগি ফাইগেনকাই সাকরে নাসাই নামেবা আবুফাঙ্গ থেন্ত্রি বুথাই কবামা নগৈ বখাও বেলাইন তংথক জাখা ভগবান সুখা তিনিলে ও থেন্ত্রি বুথাইন ফালৈন মূসা সুগলে রং আজি মানসিনাই হেনে ও থেন্ত্রি বুফাঙ্গ আসুখে কতর গবাক বয়া কাসাবি মাইয়া কাসানা নাই কাসাই মালাইয়া কাসানা নাই কাসাই মালাইয়া হাইকেন বহক বুকুর উগবাইয়া আপনাকে বরক বরক বখরগ বুদ্ধি ফাইয়া হাইয়া ডাং টানি খিতার খাই হাইন ও থেন্ত্রি ন মালাঙ্গান হনে আমাগলকে বরক ডাং টানি থাই থেন্ত্রি ন খিতার লাইয়া থেন্ত্রি ন খিতালাইমাং খিতালাইমাং অগো মাইক্রিবা খিতারি মানো যাইয়া কোনো মতে সেরসা সেনিনি জাগাও মানে বরক নগ কেপিলি ফাইয়া ও থেন্ত্রি ন খুকটে খুকটে চাকরে ওয়ানসুগো ও মুখি তং খানা ফালাই দমানো মাইয়া ও থেন্ত্রি ন খানা ফালাই দমানো মাইয়া হনে থাকলাইকা বরক হাইকেন জানি যা বুসু সোলাই থেন্ত্রি তলাঙ্গি লামাও বাসাই লাইখা লামাও বাসামাং বাসামাং বংনি ইয়াকুং রয়খা বরক হরনই ওয়ানসুগো তিনিলে তাই ও মুখি তং ফালি মাগলাক ও থেন্ত্রি ন ফালুই মাগলাকা হনে সাল থাঙ্গো সাল ফাইও হাইকেমা ন সার বলি রাইখা বরক বরঙ্গব থাঙ্গলিয়া ও থেন্ত্রি ন ফালাইন পয়সা আজিনাই হেনে বরক ফুঙাখ্যে ন মুখি খাকাইন বরক আ লামাও থাঙি বাসাই পিয়াবা আ বাসাই ফন বরনি ও মিকুমতাই থেন্ত্রি ন পাইনাই বরক ফাইলিয়া তাঙি হিমালে গাড়ি বাথাঙ্গানি কোনো লামা গ্রী সাসা সানজা সম সম হাইও খরকসা বরক বৌনি থানি বাথাক ফাইয়া বাথাকি বৌনি থেন্ত্রি তাই থালি মিকুমনো নাউই গাড়ি বক্সা খাই গাড়ি ফাটজা দৌই রাং কালাইয়া থাকা বুতা বহিং খরৈন কাবলাই মূর্তি রেগে রেগে খাই নগ কেফিলি ফাইয়া ফুঙাই অগো মাইক্রী খে বুতা ফায়ং তা তিলাই নগনি নংখরলাইখা বরক আগি যে থেন্ত্রি মানমানি আ জাগাও থাংলাই যাখা বরক থাঙ্গি সৌখা আ থেন্ত্রি বহঙ্গ থাইচাপন বুথাই গ্রীখা তাঙি হিমালে বরক সালবুরি ফাইয়া পুরু বরণ কামিনী বরংন ও থেন্ত্রি বুথাইন খাগি তলাংবাইখা চাকরে ওয়ানা যাখা তামুক তামুক সে খাইনাই তামুক খাইনাই তামুক খাইয়া ওয়ানসুগি ব কুল মালিয়া সানা তো নাই কিরিহিনী তামুক খাইনাই আবন বাগিন বরক আপুরকে বলম কুথু গকাই মুখিতিং খলানি থাংলাইয়া মুখিতিং খলৈয়াকৈ নগ কিফিল ফাইকা সালথাঙ্কা মালফুংব খংসাফন ফাইয়া হাইনে হাই সানজা সম্প্রম প্রম তাই খুংসা গাড়ি ফাইয়ী বংনি গানও ফাইয়ী বংনি মুখিতিং দাউই নাওকা হাইনে হাই বংন রাং

0: Kalanya kalanya pirogui thangpi ukha kan mas khulasa summa phalasa borno nogui se khairnai masapan krikha khairnai le krikha borni otomu sabono nogui bo hake sasa maso hake sasa masa ekeno borok tabuk sikla posoka borni thani sung tabuk sungmung tongo o naiklai tongnai ro norok sabuni au takuk tei bukuk song o naithok sungsaro khorosa tei khoroksano subasu khainani nangu ani jorao nung nini jorao ang haikesi o sungsar tebu nai thong nai ani kothoma korong pakya kolong
1: asok jora kothoma bosa khanabai kha asok deborma sak bai thang bai simani tabu khanabai ana koklo produt deborma samani
2: সাজাক কথমা বসা বসা ইমাং বীরসাই ফাইফুরু খেরবাইরি ও খা কামারক হাতাই নি বখরগ কানা নিবাগই আং কাইসা কাইসা ইমাং নরমই হিমনা নি মুসঙ্গু নংবাই বাকসা নিনি ককসামা জলিমা মনৈমা কাপমানি মাংন খাও সবই তনিও আং তাবুক মালাইনানি মুসংমানি তাবুক নিসিমিয়া সামলালাই কক সানানি বাগৈ তিখলাই তুবুনানি মুসংমানি আন্দো আকলাই যাক মাংন বুপ্রাউই ফুনুকনানি মুচুঙ্গো কচুং খে সুই ননতে ওইসা বসুক সাকা কথমা এক মাং বসুক সে সকা হাই নহাই কসাফিকা কচুং খে নং তুরুক তুরুক গরম সলাই হাই নহাই ফাইফিরো খাকামানি ডগার ফিয়গৈ নিনি বাগৈ শ্রীশ্রী তিতে ওয়াইসা কিফিলৈ ফায়ো তিথেসা ককলপ নিমু নাইসিক না নিবাগৈ আংকচুং খিতনি না নিবাগৈ হমানি নসু জরাসিয়া সাতুং ওয়াতৈ সিয়াবা হাই নহাই হাদলৈ পুঙ্গৈ থাংফিরো সুমানি উল ওয়াইসা উইসু গ্রান খিথেপনা নিজেঙ্গু নবার হাইকে ইয়াকনো মিহিমৈ থাঙ্গি পায়ো বখাও খাইসগৈ টঙ্গো থৈবাই বাকসা বদাব বদাব কলায়ৈ টংনানি মুচং জাগো তৈ আহাই বিনি গরণ নাহারনানি থাংখে সাক সাকনো ননগো আং তাবুক বন মেচেন নানি বুচারি নানি আছুক রিনানি ফানক্রৈ আনি থানি হাই হনৈ ন স্রাবসানি উকলক উকলক সুই নাহারো আং বন নাইসিক ফুরু সাকনি মুখাং বাহাই নাইনানি বাগৈ তেথেসা ককলপ নিমু বখা খামরিনানি বাগৈ আনি মাঙ্গ নং গদাল ফাইফুরু চিরিখো গুণবার ওয়াতৈ বাই সাপুল জাগৈ ক্লায়ো বদাপ বদাপ ছড়াই ছড়াই খে মাংন তাগৈ হিমু জেছে ক্লামানুক সাক খরাংজাক সামরাকনো মিহিমৈ খাকামা মাখক না নিচেঙ্গো আনি খরাংন সুরঙ্গে হিমো আংন আর ইমাংন খাও চুই নঙ্গানো সাহর মানি ওয়াইসা ককতুন রহর মানি মকল বাই থাকজাক তাবুক নিনি বাই আনি আরি শিয়ারি কবল যাক সালনি মুখাং হাই কথমা সাও নং বাই আং খেকমানি বখাতুং ফলামানি সাতকমানি খরাং রকন আন মৈতুরক থুমসাং ফুরু হাই নহাই মুচং ফিরোতে ওয়াইসা হর বখানো খামদিনানি বাগৈ তৈঠেসা ককলপনি মং নং আন সাখাই সাইমান সুগিয়াখো তাবুকব নিনি দংমুংন সাইমাননানি মুচুংমানি বিয়াংতৈ ফাই আং নং সামানি ককথাই রকন উকলক উকলক হিমৈ নাইনানি হিনমানি লামা ফেরজাকতৈ উঙ্গৈ থাঙ্গো আংসিয়া উংয়া গানাতৈ হিমৈ থাঙ্কে নিনি বখা পুংমানি মুখাং স্রাং সামানি সং সামানি হাই হনৈ ন থেজাক বখানো তাঙ্কগৈ রিমানি নিনি আরো কচকঠুং হনৈ নাইতুগৈ টংমানি তাবক নিসিমিয়া

0: আনি কামিনী লামালে হমানি নসি বুবু কলম তুই অরমানি বাগই তাখুক রকনি গদনা থেং থেং সুগই মাইয়া রুংজা ককথাই রকন বালমানি বাগই মকল দূরর বহক বহাবজা হাতায়নি বুফাং রক বুবসা বসা রানসাজাক হাতায়নি হাইসিংসা বকল ভাংমানি বাগই বুহুরু দপসাওয়াতেই ওয়ালাঙ্কা হাতায় কেব সাইমান নাইকরই বুমামান থকিয়া নাথাই নিখদং দুল থকিয়া বখাবাই বখাতাবুক বসলায় ককথাই রক বুলজাগি দঙ্গ সাইমান সুকিয়া সরাই সরাই কে ককথাই রকনো আনি খানি তাকুক রক নকঠাই সেদেরই কচগই দঙ্গ তৈমা খাকসা বুকরুং কষাবাই যাক তাকুক নিনক ওয়াইসা উইসু রুসাবই কচক যাক তৈমানি তৈসাও নাহারকে আনি হানক সং নিমুক্তই কসগই থামানি হাইমা তঙ্গ ঘরক সাকাও মুসলে খোয়া যাক তাবুক বিশল সল মুখাং বখনাই যা বিরি বিরি বিনি থুনা চানারিয়া সসাউই রিও হমানি নান
1: সুকজরা সাকবাই থামাই সৈজা কক্ল সামানি খানারেখা সাউই খানারেখা প্রদুত দেব বর্মা তাবো খানাবাই নেন খানানি কক্রক পান্ডানি আওয়াই বতাং রাও খানা স্রাং সাল পুংনি দাম দক তাম্বুই ছতি নৈজিবাবো খানাবাই নু হাইনু খরাং পান্ডা হাইনু খরাং পান্ডাও খানা হানলপসা রসা মানে বিকাশ রায় দেবরমানে খরাঙ্গ রসা পুং খানা রসা গান দিবর দামচিনি টাম্পু খানা রসা গান লেলামানি জরা লেলামানি জরাও খানা টাং বিটি ও খানা রসা গান ক্যাপসিকাম কাল্টিভেশন ক্যাপসিকাম কাইমান তুই আবনে উলো দিব দামচিনি তাম্বুই সতী বাবু খানা রসা গান যাদু কলেজা রসাপমু অপর্ণা দেব বর্মা রসাপমানি দিব দামচিনি তাম্বুই সতীশি বাবু খানা রেজা গান থুংনু খেগেবা নাটক সাফ সুত্রা অবন সৈকা তে স্রামকা রুহিচন্দ্র দেব বর্মা দিব দামচিনি তাম্বুই সতী ঋষি বাবু খানাবায়ন কৌপর কতাল রাগিনী রসাপমু গৌরাঙ্গ হরি জমতিয়ানী খরাঙ্গ রসাপমু সঞ্জা দামসিনি তামফ্রু খানাবায়ন রেডিও সিরিয়াল খানা ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স এন্ড টেকনোলজি নতুই খানা রাজাগানো খানানি কক বথমা ওখা হাবারনি মৈখথং অবনতই খানা রাজাগানো আপনি উল জাদু কলেজা রসাপুং খারারি জাগানো সুবুত দেবরমা রসাপমানি আসুক জরা খানাবাইখা খানানি কবরক পান্নানি আওয়াই বুতাং রক তাবো খানাবাইন অঞ্জলি দেবরমা জাদু কলেজা রসাপমানি

গৌরব পান্ডব আশোক জোড়া অঞ্জলি দেবরমানী খরাঙ্গ যাদু কলেজার সাপমানী খানাবাইখা আকাশবাণী আগরতলা অবলগ্ন পাইখা তিনি সানজা জোড়ানী গৌরব পান্ডা যতন খুলুম্বাইখা হরকাহা।

আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং তার ঠিক পরে রয়েছে স্থানীয় বাংলা এবং কক্সবাজার সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিও শহরে G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দিয়েছেন। আজ বিকেলে তিনি দুদিনের সফরে ফ্রান্স পৌঁছন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধ নিরসনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিন্তাভাবনা করার কথা বলেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষি বিষয়ে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার

রাইফেলসে খুব শীঘ্রই 1,000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করছে। আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এমফিও শহরে G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দিয়েছেন। আজ বিকেলেই তিনি দুদিনের সফরে ফ্রান্সের এমফিও শহরে পৌঁছন। সেখানে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে এই মুহূর্তে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। ফ্রান্সের এভিয়তে G7 শিখর সম্মেলনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিন্তাভাবনায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। এই সম্মেলনের উদ্যোক্তা ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, তিনি চান ট্রাম্প ইউক্রেনকে সাহায্য চালিয়ে যাক এবং একটি শান্তি চুক্তি স্বাক্ষর করার জন্য রাশিয়ার ওপর চাপ বৃদ্ধি করুক। প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে সাহায্য কাটছাট করার পর ফ্রান্স এবং তার ইউরোপীয় বন্ধু দেশগুলি এখন কিভকে সৈন্য এবং আর্থিক সহায়তা দিচ্ছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি আজ সকালে G7 নেতাদের সঙ্গে বৈঠক করেন। 75 মিনিটের জন্য নেতারা একত্রিত হয়েছিলেন। উল্লেখ্য, প্রায় 3.5 মাস ধরে চলা ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষ হওয়া সংক্রান্ত ট্রাম্পের ঘোষণার পরেই ইউক্রেনের বিষয়টি গুরুত্ব পায়। ট্রাম্প আজ বলেছেন, তিনি জেলেনস্কির সঙ্গে আলাদা করে বৈঠক করবেন। এখন তিনি ইউক্রেনের ওপর মনোনিবেশ করতে চান বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার ওপর এই যুদ্ধের প্রভাব সীমিত হলেও এই যুদ্ধে নিহতদের জন্য তিনি শোক প্রকাশ করেন। ইরান আজ বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলকেও লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরান ও আমেরিকার মধ্যে যে সমঝোতা হয়েছে তা দক্ষিণ লেবাননে ইসরায়েলের লাগাতার আক্রমণের ফলে লঙ্ঘিত হচ্ছে। লেবানন চূড়ান্ত চুক্তির অংশ কিনা আমেরিকা তাও স্পষ্ট করেনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল এই চুক্তিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত বলে বর্ণনা করে জানিয়েছেন, ইসরায়েলের নিজস্ব অগ্রাধিকারের বিষয় রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত প্রয়োজন হবে লেবাননে তারা বাফার জোন রাখবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষি বিষয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। দেশে 2026-এর খরিফ মরশুমের আগে প্রস্তুতি পর্ব নিয়ে সবিস্তারে পর্যালোচনা হয়। কৃষি মন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সম্ভাব্য এলনিনো পরিস্থিতির প্রেক্ষিতে কৃষিমন্ত্রী তুলোর উৎপাদন বাড়ানোর উপর বিশেষ জোর দিয়েছেন। এর পাশাপাশি ডাল উৎপাদনে স্বনির্ভরতা অর্জন এবং যে সমস্ত জেলায় কম বৃষ্টির সম্ভাবনা আছে সেখানকার কৃষকদের জন্য ক্ষতিপূরণ নিয়েও আলোচনা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের মূল অগ্রাধিকার হচ্ছে কৃষকদের স্বার্থ রক্ষা। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামী রবিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে শুক্রবার পর্যন্ত এবং বিহার, কেরালা ও মাহেতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, কর্ণাটকের অন্তর্বর্তী এলাকা, জম্মু কাশ্মীর, দাদার, লাদাখ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে আজ ঘণ্টায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিম রাজস্থানের বিভিন্ন এলাকায় আজ ধূলিঝড়ের কমলা সতর্কতা জারি করেছে IMD। বিদর্ভ এবং তেলেঙ্গানায় আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড় এবং ওড়িশায় আগামীকাল পর্যন্ত উষ্ণ ও ঘর্মাক্ত আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস। এনফোর্সমেন্ট নির্দেশালয় ED আজ মুম্বাই, খান্ডালা এবং নতুন দিল্লির 17টি জায়গায় তল্লাশি চালিয়েছে। অর্থবর্ষ 2016-17 এবং 2017-18 ইয়েস ব্যাংকে ঋণ সংক্রান্ত বিষয়ে জালিয়াতির অভিযোগ দায়েরের প্রেক্ষিতে এই তল্লাশি চলে। সুরক্ষা অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, সুরক্ষা রিয়েলটি লিমিটেড, খ্যাতি রিয়েলটার্স প্রাইভেট লিমিটেড, তাদের প্রমোটার, ডিরেক্টর ও কর্মী এবং প্রাক্তন ইয়েস ব্যাংক কর্মচারীদের বাড়িতে এই তল্লাশি চলে। ED জানিয়েছে, অর্থ তছরূপ মামলায় কিছু অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি এবং ইয়েস ব্যাংকের মধ্যে যোগসাজশ থাকার অভিযোগে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। সুপ্রিম কোর্ট আজ ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনকে গ্রাম কমিটিগুলির নির্বাচন

0: দফায় আগামী 27শে সেপ্টেম্বর করার নির্দেশ দিয়েছে। এই গ্রাম কমিটিগুলি রয়েছে ত্রিপুরা আদিবাসী অঞ্চল স্বশাসিত জেলা পরিষদের অধীনে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে আজ ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণি একটি দফায় সমগ্র নির্বাচন করানোর আর্জি পেশ করেন। ত্রিপুরা সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে এ বিষয়ে সহমত হন। ভারত ফ্রান্স 2026 উদ্ভাবন বর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো দৃষ্টিভঙ্গি ভারত ইনোভেটসের মূল ভিত্তি তৈরি করে দিয়েছে, যা ভবিষ্যতের পরিবর্তনশীল প্ল্যাটফর্ম তৈরি করবে। ফ্রান্সের নিসে সমাপ্তি অনুষ্ঠানে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেন, ভবিষ্যতে এই ইভেন্ট ট্রেন্ড সেটার হিসেবে কাজ করবে।
1: We had received nearly 300,000 different inputs from all over the country, and Prime Minister Modi made sure that each input was addressed, was looked into, and at the end of it, what came out was, I think, a labor of love that we came up with a policy that by and large across the country, and if I may dare say across the world, has been recognized as the game changer which will allow education in India to become more relevant.
0: এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1,000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। দার্জিলিংয়ে তাকে স্বাগত জানাতে কার্শিয়াংয়ে আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী দেশমাতৃকার সুরক্ষায় গোর্খা সেনার আত্মত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। রাজ্য পুলিশ বাহিনীতেও খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলেও তিনি জানান। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে আগামী 18ই জুন। এই অধিবেশনেই নতুন সরকারের প্রথম বাজেট পেশ হবে। সকাল 11টায় রাজ্যপালের ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হবে। 19শে জুন শোক প্রস্তাব গ্রহণ করা হবে। 22শে জুন রাজ্য বাজেট পেশ করা হবে বিধানসভায়। ভবানীপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ দুপুরে আদালতে পৌঁছে এই সংক্রান্ত হলফনামা দাখিল করেন তিনি। সঙ্গে ছিলেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ভবানীপুরে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এরও বেশি ভোটে পরাজিত হন মমতা ব্যানার্জি। সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন করেছেন তৃণমূল নেত্রী। এবার বিশ্বকাপের খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। একই গ্রুপে বোস্টন স্টেডিয়ামে ভোর রাত 3:30 নরওয়ের বিরুদ্ধে খেলবে ইরাক। এদিকে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামীকাল বিশ্বকাপ অভিযান শুরু করছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30। টানা ষষ্ঠবার বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। মেসি দলের নেতৃত্ব দেবেন, এবার খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে তাকে মাঠে নামতে হবে। আর্জেন্টিনার জার্সি গায়ে 200টি ম্যাচ খেলার মাইল ফলক স্পর্শ করবেন মেসি। স্বাভাবিকভাবে আর্জেন্টিনার অধিনায়ককে নিয়ে ফুটবল প্রেমীদের উন্মাদনা তুঙ্গে। বিশ্বকাপে এ পর্যন্ত 26টি ম্যাচে 13টি গোল করেছেন মেসি। 11 বার ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। প্রতিযোগিতার সেরা ফুটবলার হিসেবে 2 বার জিতেছেন গোল্ডেন বল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিয়া শহরে G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দিয়েছেন। আজ বিকেলে তিনি 2 দিনের সফরে ফ্রান্স পৌঁছন। বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7:50।

তোমা পড়ব বিপুরনাদা বর্মা দিনে ককতমা বুবাক রকংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ফ্রান্স এবিআ জি সেভেন কুচুক বেরামনি কুথুম লাইমাও মানজাখা স্লোভাকিয়ানি রাষ্ট্রবক্রক পিটার পেলিগ্রিনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী স্লোভাকিয়ানি কুচুক রাষ্ট্রীয় বরম দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস ইয়াফারকা হাস্তে হাপাং কাহাম নাইকল মুংবাই স্রাই স্রাই নিবিশিং তৈ সামুং তাঙ্গি দঙ্গহনে সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা টিসিএ বাই নাইকল জাক ব্রিরকনি অরণি ক্রিকেট বাতাই লাইমাও ব্লাড মাউথ ক্লাব তৈ মোচা ক্লাব ফাইনেলও থাইনে তাবুক কক তোমার সুখ।

অকুথুম লাইমাবো জি সেভেন হাকতর নি অজা মানজাক নাই হাকতর তাই হায়ুং বেরেম নি রাংথং মথানি আদংরক আরো মানজাখা ভারত হাকতর নি বাগৈ অকুথুম লাইমুং বেলাই নাংকুক মাহানিন খুরসা জাখা মন্ত্রীবক্রক অকুথুম লাইমাবো গ্লোবাল সাউথ নি তংহালক তাই তংকসাং নাইমথাং হামক্রাইতে রাংথং হামসামুঙ্গ ভারত নি তংহালক নি কক্ন খুরসানানি ককটঙ্গো কুথুম লাইমানি কসারো মন্ত্রীবক্রক কানাডা কথাজাক হাস্তে তে কথাজাক আরব আমির শাহিনী কুচুক অজারক বাইব বখাকনি ককলাম সালাইমাও আচুগানো আবনকারীব খনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইব ককলাম সালাইমাও আচুগানী ককটঙ্গ মন্ত্রীবক্রক স্লোভাকিয়ানি রাষ্ট্রবক্রক পিটার পেলেগ্রিনি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিন স্লোভাকিয়ানি কুচুকুক রাষ্ট্রীয় বরম দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস বরম ইয়াফার্কা অবরম রিজাকমা বাই মন্ত্রীবক্রক স্লোভাকিয়ানি রাষ্ট্রবক্রক আর নি হাপাং তেইলুকুরক নিবখা খা কাহাম ইয়াফার্কা বরম ইয়াচাগৈ মন্ত্রীবক্রক খোরশাখা অবরম ভারতনি খরক সারা ব্রিচি লুকুরক নিবখাক তাই ভারত স্লোভাকিয়ানি বিশেং কাক বাই আপনি মারি অসকাত ভারত তৈ স্লোভাকিয়ানি লুকুরকন থানজা খাইমুঙ্গ পৈতু তৈ হামজা মুংনি মারি হিনীব খুরসাকা মন্ত্রীবক্রক অবরম কনৈ হাকতনি থিনাংনি আচাইছংন আলাইদাখে বায়াবচারি বাই মানজুগুই তনিওয়ান হিনীব খুরসাকা মন্ত্রীবক্রক কামিনী রাংথংন ফানকরা খ্লাইনাও দুধনি স্নামা বাংরিমুং নাংনাই হিনী সাকা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু অবাবায় ডেয়ারিনি কাইসা আলাইদা বার্জা তঙ্গু তিনি আগরতলা ইন্দ্রনগর গুমটি ডেয়ারি বেড়াইনাইমানি জড়াবো অকগ্ন সাকাবো ব সাকা হাকতনি সালচি সালকা আমচাইন খবৈ ত্রিপুরাও দুধনি সানমুং গবাং তঙ্গু মুসুক রুমাও খাবাচারমানি লগি লগি আমচাইনি দুধ মানথকমুং বাংরনা নাহারৈ সামুং তাঙ্গি তঙ্গো হাস্তে হাপাং হাস্তেবো দুধনি মানি স্নামনাও কতাল তাংসেব গদাল জাগ ইউনিট কাইসা স্নাম জাখা বেড়াইমা জরা হাস্তেফা মুসুগ্রনাই তাই সমবায় সমিতিনি লুকু আদংরক বাই ককলাম সালাইকা আবুনি ইয়াগুলো হাস্তেফা কৃষ্ণনগর নোয়াগাঁওনি আগরতলা পুরনাইখ্রাইনি চার নং ওয়ার্ড আয়ুষ্মান আরোগ্য মন্দির বেড়াইনাইখা হাস্তেফা তিনি জিবি শাখামনগ প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র নব বেড়াইনাইখা তেই অমতি শেফ হাস্তেও তেইব ফিয়কনানি নাংথাইনি ককনব খুরজাখা হাস্তে হাপাং কাহাম নাইকল মুংবাই স্রাই স্রাই নিবিশিংতেই সামুং তাঙ্গি দঙ্গো হুনে সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা আবুবাই ত্রিপুরা দায়িত্বিনো কাহামকুক হাস্তেনি বরং মানানো তিনি ধলাই হাঙ্কর কমলপুর হালাহালি কুচুকুক মাধ্যমিক রংনকলাও বিদ্যাজ্যোতি রংনক তাংবতাং নিবিশিং হালাহালি কুচুকুক মাধ্যমিক রংনকনি কতালনক স্নামানি সামুংন চেঙ্গি রিমাতেই ধলাই হাঙ্করনি কাইচিব্রৈ তাংবতাংন ভার্চুয়েলতেই চেঙ্গি রিমা পান্দা মকনো সাকা ব মন্ত্রী অক্রাতেই বসাকা নাইকল মুংনি স্নামফির মুং ডিজিটেল স্লাইমুং রাংবক সিনমুং বাংরমা সাকাম সেব রুনানো খবৈ জুদা জুদা বাবাইও ত্রিপুরা খুরসা জাকথাই হামক্রাই খ্লাই দঙ্গ পান্ডাও মানজাখা এমএলএ মনোজ কান্তি দেব স্বপ্না দাস পাল ধলাই হাঙ্কনি হাঙ্ক নাইকল ফাং বিবেচ এক্স বি রংরক রংনাইখুংনি তাংরা মিলিন্দ রামটেক আকর্ষণ ত্রিপুরানি লাইভুমা গনাং সাইরিন্দা আদিবাসী রকনি তামজাকনাই মানই জিআই টেকনি গসিমুং মানখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা বিনি হদালাম সাকা ত্রিপুরানি তামজাকনাই মানই সাইরেন্দা অগসিমুং মানমা বাই হাস্তিনি লুকু তংরাইদা রেগজা খাতিমুং গনাংতাই ফুয়ারমাবো কাইসা নাংকুকমানি ইয়াপ্রি আবুনি লগি হাস্তিনি হুকুমো ফুয়ারমুঙ্গ কাইসা ফানকরাক থং অংখা অগসিমুং মানমা বাই ত্রিপুরাবো তাবু কাইব্রৈ মানৈনি সাকা জিআই গসিমুং মানখা অ কাহামকুক মানমারিনি উকলগ জে রকনি সামুকরং সাকথার মুংতঙ্গ আবাই গদালজাক যতন খা কাহামিয়া ফারকা মন্ত্রী অক্রা খোরসা থাইক্লাইও আবুনি সিকাংব ত্রিপুরানি কুইন অমতৈ রিসাতেই মাবারিনি পেরানি ও জিআই গসিমুং মানখা আবো ত্রিপুরানি লাইবুমা রেগজা খুকুমু মুকুমুনি কাইসা কচং ফুনুকমারি আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ো আকাশবাণী ককতুমা আপডেট মাননি বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর এপ তে টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব আইডি নিউজ অন এআইআর অফিসিয়াল আবনকারীব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতুমা আপডেট মানাখে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো এডিসি ভিলেজ কমিটিনি চংবাড়ি বুসকাং সেপ্টেম্বর তালনি নই জি স্নি সালমারি পুইলা বেড়েমো পাইরনাও হাস্তে চংবাড়ি কমিশননি সৈজা কক খুরসা জাগ কক সাপন গসিমুং রেখা সুপ্রিম কোর্ট তিনি দরবার ফাং জয়মাল বাকচিতে দরবার ফাং বিপুল এম পাঞ্চলিনী বেঞ্চনি
বিশিঙ্গ খারতানি সাকলাইমুঙ্গ হাস্তে চংবাড়ি কমিশনে বাকতেই সৈজা ককজাব তিসা জাগো ত্রিপুরা হাস্তে চংবাড়ি কমিশনে বাকতেই আরো মানজাখা অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কট রামানি।

0: ভিলেজ কমিটি চংবাড়ি বস্কাং সেপ্টেম্বর তালনি নই চি স্নি শালমারি পুইলা বেরেমো সংসানা ককসাব রুমাইয়াগুলো সুপ্রিম কোর্ট অগসিমুং রেখা হাস্তে হাপাংনি বখাকনি সলিসিটর জেনারেল তুষার মেহতা অটর্নি জেনারেলনি অককসাবন গসিমুং রেখা বস্কাং ভিলেজ কমিটি চংবাড়ি বাকে বোর্ড রুনাই রকনি বাংমারি অংখা খড়গচুকু রাশাই দকচি সাই স্নিরা দকচি আবনি বিশিং চলা বোর্ড রুনাই রক্তঙ্গ খড়গ চারচিসা সাই চুকুরা চুকু তাই বুড়ি বোর্ড রুনাই রক্তঙ্গ খড়গ ব্রী রাশাই স্নি চি চুকু সাই চারা ব্রী চিবা তাই সিরনি বোর্ড রুনাই রক্তঙ্গ খড়গ দক থাই বিশি চিনিও এনডিএ হাপাংনি তৈদুল মুংবাই বানিয়া খ্লাইমানি তং হালক তৈব লাইতেসা দজাক তৈ স্রাই স্রাই অংখা আবুবাই হা কতনি বেবাক বেরেমো বাংথাই চুকজাক খ্লাইনাও লামো আলাইদাকিন ফান মানখা গরাক অংখা লুকরকনি পৈতুনি থং খনাদি আবুন তৈয়ী ককথুম কাইসা
1: লাইসেন্স গসিমুং তাই জুদা জুদা হাপাংনি রায়দা তবুখা ডিজিটাল নিশেপ নাইয়া রায়দা রকনো সেলাই বানিয়া খ্লাইনাই রংনি বাকি স্নাম খাতাইব টংকচাংনি টংখর জনবিশ্বাস কেরংনি রায়দা বাই গবাং মা সামুং সিত্রা রগ্ন সামুং সিত্রা মুংরেমনি নরই রোজাখা আবুবাই লোয়া জিনাই বানিয়া খ্লাইনাই তাই স্নামখর মান খাতাইব খাবো থাকমা তাই ইয়কমুং স্টার্ট আপনি সিমি চেঙ্গি চিগন্তে কচারনি স্নামু রক যতনি বাকি ফিয়ক রোজাকমা অংখা কতাল মানমুংনি লামা কতাল নাইকল ফাং কলাই রায়দা তাই লুকুরং বাকি পুইতু অমুং থামনি বাকইন সকাঙ্গি বাচাওই তঙ্গ ভারত হাকতর বিশি চেন বিশি চাষামুংনি লামাও জন বিশ্বাসনি ফানবাই স্নামৈতি শাখা কতাল ভারত হাকতরনি ইমাং এনডিএ হাপাং হামক্রাই খাবো থাকমা তাই সকাংমুংনি বিশি চিনই কক্তমা খতনি সিমি শিল্পিতা বর্মা আকাশবাণী আগরতলা
0: স্নামখরতাই বানিয়া মন্ত্রী সান্তনা চাকমা সাকা হাস্তে হাপাংনি স্নামখর সংসানাই রকনি বাকে হাস্তে স্নামখর গদালজাক তংখরতেই নাংমানি চুবাচু রানাও হাপাং কগ্রজাক স্নামখরতাই বানিয়া নাইখুংনি চেতনবাই তিনি আগরতলা উল নৈ ত্রিপুরা রিভার্স ওয়াইয়ার সেইলার মিট নৈ সাই নৈ চিদকন চেঙ্গই মকন সাকাব বসাকা হাস্তে হাপাংনি নাহারমুং অংখা চিকন বেলাই চিকন তৈ কচার মাজারনি স্নামখর মথারকন তৈব ক্রাক খ্লাইয়ী ত্রিপুরানি রাংথং তৈ চুকজাক অংমা লামন বুসকাঙ্গই তেলাংনা বাইয়ার তৈ সেইলার মিটনি নাহার মুংবুবাক অংখা ত্রিপুরানি অমতৈ স্নামখর মথারক বাই বাকসা হাকতনি জুদা জুদা বাবাইনি পাইনৈ রক বাই দাদাক সীতাক মানজুমুং স্নামৈ তিসানা আবুবাই হাতি পুয়ারমুং বানিয়াও হামক্রাই বানিয়াও মানজাক মুং বাংরনা তৈ কতাল বানিয়া সেপ স্নামৈ তিসাউই মানানো পান্ডাও বরম ইয়াফারজাখা রাষ্ট্রবক্রকনি ইয়াকনি সকাত মানজাক ধীমান দাস তৈ মন্ত্রী বক্রকনি মন কি বাত পান্ডা থাই মানজাক ইয়াকনি মানৈ স্নাম গ্রং বিজয় সূত্রদের তৈ প্রদীপ চক্রবর্তীন টাবুক নিশিমে কামাখ্যা মান্ডপ আলাইদা তংথানো চাজাকনৈর নাইনানি থাংনাবো স্পেশাল টিকেট বুকিং খাইনানি নাংনাই অনলাইন আম্বুচিনি তেরনো রুগী রাশাই রাশাই তংথানো চাজাকনৈর কুথুমানো রুগীন নাইকল ফাংতে বাণিজ্য কমিটি অ সেপ নাহানানি ককচংখা আলাইদাকে অনলাইন টিকিট বুকিং নিবাগৈ কতাল স্নামজাক অনলাইন পোর্টাল মিয়া সানজা দামদক নিশিমি ফিয়গৈ রোজাখা আলাইদাকে অনলাইন টিকিট মাননা মানথগানো অফিসিয়াল অনলাইন ওয়েবসাইট www.mkdonline.in বুক খ্লাইখাই কইমুং নারকজাখা নই সাই নই চিদক ফুটবল হায়ুং কাপ কাপনি পাইথাক মেচ ইরান তে নিউজিল্যান্ড নই নই গোল বাই ড্র অংখা ভারতনি জরানো রুগী হরনি দামচি নই সতী থামচি ফ্রান্স বাই থানো সেনেগাল আবুনি ইয়াগুলো খনা আইচক দাম থাম সতী থামচি থানো ইরাক বাই নরওয়ে খনা ভারতনি জরানো রুগী ফুং দামদক সতী থামচি আলজেরিয়া বাই থানো আর্জেন্টিনা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক ব্রিরকনি অরণি ক্রিকেট বাতাইলাইমাও ব্লাড মাউথ ক্লাব তে মোচা ক্লাব ফাইনেলও থাইয়ানো তিনি কনৈ সেমি ফাইনেল অংখা এমবিবি স্টেডিয়ামও ব্লাড মাউথ ক্লাব রান সাবাই এগিয়ে চলো সঙ্গন তৈ নরসিংগড়নি পিটিএ থংখলা মোচা ক্লাব উইকেট কাইসনি বাই তরুণ সঙ্গ কোচিং সেন্টারনো মেচেনখা অ তালনি চি চার শালমারি ফাইনেল থংমুং অঙ্গানো তাবুক নবাতিবারনি ককতুমা বস্কাং দাম নৈ চিব্রী ধলাই উনকৌটি গুমতি তে সালগ্রাহাঙ্কর ফেরাঙ্ক গৈ গবাংকে বাতৈওয়ানো হই হজাক মুংরেখা নবাতিবার নাইখুং খনাশালনি তুংমারি সাকাও থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তে খামাবো নৈ চিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গৈ মানো তিনি সালনি তুংমারি তংমানি সাকাও থামচি থাম দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস তে খামাবো নৈ চিবা দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস ককতুমা পাইনান সিকাং ককতুমা বুবাক রক তৈ বৈশা সাফিরো মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ফ্রান্সনি এবিআও জি সেভেন কুচুগ্রেমনি কুথুম লাইমাও মানজাখা স্লোভাকিয়ানি রাষ্ট্রবক্রক পিটার পেলিগ্রেনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীন স্লোভাকিয়ানি কুচুকুক রাষ্ট্রীয় বরম দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, এডিসির ভিলেজ কমিটি নির্বাচন আগামী 27 সেপ্টেম্বর এক দফায় সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তাবে সম্মতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন, রাজ্য সরকার সুশাসন বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেছেন। রাজ্যের জনজাতিদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সারিন্দা জিআই স্বীকৃতি অর্জন করেছে। আর্জেন্টিনা ভক্তদের অপেক্ষার অবসান, বিশ্বকাপ মাঠে নামছে মেসি বাহিনী। এডিসির ভিলেজ কমিটি নির্বাচন আগামী 27 সেপ্টেম্বর এক দফায় সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশনের হলফনামায় উল্লেখিত প্রস্তাবে সম্মতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি জয়মল্ল বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির ডিভিশন বেঞ্চে মামলা শুনানিকালে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে হলফনামা দাখিল করা হয়। ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামনি ভিলেজ কমিটি নির্বাচন আগামী 27 সেপ্টেম্বর এক দফায় আয়োজন করার প্রস্তাব দেওয়ার পরই সুপ্রিম কোর্ট সম্মতি প্রদান করে। রাজ্য সরকারের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা অ্যাটর্নি জেনারেল এই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 9,61,760 জন, এর মধ্যে পুরুষ ভোটার 4,81,909 জন, মহিলা ভোটার 4,79,845 জন ও তৃতীয় লিঙ্গের ভোটার 6 জন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন, রাজ্য সরকার সুশাসন বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে, এর ফলে ত্রিপুরা শীঘ্রই অগ্রণী রাজ্যের মর্যাদা অর্জন করতে সক্ষম হবে। আজ ধলাই জেলার কমলপুরের হালাহালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যাজ্যোতি স্কুল প্রকল্পের আওতায় হালাহালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন স্কুল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন ও ধলাই জেলার 14টি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, শাসন ব্যবস্থার সংস্কার, ডিজিটাল রূপান্তর, বিনিয়োগ বৃদ্ধি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, উদ্ভাবন এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে ত্রিপুরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, স্বপ্না দাস পাল, ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচ বি, বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে প্রমুখ। আগামী 21 জুন দ্বাদশ আন্তর্জাতিক যোগা দিবস উদযাপনের লক্ষ্যে আজ 29টি জেলা জেলাশাসক কার্যালয়ে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মোবশ্বর আলী, জেলাশাসক মেঘা জৈন সহ ত্রিস্তর পঞ্চায়েত ও পুর পরিষদের প্রতিনিধিরা। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেছেন। এই বিশিষ্ট সম্মানের জন্য প্রধানমন্ত্রী শ্রী মোদী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি, সরকার এবং জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পুরস্কারটি গ্রহণ করে তিনি উল্লেখ করেন, এই সম্মানটি ভারতের 140 কোটি জনগণের প্রতি এবং ভারত ও স্লোভাকিয়ার মধ্যে অটুট বন্ধনের প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি। 29টি জেলার কুমারঘাটে গীতাঞ্জলি অডিটোরিয়ামে আজ এক অনুষ্ঠানে বাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের অধীন বিদ্যালয়গুলির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।

0: এই কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। বিগত 12 বছরে এনডিএ সরকারের নেতৃত্বে ব্যবসা করার পরিবেশ হয়েছে আরও সহজ, দ্রুত এবং স্বচ্ছ। ফলে দেশের সার্বিক স্বনির্ভরতার অভিযাত্রায় এই পদক্ষেপ অতিরিক্ত শক্তি যুগিয়েছে, মজবুত হয়েছে জনবিশ্বাসের ভিত্তি। একটি প্রতিবেদন।
1: লাইসেন্স, অনুমোদন ও বিভিন্ন সরকারি প্রক্রিয়ায় এসেছে ডিজিটাল সুবিধা। অপ্রয়োজনীয় নিয়মকানুন কমিয়ে ব্যবসায়ীদের জন্য তৈরি করা হয়েছে আরও অনুকূল পরিবেশ। জনবিশ্বাস আইনের মাধ্যমে বহু ছোটখাটো অপরাধকে অপরাধের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, ফলে উদ্যোক্তা, ব্যবসায়ী এবং শিল্পক্ষেত্র পেয়েছে আরও আস্থা এবং স্বাধীনতা। স্টার্ট আপ থেকে ক্ষুদ্র মাঝারি শিল্প, সবার জন্য উন্মুক্ত হয়েছে নতুন সম্ভাবনার দরজা। উন্নত প্রশাসন, সহজ নিয়ম এবং জনগণের প্রতি বিশ্বাস, এই তিন ভিত্তির উপর দাঁড়িয়ে এগিয়ে চলছে আত্মনির্ভর ভারত। 12 বছরের উন্নয়ন যাত্রায় গড়ে উঠছে নতুন ভারতের স্বপ্ন। এনডিএ সরকার, উন্নয়ন, আস্থা ও অগ্রগতির 12 বছর। সংবাদকক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী সংবাদ, আগরতলা।
0: রাজ্যপাল ইন্দ্র সেনের রেড্ডি নাল্লু বলেছেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে দুধের উৎপাদন বাড়ানো অত্যন্ত জরুরি। এক্ষেত্রে ডিয়ারির একটি বিশেষ ভূমিকা রয়েছে। আজ আগরতলার ইন্দ্রনগরে গোমতি ডিয়ারি পরিদর্শনকালে তিনি একথা বলেন। তিনি বলেন, দেশের উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরাতেও দুধের ভালো চাহিদা রয়েছে। এক্ষেত্রে গোপালনে উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় দুধ উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। রাজ্যে দুগ্ধজাত সামগ্রী উৎপাদনে একটি নতুন অত্যাধুনিক দুধ প্রক্রিয়া ইউনিটকে স্থাপন করা হয়েছে। তিনি সেখানে গোপালক ও সমবায় সমিতির প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন। এরপর রাজ্যপাল কৃষ্ণনগর নোয়াগাঁও স্থিত আগরতলা পুর নিগমের 8 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আয়ুষ্মান আরোগ্য মন্দির পরিদর্শন করেন। তিনি আজ জিবি হাসপাতালে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রটিও পরিদর্শন করে বলেন, এই ধরনের জনঔষধি কেন্দ্র রাজ্য আরও বেশি করে খুলতে হবে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সারিন্দা জিআই স্বীকৃতি অর্জন করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ আজ সামাজিক মাধ্যমে জানান, ত্রিপুরার সারিন্দার এই স্বীকৃতি রাজ্যের অমূল্য লোক ঐতিহ্য সংরক্ষণ প্রসারের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে এবং একই সঙ্গে রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে। এর ফলে ত্রিপুরার 4টি ঐতিহ্যবাহী সামগ্রী জিআই ট্যাগ অর্জন করেছে, যা রাজ্যবাসীর জন্য গর্বের বিষয়। এখন থেকে কামাখ্যা মন্দিরের বিশেষ দর্শনার্থীদের স্পেশাল টিকিট বুকিং করতে হবে অনলাইনে। অম্বুবাচী মেলা উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থীর আগমন হবে এই প্রত্যাশায় প্রশাসন ও মেলা কমিটি এই ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষ দর্শনের টিকিট বুকিংয়ের জন্য নতুনভাবে তৈরি অনলাইন পোর্টালটি গতকাল সন্ধ্যা 6টা থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। বিশেষ দর্শনের টিকিট শুধুমাত্র অফিসিয়াল অনলাইন ওয়েবসাইট www.mkdonline.in এর মাধ্যমে বুক করার জন্য অনুরোধ করা জানানো হয়েছে। শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা বলেছেন, রাজ্য সরকার শিল্প উদ্যোক্তাদের জন্য রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ সৃষ্টি এবং প্রয়োজনীয় সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ। শিল্প বাণিজ্য দপ্তরের উদ্যোগে আজ আগরতলায় দ্বিতীয় ত্রিপুরা রিভার্স বায়ার সেলার মিট 2026 উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, রাজ্য সরকারের লক্ষ্য হল ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করে ত্রিপুরাকে অর্থনৈতিক অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া। বায়ার ও সেলার মিটের মূল লক্ষ্য ত্রিপুরার ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলির সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের সম্ভাব্য ক্রেতাদের সরাসরি সংযোগ স্থাপন করা, যার মাধ্যমে বাজার সম্প্রসারণ, ব্যবসায়িক অগ্রগতি, বাণিজ্যিকভাবে অংশগ্রহণ বৃদ্ধি এবং নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে। শিল্প বাণিজ্য মন্ত্রী আরও বলেন, ত্রিপুরায় নিজস্ব বেশ কিছু গুণমান সম্পন্ন পণ্য ইতিমধ্যে জাতীয় আন্তর্জাতিকদের সমাদৃত হয়েছে। জিআই ট্যাগপ্রাপ্ত রাজ্যের বিখ্যাত কুইন আনারস, ঐতিহ্যবাহী রিশা এবং বাঁশ ও বেতের বিভিন্ন হস্তশিল্পজাত পণ্য রাজ্যের গৌরব বহন করছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা, পরিকাঠামোগত উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের ফলে বর্তমানে ত্রিপুরায় ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ আরও সুদৃঢ় হয়েছে। তিনি রাজ্যের বাইরে থেকে আগত ক্রেতা ও বিনিয়োগকারীদের ত্রিপুরায় বিনিয়োগ ও স্থানীয় পণ্য সংগ্রহের মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানান। শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে বলেন, আরএএমপি কর্মসূচির আওতায় আগামী 2-3 বছরের মধ্যে রাজ্যের প্রায় 36,000 এমএসএমই ইউনিটকে প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং অর্থনৈতিক সুবিধা দেওয়া হবে। পাশাপাশি 2,400 জন মডেল উদ্যোক্তা গড়ে তোলা

0: পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উদ্যোক্তাদের সহায়তার জন্য ব্লক ও পুরসভা স্তরে RAMP ডেস্ক চালু করা হবে। অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হয় রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা ধীমান দাস এবং প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে স্থান পাওয়া বিশিষ্ট কারুশিল্পী বিজয় সূত্রধর প্রদীপ চক্রবর্তীকে। আগামী 24 ঘণ্টায় ধলাই, ঊনকোটি, গোমতী ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। বিকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 9.2 মিলিমিটার। 2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ ম্যাচে ইরান ও নিউজিল্যান্ড 2-2 গোলে ড্র করেছে। ভারতীয় সময় অনুযায়ী রাত 12:30 ফ্রান্স মুখোমুখি হবে সেনেগালের, এরপর আগামীকাল ভোর 3:30 ইরাক খেলবে নরওয়ের বিরুদ্ধে। আর সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে আগামীকাল আলজেরিয়ার বিরুদ্ধে। ভারতীয় সময় সকাল 6:30 তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি খেলতে নামবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব ও মৌচাক ক্লাব ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে। আজ আসরের 2টি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। MBB স্টেডিয়ামে ব্লাডমাউথ ক্লাব 1 রানে এগিয়ে ছিল সংঘকে এবং নরসিংহের PTA মাঠে অপর ম্যাচে মৌচাক ক্লাব 7 উইকেটে তরুণ সংঘ কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। আগামী 18 জুন ফাইনাল হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ 2টি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলা ইকফাই 3-0 গোলে কেশব সংঘকে পরাজিত করে, পরে একই মাঠে সিমনা তমাকারী ফুটবল ক্লাব 3-1 গোলে কদমতলী যুব সংস্থাকে হারিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। ADC-র ভিলেজ কমিটি নির্বাচন আগামী 27 সেপ্টেম্বর এক দফায় সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তাবে সম্মতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন রাজ্য সরকার সুশাসন বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেছেন। রাজ্যের জনজাতিদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সারিন্দা GI স্বীকৃতি অর্জন করেছে। আর্জেন্টিনা ভক্তদের অপেক্ষার অবসান, বিশ্বকাপ মাঠে নামছে মেসি বাহিনী। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ পর্যায়ক্রমে কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে সম্প্রচারিত সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে এবং নিউজন AIR অ্যাপে।

0: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
1: সময় 11:05। প্রতিদিনের মতোই মেরি আন্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরি আন্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙল। হসপিটালের বিশাল বিল দেখে মেরি আন্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
0: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com and insurance awareness initiative by General Insurance Council of India.
2: আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া।
3: RBI এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাঙ্কনোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় দশম শ্রেণীর বিজ্ঞান, পড়াবেন শিক্ষক শ্রী রূপক দেবনাথ।
1: হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো আশা রাখি। লাস্ট ক্লাসে আমরা তড়িৎ নিয়ে আলোচনা করেছিলাম, তড়িতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আমরা তড়িৎচালক বল ভিও প্রভৃতিগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি এখন শুরু করব যে

ওহমের সূত্র এবং রোধ, দেখো খুব ইম্পর্টেন্ট এখন যে ইয়েটা। ওহমের সূত্র বলতে কী বোঝায়, পরীক্ষাতে আসবেই, প্লাস যখন ইলেভেন টুয়েলভে সায়েন্স নিয়ে পড়বে তখন কিন্তু খুব দরকারি। এইবার দেখো ওহমের সূত্র মনে রাখবে সবাই, যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। দেখো বোঝা গেল না, যে কোনো উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, দুই প্রান্তের বিভব প্রভেদ ওই পরিবাহীর প্রবাহ মাত্রার সমানুপাতিক। অর্থাৎ বিভব প্রভেদ যদি বিভব যদি দুই প্রান্তে এক প্রান্তের বি এ হয়, অপর প্রান্তের যদি বি বি হয়, আর বি এর তড়িৎ বিভব বেশি, বি এ বেশি, বি এ গ্রেটার দেন বি বি হয়, তাহলে ওই বর্তনীর মধ্য দিয়ে যে যদি তড়িৎ প্রবাহিত হয় আই, তাহলে বি এ মাইনাস বি বি প্রপোর্শনাল টু আই। ওইটাই হচ্ছে ওহমের সূত্র, বি এ মাইনাস বি বি প্রপোর্শনাল টু আই, বা আমরা ভি এ মাইনাস ভি বি রে লিখতে পারি। শুধুমাত্র এই ডিফারেন্সটাকে যদি আমরা ভি ধরি তাহলে ভি প্রপোর্শনাল টু আই। এইবার এখানে একটি ধ্রুবক আমাকে ব্যবহার করতে হবে, সেই ধ্রুবকটা হচ্ছে বি ইকুয়াল টু আই আর, বি ইকুয়াল টু আই আর, যেখানে আর একটি ধ্রুবক। এই ধ্রুবককে বলা হয় পরিবাহীর রোধ। মনে রাখবে এই রোধটা আবার খুব ইম্পর্টেন্ট, যে রোধ কী বা ওহমের সূত্র থেকে কীভাবে রোধের সংজ্ঞা দেওয়া যায়। তাহলে দেখো আমরা এখানের ওহমের সূত্রটা হচ্ছে তাহলে বি ইকুয়াল টু আই আর, যেখানে বি বিভব প্রভেদ, আই তড়িৎ প্রবাহ মাত্রা, আর হচ্ছে পরিবাহীর রোধ। এইবার লেখচিত্রের সাহায্যে কীভাবে আমরা ওহমের সূত্র প্রকাশ করব। আমরা যদি গ্রাফ আঁকি, একদিকে আই একদিকে ভি নিয়ে যদি গ্রাফ আঁকি, তাহলে দেখো একটি মূলবিন্দুগামী সরলরেখা হয়, মূলবিন্দুগামী সরলরেখা মানে মূলবিন্দু থেকে সোজা একটা সরলরেখা হবে, যেটাকে আমরা বিআই বা ওহমের সূত্রের লেখচিত্র বলি। এইবার ওহমের সূত্র এখানে কিছু কিছু পদার্থ আছে যেগুলি ওহমের সূত্র মেনে চলে, সেইগুলিকে বলবো আমরা ওহমীয় পরিবাহী, আর যেগুলি ওহমের সূত্র মেনে চলে না সেগুলিকে বলবো অহমীয় পরিবাহী। যেমন আমাদের যে ধাতুগুলি যেগুলি আছে লোহা তামা, এগুলি হচ্ছে অহমীয় পরিবাহী, এগুলি ওহমের সূত্র মেনে চলে। আর কিছু কিছু পদার্থ বলেছিলাম যেমন অর্ধপরিবাহী পদার্থ, সিলিকন জার্মিনিয়াম, এগুলি ওহমের সূত্র মেনে চলে না, ওইগুলিকে অহমীয় পরিবাহী বলা হয়। এইবার ওহমের সূত্র থেকে কীভাবে আমরা রোধের সংজ্ঞা দেবো, দেখো ওহমের সূত্র থেকে আমরা ওহমের সূত্র আমরা জানি বি ইকুয়াল টু আই আর, তাহলে আর ইকুয়াল টু কী হবে, আর ইকুয়াল টু বি বাই আই। অর্থাৎ কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয় ওই পরিবাহীর রোধ। এটা হচ্ছে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা। আর এমনিতে রোধ, দেখো এমনিতে রোধের সংজ্ঞা একটু অন্যরকম, যে কোনো পরিবাহীতে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন ওই পরিবাহী যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহমাত্রা বাধা পায়, ওই পরিবাহীতে যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহমাত্রা বাধা পায় সেই ধর্মকে বলা হয় পরিবাহীর রোধ। রোধের একক হচ্ছে সিজিএসএ স্ট্যাট ওহম বা ইএসইউ, আর এসআইতে হচ্ছে ওহম। মনে রাখবে রোধের এসআই একক ওহম, পরীক্ষাতে আসবে এটা একটা প্রশ্ন। এইবার পরিবাহীর রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে, পরিবাহীর রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে, ওই প্রশ্নটা আবার ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। এক নম্বর হচ্ছে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের উপর নির্ভর করে, যদি প্রস্থচ্ছেদ এবং সময় অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ আর প্রপোর্শনাল টু এল। দুই নম্বর হচ্ছে পরিবাহীর যদি দৈর্ঘ্য এবং উষ্ণতা বা প্রস্থচ্ছেদ দৈর্ঘ্য যদি এবং উষ্ণতা যদি স্থির থাকে তাহলে পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক, দ্যাট ইজ আর প্রপোর্শনাল টু ওয়ান বাই এ, এর সাথে ব্যস্তানুপাতিক, আর প্রপোর্শনাল টু ওয়ান বাই এ, ওইটাকে ব্যস্তানুপাতিক ধরা হয়। তাহলে দেখো দৈর্ঘ্য

এর সমানুপাতিক, প্রস্থের ব্যস্তানুপাতিক। এছাড়া পরিবাহী রোধ উপাদানের উপর নির্ভর করে, পদার্থের উপাদানের উপর নির্ভর করে। তাহলে এই দুইটাকে মিলে আমরা আর প্রপোর্শনাল টু লিখতে পারি এল বাই এ, আর প্রপোর্শনাল টু এল বাই এ, যেখানে একটি ধ্রুবক নেব, সেই ধ্রুবকটাকে বলা হয় র। দেখে নেবে র কীভাবে লেখা হয়, র অনেকটা পি এর মতো, একটু লেসটা বাম দিকে বাড়বে, ওইটাকে বলা হয় র, আর ও র উকার র, যেটা একটি ধ্রুবক। এই ধ্রুবককে বলা হয় পরিবাহীর রুদাঙ্ক বা রেজিস্টিভিটি, স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি। এছাড়া রোধ উষ্ণতার উপর নির্ভর করে, ওইটাও পরীক্ষাতে আসে, মনে রাখবে রোধ উষ্ণতার উপর কীভাবে নির্ভর করে, অর্থাৎ উষ্ণতা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে, উষ্ণতা কমলে রোধ কমে। তবে কতগুলি পদার্থ আছে, কার্বন অথবা সিলিকন, জার্মেনিয়াম, অর্ধপরী পদার্থ, ওইগুলি কিন্তু উষ্ণতা বাড়লে রোধ কমে। এছাড়া আবার আলোর উপরেও ডিপেন্ড করে, যেমন সেলেনিয়ামের উপর যদি আলো পড়ে সেলেনিয়ামের রোধ কমে যায়, ঠিক আছে। তাছাড়া দেখো রোধের আবার শ্রেণীবিভাগ আছে, রোধের শ্রেণী সমবায়, রোধের সমান্তরাল সমবায়। কতগুলি রোধকে যদি আমরা শ্রেণীতে যুক্ত করি, শ্রেণীতে বলতে কী হয় জানো নি, রোধগুলি দেখবে তোমরা প্র্যাকটিক্যালি দেখার ব্যবস্থা আছে ক্লাসের মধ্যে, দেখবে একটার যদি এক প্রান্তের সঙ্গে অপরটির, মানে প্রথমটির প্রথম প্রান্ত দ্বিতীয়টির শেষ প্রান্তের সঙ্গে, আবার দ্বিতীয়টির প্রথম প্রান্ত তৃতীয়টির, দ্বিতীয়টির শেষ প্রান্ত তৃতীয়টির প্রথম প্রান্ত, এইভাবে যুক্ত করা হয়, তাহলে যে সমবায় পাওয়া যায়, মানে প্রথমটির প্রথম দ্বিতীয় প্রান্তের সঙ্গে দ্বিতীয়টির প্রথম প্রান্ত, প্রথমটির দ্বিতীয় প্রান্তের সঙ্গে দ্বিতীয়টির প্রথম প্রান্ত, দ্বিতীয়টির দ্বিতীয় প্রান্ত থেকে তৃতীয়টির প্রথম প্রান্ত, এইভাবে যোগ করে যে সমবায় পাওয়া যায় তাকে বলা হয় পরিবাহীর শ্রেণী সমবায়। আর সমান্তরাল সমবায় হচ্ছে, মানে অর্থাৎ আমরা লিখতে পারি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আর ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস ডট ডট ডট। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দেখো কতগুলি রোধের এক প্রান্ত এক বিন্দুতে এবং অপর প্রান্তগুলি যদি অপর বিন্দুতে যুক্ত করা হয়, তাহলে যে সমবায় পাওয়া যাবে ওইটাকে বলা হবে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ওয়ান বাই আর ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু, এই ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার নেক্সটে আমরা চলে যাচ্ছি রুধাঙ্ক কী, স্পেসিফিক রেজিস্ট্যান্স অথবা রেজিস্টিভিটি, ইংলিশ টার্মগুলি মনে রাখবে। তাহলে রুধাঙ্ক হচ্ছে একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে যে রোধ, বা পরিবাহীর মধ্যে যে রোধ, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর যে রোধ, ওই রোধকে বলা হয় পরিবাহীর রুধাঙ্ক। রুধাঙ্কের একক কী, অহম সিজিএসে হচ্ছে অহম সেন্টিমিটার, সিজিএস দরকার নেই, জাস্ট হচ্ছে অহম সেন্টিমিটার অথবা অহম মিটার। রুধাঙ্কের একক হচ্ছে অহম সেন্টিমিটার বা অহম মিটার। এখন পরীক্ষাতে আসে তামার রুধাঙ্ক 1.76 ইন্টু 10^-6 অহম সেন্টিমিটার বলতে কী বোঝায়, অথবা আসতে পারে 1.76 ইন্টু 10^-8 অহম মিটার বলতে কী বোঝাও। তুমি কীভাবে লিখবে যে তামার রুধাঙ্ক যত দেওয়া থাকবে অত অহম সেন্টিমিটার বা অহম মিটার বলতে বোঝায় যে এক সেন্টিমিটার দৈর্ঘ্য এক বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো তামার তারের রোধ 1.76 ইন্টু 10^-6 অহম, অথবা যদি মিটারে থাকে তাহলে ওয়ান মিটার দৈর্ঘ্য ওয়ান বর্গমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো তামার তারের রোধ অত অহম, এইভাবে লিখে নেবে। তাহলে রুধাঙ্ক হলো, এইবার যে জিনিসটা আমরা, সেটা হচ্ছে অ্যামিটার এবং ভোল্টমিটার কি, এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস, অ্যামিটার ভোল্টমিটার। দেখো অ্যামিটার হচ্ছে কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপের যন্ত্র হচ্ছে অ্যামিটার, আর তড়িৎচালক বল পরিমাপ করার বা সরি ভোল্টেজ পরিমাপ করার, বিভব প্রভেদ পরিমাপ করার যন্ত্র হচ্ছে ভোল্টমিটার। তড়িৎ প্রবাহ পরিমাপ করার যন্ত্রকে বলা হচ্ছে অ্যামিটার, আর বিভব প্রভেদ পরিমাপ করার যন্ত্রকে বলা হচ্ছে ভোল্টমিটার। অ্যামিটার বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, আর ভোল্টমিটার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। মনে রাখবে অ্যামিটার এবং ভোল্টমিটারের
পার্থক্যটা পরীক্ষাতে আসে।

0: অ্যামিটার ভোল্টমিটারে পার্থক্য। এবার যে জিনিসটা আমরা, যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল, খুব ইম্পর্টেন্ট জিনিস, তড়িৎ প্রবাহের তাপীয় ফল, তড়িৎ প্রবাহের তাপীয় ফল বিজ্ঞানী জুল সর্বপ্রথম লক্ষ্য করেন বলে তার নাম অনুসারে তড়িৎ প্রবাহের তাপীয় ফলের যে সূত্রগুলি, সূত্রগুলিকে জুলের সূত্র হিসাবে প্রকাশ। তাহলে দেখো, জুলের সূত্রগুলিকে একসাথে, কিন্তু আমরা তিনটা সূত্র আছে, তিনটা সূত্রকে আমরা একসাথে জুলের সূত্র বলবো। প্রথম সূত্র হচ্ছে, যদি সময় এবং প্রবাহীর রোধ অপরিবর্তিত থাকে, তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে, পরিবাহীর মধ্যে উৎপন্ন তাপ ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। কোনো পরিবাহীর যদি রোধ এবং প্রবাহের সময় পরিবর্তিত থাকে, তাহলে প্রবাহিত উৎপন্ন তাপ প্রবাহের বর্গের সমানুপাতিক। এক নম্বর সূত্র, দ্যাট ইজ এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। দুই নম্বর হচ্ছে, যদি প্রবাহের সময় এবং প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহিত উৎপন্ন তাপ প্রবাহের রোধের সমানুপাতিক, এইচ প্রপোর্শনাল টু আর। তিন নম্বর হচ্ছে, যদি প্রবাহের রোধ এবং প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহিতে উৎপন্ন তাপ সময়ের সমানুপাতিক, অর্থাৎ এইচ প্রপোর্শনাল টু টি। তিনটাকে যদি আমরা একসাথে লিখি, তাহলে এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি, এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। প্রপোর্শনাল টুটাতে আমরা একটা ধ্রুবক ব্যবহার করব, সেই ধ্রুবকটাকে আমরা যদি কে বলি, তাহলে এইচ ইকুয়াল টু কে আই স্কোয়ার আর টি। কে ইকুয়াল টু আবার লেখা হয় ওয়ান বাই জে, যেখানে জে হচ্ছে জুল তুল্যাঙ্ক। এক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে এই কে এর মান 0.24 লেখা হয় ধ্রুবকটাকে, আর এসআই পদ্ধতিতে কে ইকুয়াল টু 1, অর্থাৎ এসআই পদ্ধতিতে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, আর সিজিএস পদ্ধতিতে এইচ ইকুয়াল টু 0.24 আই স্কোয়ার আর টি। তাহলে জুলের সূত্রে বোঝা গেল। এবার জুলের সূত্রের ব্যবহারিক প্রয়োগ, জুলের সূত্রের ব্যবহারিক প্রয়োগ আমরা বাস্তব ক্ষেত্রে জুলের সূত্রে আমরা প্রয়োগ করি। প্রথম হচ্ছে, আমরা যে ইলেকট্রিক হিটার ইউজ করি, ইলেকট্রিক হিটারটা হচ্ছে এই জুলের সূত্রের ব্যবহারিক প্রয়োগ। আমরা যে বৈদ্যুতিক ইস্ত্রি ইউজ করি, বাড়িতে যে ইস্তারি যেই দেই, ইস্তারি, এই ইস্তারিতে আমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফল ইউজ করি, বা বৈদ্যুতিক ভাল্ব যেগুলি আছে এগুলিও এই তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ। এখন এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে আসে, প্রশ্নটা হচ্ছে, বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা, আমরা বৈদ্যুতিক হিটারে যে তার ব্যবহার করি, তার নাইক্রোম তার ব্যবহার করা, অর্থাৎ ক্রোমিয়াম, নিকেল এবং আয়রন, এই তিনটার সংকর ধাতু, এই সংকর ধাতুর রোধাঙ্ক, গলনাঙ্ক খুব বেশি, ফলে তড়িৎ প্রবাহিত বেশি হলেও ওই তার পুড়বে না, গলবে না, এবং রোধাঙ্ক বেশি হওয়াতে বেশি পরিমাণে তাপ সে সংগ্রহ করতে পারবে, অর্থাৎ সে সহজে নষ্ট হয়ে যাবে না, বেশি পরিমাণ তাপকে স্টোর করতে পারবে। তাই
1: এতক্ষণ শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনাতে শুনলেন দশম শ্রেণীর বিজ্ঞান, পড়ালেন শিক্ষক রূপক দেবনাথ। অনুষ্ঠানটির সংযোজনায় ছিলেন দেবাশিস দেব, আকাশবাণী কোলাশহর। এখন শুরু হচ্ছে ভয়েসমেল অনুষ্ঠান গীতবাহার।

0: নমস্কার, গীত বাহার।
1: হ্যালো,
0: হ্যাঁ, গীত বাহার থেকে বলছি।
1: নমস্কার নিবেন ম্যাডাম?
0: হ্যাঁ,
1: আমি কথা বলছি জওহরলাল বর্মন, কাছাড় জেলা থেকে। ভালো আছেন তো আপনি ম্যাডাম?
0: হ্যাঁ, নিশ্চয়ই ভালো আছি।
1: আজকে গীত বাহারে আমাকে একটা গান শুনিয়ে দেবেন।
0: কোন গান বলুন?
1: 1978 মুক্তিপ্রাপ্ত বদলতে রিস্তে সেই চায় ছবি থেকে সুমন কল্যাণপুর, কিশোর কুমার ও মোহাম্মদ রফির দ্বৈত।

0: dai 10. Con tutti i 10 na, con chi lo da 10.
1: Con
0: chi lo da 10. Con chi lo da 10.

0: নমস্কার, গীত বাহার।
1: নমস্কার দিদি। আমি আশুতোষ দেবনাথ চণ্ডীপুর কৈলাস শহর থেকে বলছি।
0: ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি দিদি। আমি কত নম্বরে দিদি আজকে
0: বলুন বলুন কি গান
1: শুনবেন দিদি? আজকে লতাজির কণ্ঠে বিখ্যাত একখানা গান।
0: কোন গান?
1: বিখ্যাত একখানা হিন্দি ছবি মে তুলসি তেরে আঙ্গান কি।
0: খুব সুন্দর গান আপনি চয়েস করেছেন।
1: সংটা শুনিয়ে দেবেন। আর এই ছবিখানি 1978 এ রিলিজ হয়েছিল, দুর্দান্ত একখানা ছবি দিদি। আর এই ছবির গানগুলি লিখেছেন সর্বকালের শ্রেষ্ঠ গীতিকার আনন্দ বক্সিজি আর লক্ষ্মীকান্ত প্যারিলালজি সুর দিয়ে সাজিয়েছেন। আর যে গানের মধ্যে দিদি লক্ষ্মীকান্ত প্যারিলালজি থাকবে আর আনন্দ বক্সি থাকবে, সে গান ভালো হয়নি বলার শব্দ কেউ নেই। মানে দারুণ একটা জুটি, দারুণ। আর এই গানটা আপনাকে নিয়ে শুনবো, শুনবো পশ্চিমবঙ্গ হাওড়া জেলা থেকে বাদল খুটিয়াল, প্রেমজিৎ চক্রবর্তী, জওহরলাল বর্মন, বরুণ সুচদর, বুল্টি ভুন, অবিনাশ তেলি, আমার সহধর্মী সঙ্গীতা দেবনাথ, নিরঞ্জন গোস্বামী মহাশয় আর নেটওয়ার্কের সব বন্ধুরা শুনতে দিন।
0: ঠিক আছে, ভালো থাকবেন। চলে এসছে আপনার গান। নমস্কার।

0: নমস্কার, ঈদ বাহার।
1: আমি সঙ্গীতা দেব নাথ চন্দ্রপুর থেকে বলছি।
0: হ্যাঁ, কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি দিদি ভাই। আর প্রায় এক সপ্তাহ পরে আমার ফোনটা আজকে লাগলো। গত বৃহস্পতিবারে পেয়েছি, আর আজকে বৃহস্পতিবার পুরো এক সপ্তাহ।
0: বলুন কেমন আছেন, আর গীত বাহারে কি গান শুনবে আজ?
1: আজ গীত বাহারে শুনবো হিন্দি ছায়াছবির গান শুনবো, দিলবালে তুলনিয়া লে যায়েঙ্গে, তথা দিদির কণ্ঠে শুনবো মেরে খাবো মে।
0: ঠিক আছে,
1: আমি বাদল সুপিয়াল দাদাকে নিয়ে শুনবো, আর গহস্ত চৌধুরী দাদা, বরুণ দাদা, আর এই মুহূর্তে যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো।
0: ঠিক আছে, সবাইকে নিয়ে শুনুন আপনার পছন্দের গান। ভালো থাকবেন, নমস্কার।

0: আমি কুমার কাট থেকে ফুলটিদার। আমি দিদিভাই মঞ্জিল সাহায্য শুনবো, মঞ্জিল রিমঝিম গিরা সাবন। লাইনটা কেটে যেতে পারে দিদিভাই, ওই করতে প্রচন্ড ডিস্টার্ব করে।
1: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পেয়ে যাবেন আপনার গান শুনবেন।
0: নমস্কার দিদিভাই, ভালো থাকবেন।
1: হুম।

0: নমস্কার, গীত বাহার থেকে বলছি।
1: নমস্কার দিদি, আমি কুমারঘাট থেকে শ্যামল দাস। আমি একটি গান শুনবো দিদি।
0: বলুন কোন গান?
1: আধুনিক গান এক ঝাঁক পাখি।
0: এক ঝাঁক পাখি
1: কিশোর দার কণ্ঠে,
0: কিশোর কুমারের কণ্ঠে। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে।
1: হবে দিদি?
0: হ্যাঁ হবে।
1: নমস্কার দিদি, রাখুন।
0: নমস্কার।

0: নমস্কার গীত বাহার।
1: হ্যালো নমস্কার,
0: কে বলছেন?
1: আমি বিলোনিয়া উত্তর সারাসীমা থেকে বিশ্বজিৎ পাল।
0: কেমন আছেন?
1: ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ নিশ্চয়ই, বলুন কি গান শুনবে আজ গীত বাহারে?
1: গীত বাহারে আমাকে একটি গান শুনিয়ে দিন, রাজা হিন্দুস্তানি ফিল্ম থেকে, কিতনা প্যারা তুঝে রাবে নে বানায়া সনম।
0: হ্যাঁ

ভয়েসমেল অনুষ্ঠান গীতবাহার এখানেই শেষ হল। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন পারমিতা সিনহা। নমস্কার, আকাশবাণী কোলাশহর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ দিল্লিকেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রেলে করে শোনানো হল। আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবার শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি গজলের অনুষ্ঠানে। প্রথম গানখানি শুনুন অনুরাধা পারওয়াল এবং যশবন্ত সিং এর দ্বৈত কণ্ঠে।

এতক্ষণ শুনলেন চন্দন দাসের কণ্ঠে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজলের অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী কোলা শহর, এখন শুরু হচ্ছে শাস্ত্রীয় চন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আজ এতে শুনবেন পুরিয়ার আগে সেতার বাদন, শিল্পী ইমদাদ খান এবং এরশাদ খান।

0: এতক্ষণ শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে পুরিয়ার আগে সেতার বাদন শুনলেন। শিল্পী ছিলেন ইমদাদ খান এবং ইরশাদ খান। আকাশবাণী কোলা শহর, এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে
1: আকাশবাণী কলকাতা। খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের অ্যাভিয়ন শহরে আজ G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দেন। বিশ্ব স্বাস্থ্য এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা আরও মজবুত করার লক্ষ্যে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি বেশ কিছু উদ্যোগের কথা ঘোষণা করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধ নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিন্তাভাবনা করতে বলেছে। নিট ইউজি পরীক্ষার আগে পরীক্ষার্থী এবং অভিভাবকদের প্রতারকদের ব্যাপারে সতর্ক করেছে NTA। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। GTA বিরুদ্ধে দুর্নীতির যাবতীয় অভিযোগের যথাযথ তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর। বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করছে। আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের অ্যাভিয়ন শহরে G7 শিখর সম্মেলনে এক উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দেন। এই সভার থিম ফর্জিং নিউ পার্টনারশিপস অ্যান্ড রিবিল্ডিং ইন্টারন্যাশনাল সলিটারি। এই আলোচনায় G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতৃবৃন্দ, অংশীদারী দেশ এবং বিশ্ব ব্যাংক ও আফ্রিকি উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধানমন্ত্রী এবং নেতাদের স্বাগত জানানোর পর এই আলোচনা শুরু হয়। অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে তোলা একটি গ্রুপ ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত এবং G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি একযোগে উন্নততর, সমৃদ্ধ ও স্থিতিশীল বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে। এর আগে G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ ফ্রান্সের অ্যাভিয়ন শহরে পৌঁছান। গতকালই এই শিখর সম্মেলন শুরু হয়েছে। ভারতের কাছে এবারে শিখর সম্মেলন কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী এবারের এই মঞ্চে উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর এবং উদ্বেগ তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। বিশ্ব স্বাস্থ্য এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা আরও মজবুত করার লক্ষ্যে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি বেশ কিছু উদ্যোগের কথা ঘোষণা করেছে। গণপ্রজাতান্ত্রিক কঙ্গো এবং উগান্ডায় নতুনভাবে উদ্ভূত ইবোলা পরিস্থিতির প্রেক্ষিতে G7 নেতৃবৃন্দ সুসমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন। সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো সহ একাধিক বিষয়ে ভারত, মিশর, কেনিয়া এবং দক্ষিণ কোরিয়া সহমত হয়েছে। ইবোলার বর্তমান স্ট্রেনের মোকাবিলায় ভ্যাকসিন তৈরি এবং যথাযথ চিকিৎসার ব্যাপারে পর্যাপ্ত সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছেন নেতারা। ক্যান্সারের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ আরও ত্বরান্বিত।

0: সমন্বিত করতে G7 দেশগুলি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধ নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিন্তাভাবনা করতে বলেছে। ফ্রান্সের অ্যাভিনোতে G7 শিখর সম্মেলনে উদ্যোক্তা দেশ ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, তিনি চান ট্রাম্প ইউক্রেনকে সাহায্য চালিয়ে যাক এবং একটি শান্তি চুক্তি স্বাক্ষর করার জন্য রাশিয়ার ওপর চাপ বৃদ্ধি করুক। প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে সাহায্য কমিয়ে দেওয়ার পর ফ্রান্স এবং তার ইউরোপীয় বন্ধু দেশগুলি এখন সেই দেশকে সৈন্য এবং আর্থিক সহায়তা দিচ্ছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি আজ সকালে G7 নেতাদের সঙ্গে বৈঠক করেন। 1 ঘন্টা 15 মিনিটের জন্য নেতারা মিলিত হন। উল্লেখ্য, প্রায় 3.5 মাস ধরে চলা ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষ হওয়া সংক্রান্ত ট্রাম্পের ঘোষণার পরই ইউক্রেনের বিষয়টি গুরুত্ব পায়। সুইজারল্যান্ডের বিদেশমন্ত্রী আজ জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আগামী শুক্রবার একটি চুক্তি স্বাক্ষরিত হবে। লুজান শহরের একটি রিসর্টে উভয় দেশের আধিকারিকদের উপস্থিতিতে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর হবে। সুইজারল্যান্ডের মন্ত্রিসভা এ ব্যাপারে উভয় দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। ইরান আজ বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলকেও লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি বলেন, ইরান ও আমেরিকার মধ্যে যে সমঝোতা হয়েছে তা দক্ষিণ লেবাননে ইসরায়েলের লাগাতার আক্রমণের ফলে লঙ্ঘিত হচ্ছে। লেবানন চূড়ান্ত চুক্তির অংশ কিনা আমেরিকা তা স্পষ্ট করেনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল এই চুক্তিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত বলে বর্ণনা করে জানিয়েছেন, ইসরায়েলের নিজস্ব অগ্রাধিকারের বিষয় রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত প্রয়োজন হবে লেবাননে তারা বাফার জোন রাখবে। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা নিট ইউজি পরীক্ষার আগে অভিভাবক এবং পরীক্ষার্থীদের প্রতারকদের থেকে সাবধান থাকার ব্যাপারে সতর্ক করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। সামাজিক মাধ্যমে এক পোস্টে NTA জানিয়েছে, টেলিগ্রামে বেশ কিছু চ্যানেল আসন্ন পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার পরিবর্তে 14,000 থেকে 25,000 টাকা দাবি করছে। এই পরীক্ষার প্রশ্নপত্র কোনোভাবেই ফাঁস হয়নি। এই চ্যানেলগুলির প্ররোচনায় পা না দেওয়ারও আর্জি জানিয়েছে NTA। NTA ডিরেক্টর জেনারেল অভিষেক সিং সাংবাদিকদের জানিয়েছেন, প্রত্যেকটি প্রশ্নপত্র সুরক্ষিত রয়েছে, সুষ্ঠুভাবে পরীক্ষা পর্ব সম্পন্ন করতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ মুম্বাই, খান্ডালা এবং নতুন দিল্লির 17টি জায়গায় তল্লাশি চালিয়েছে। অর্থবর্ষ 2016-17 এবং 2017-18 ইয়েস ব্যাংকে ঋণ সংক্রান্ত বিষয়ে জালিয়াতির অভিযোগ দায়েরের প্রেক্ষিতে এই তল্লাশি চলে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1,000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। দার্জিলিংয়ে তাকে স্বাগত জানাতে কার্সিয়াংয়ে আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী দেশ ও মাতৃকার সুরক্ষায় গোর্খা সেনার আত্মত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসের নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। ঐতিহাসিক এই বাহিনীর ব্যাটালিয়নের সংখ্যা 2টি করা হয়েছিল। রাজ্য পুলিশ বাহিনীতে খুব শীঘ্র নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, সেখানে গোর্খা যুবকদের জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মুখ্যমন্ত্রী জানান। জনসভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন ও পার্বত্য বিষয়ক মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং প্রতিমন্ত্রী বিশাল লামা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রৃঙ্গলা, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা প্রমুখ। পাহাড়ে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন GTA বিরুদ্ধে দুর্নীতির যাবতীয় অভিযোগের যথাযথ তদন্ত হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম পাহাড় সফরে কার্শিয়াংয়ে আজ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, দুর্নীতি এবং অপরাধ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সাংবিধানিক পরিকাঠামোর মধ্যেই দার্জিলিং পাহাড়ে গোর্খা সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলেও তিনি আশ্বাস দেন।
1: 24-25 फाइनेंशियल ईयर में 180 करोड़ रुपया पिछले सरकार दिया, लेकिन उसमें काम तो कुछ नहीं हुआ, भ्रष्टाचार ज्यादा हुआ। इस बार हम लोग ने पहाड़ का एलोकेशन डबल से भी दिगुना से भी ज्यादा करने के लिए कमिटेड है। GTA मेंटेन रोड सरकार बना रहा है।
0: পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে আগামী 18 জুন। অধিবেশন শুরুর আগে আজ প্রথামাফিক অধ্যক্ষ রতীন্দ্র বসুর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা

কমিটির বৈঠক বসে। বৈঠকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লকের সদস্যরা ছাড়াও ISF, CPIM, কংগ্রেস, আম জনতা উন্নয়ন পার্টির নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হেমন্ত মুখোপাধ্যায় গানের জগতে এক কালজয়ী চিরকালীন নাম। গানের সর্বক্ষেত্রেই ছিল তাঁর অবাধ বিচরণ। তাঁর সুরের রেশ ছড়িয়ে পড়েছে এক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।

রবীন্দ্রসঙ্গীত, রজনীকান্ত ও অতুল প্রসাদের গান, গণসঙ্গীত সবেতেই আমরা খুঁজে পাই অনন্য হেমন্তকে। গায়ক হিসাবে তিনি বেশি প্রতিভাবান নাকি সুরকার হিসেবে তার খ্যাতি বেশি, এ নিয়েও এককালে তর্ক চালাতেন সঙ্গীতানুরাগীরা। বাংলা ছবির পাশাপাশি হিন্দি ছায়াছবিতেও প্লেব্যাক শিল্পী হিসেবে তিনি রেখে গেছেন তার উজ্জ্বল স্বাক্ষর। হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে 106তম জন্মবার্ষিকীতে রইল আমাদের শ্রদ্ধার্ঘ্য।

0: এবার বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গতবারের রানার্স ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। ইস্ট রাদারফোর্ডে খেলা শুরু হবে রাত 12:30। আগামীকাল ফুটবল বিশ্বকাপে চারটি খেলা, তার মধ্যে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের অ্যাভিয়া শহরে আজ G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দেন। নিট ইউজি পরীক্ষার আগে পরীক্ষার্থী এবং অভিভাবকদের প্রতারকদের ব্যাপারে সতর্ক করেছে NTA। বিশ্বকাপ ফুটবলে আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। খবর পড়া আজকের মতো শেষ হলো।
1: এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলি করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এখন শ্রোতাবন্ধুদের স্বাগত জানাচ্ছি লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে। এতে আজ শুনুন ইলেকট্রিক গিটারে লঘু সুর, শিল্পী ভ্যালেন্টাইন শিপলি।

এতক্ষণ লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ইলেকট্রিক গিটারে শুনলেন লঘু সুর শিল্পী ভ্যালেন্টাইন শিপলে। আকাশবাণী কোলা শহর, এখন দিল্লিকেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ দিল্লিকেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রেলে করে শোনানো হল, আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 17 জুন বুধবার আমাদের অধিবেশন শুরু হবে 5:55। ভোর 6টায় অমৃতবাণীতে শুনবেন কেশবচন্দ্র সেনের রচনা থেকে পাঠ। 6:07 শুনবেন দেশাত্মবোধক গান। 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7টায় শুনবেন সুপ্রভাত। 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:35 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরুক সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8টায় সমাচার প্রভাত। 8:15 মর্নিং নিউজ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 উত্তর পূর্বাঞ্চল ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 শুনবেন আধুনিক বাংলা গান। 9টায় প্রথমে হিন্দি নিউজ বুলেটিন এবং পরে ইংলিশ নিউজ বুলেটিন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 11:00 সরাসরি ফোন ইন অনুষ্ঠান সুরের ফেলা। 12:05 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। 1টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন ককবরুক গান। 12:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 2:30 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 3:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 3:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 6টায় ঘর গৃহস্থিতে প্রথমে শুনবেন কৃষক ভাই।

এর সাথে সাক্ষাৎকার এবং পরে শুনবেন কৃষি আলোচনা। 7টায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 8:05 শুনবেন আধুনিক বাংলা গান। 8:30 বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান। 9টায় দিল্লিকেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন লোকগীতি। 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। 10টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন নজরুলগীতি। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এছাড়া আগামীকাল ICC উমেন T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 ভারত বনাম নেদারল্যান্ডসের খেলার ধারা বিবরণী শেষ পর্যন্ত দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলা শহর, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে 5:55। স্টুডিওর ঘুরতে এখন সময় 10:35। শুভরাত্রি, জয় হিন্দ।